107 মেগাহার্টজ FM রেইনবোয়ে শুনছেন রবীন্দ্রনাথের গান আনন্দধ্বনি। এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারতি। তবে সময় একদম শেষের দিকে, তাই আজকের বিদায় নিতেই হবে আজকের অনুষ্ঠান থেকে। যেতে যেতে আজকে গান শুনব, শেষ গানটি আজকের আনন্দধ্বনি শুনব মনোময় ভট্টাচার্যের কণ্ঠে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

সুপ্রভাত, স্টুডিওতে ঘড়ির কাঁটা বলছে ভোর 6:12। আর ঠিক এই সময়ে আমাদের নতুন করে পথ চলা প্রভাত বীণার হাত ধরে। প্রভাত বীণার হাত ধরে পথ চলতে চলতে আমরা প্রত্যেক দিন আমাদের জীবনের এক একটা মুহূর্তকে নিয়ে আমরা কথা বলি এবং আমাদের সঙ্গে থাকেন নানান শিল্পী তাদের গান নিয়ে। আজকেও তেমনটাই হবে। শুরুতেই গান শুনতে শুনতে শুরু করব আমাদের আজকের প্রভাত বীণা। সঙ্গে রইলাম গোপা, আপনিও থাকুন আমাদের সঙ্গে।

কৌশিক গোস্বামীর কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আজকের এই ভোরবেলায় নতুন করে আরেকটা দিনের শুরু, নতুন করে আমাদের আরও একটা দিনে আমাদের জীবনের পথ চলা। আর এই ভোরে নতুন করে পথ চলতে শুরু করতে করতেই আমরা দেখতে পাই একটা নতুন সকাল, নতুন সূর্য, নতুন বাতাস, নতুন আকাশ, সমস্ত কিছুই নতুনভাবে আমাদের কাছে এসে দাঁড়ায় একটা দিনে আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর ঠিক সেই সময় আমাদের অনু

অনুভূতি হয় এক একজনের ক্ষেত্রে এক এক রকম অনুভূতি। কিন্তু গতকাল হঠাৎ ভোরবেলা আমি যখন ঘুম থেকে উঠে ছাদে গিয়ে আকাশের দিকে তাকালাম, তখন মনে হলো যে আমাদের চারপাশে এমন কত নীরব শিক্ষক রয়েছেন, তারা আমাদের প্রতিনিয়ত আমাদের জীবনের পাঠ পড়িয়ে যান। আমরা যখন স্কুলে কলেজে পড়াশোনা করি, তখন যারা আমাদের শিক্ষাদান নানান বিষয়ে, তারা আমাদের শিক্ষক। কেবলমাত্র তারাই কি আমাদের শিক্ষক? এমন তো নয়। আমাদের জীবনের পথে আমরা প্রতিদিন কত কারুর কাছ থেকে নতুন নতুন নতুন নতুন আমরা শিখে চলি। তারা কেউ হয়তো জড় পদার্থ, কেউ কথা বলতে পারে না, কেউ হয়তো তাদের কথা বোঝাতেও পারে না সেভাবে, কিন্তু তবুও আমাদের জীবনে তাদের যে শিক্ষার দান সেটা কিন্তু অমূল্য। একটা গাছ, একটা নদী, একটা আমাদের বাড়ির চারপাশে ঘুরতে থাকা বেড়াল কুকুর, একজন যিনি খুব পরিশ্রমী একজন মানুষ, সারাটা জীবন যিনি পরিশ্রম করছেন, যারা ওই জিনিসপত্র বয়ে নিয়ে যায়, যারা রিক্সা চালায়, যাদের কায়িক পরিশ্রমটা অনেক বেশি করতে হয়, যারা মাটি কাটে, যারা মাঠে চাষ করেন, মাছ ধরতে যান, যারা এমনকি একটা ছোট্ট শিশু, আমাদের বাড়ির একটা ছোট শিশু বা আমাদের চারপাশের ছোট্ট শিশুরাও, তারাও কিন্তু কখনো কখনো আমাদের অনেক বড় বড় শিক্ষা দিয়ে যান, ছোট্ট ছোট্ট করে, তাদের নিজেদের মতন করে। আজ সেই সব শিক্ষা নিয়েই আমাদের এই প্রভাত বিনার পথ চলা। 100.1 FM গোল্ড, সঙ্গে আছি গোপা। আপনিও থাকুন সঙ্গে। দেখুন, আমি তো আমার জীবনের নীরব কিছু শিক্ষকের কথা আজকে বলবো, আপনার জীবনেও তাঁদের সঙ্গে মিলে যায় কি না, অথবা আপনার জীবনে হয়তো আরও নতুন কোনো নীরব শিক্ষক রয়েছেন যাদের কথা ঠিক মনে পড়ে না, কিন্তু আজকে এই সকালবেলাটায় মনে পড়বে। কারণ অন্ধকার থেকে যে আলো বেরোয়, সে আলো ছড়িয়ে পড়ে আমাদের চারদিকে, আমাদের আকাশে, বাতাসে, আমাদের মনে। আর সেই আলোর খোঁজ আমরা সারা জীবন ধরে করতে থাকি। কখনো কখনো আমাদের ক্লাসরুম থেকে, কখনো কখনো আমাদের বই থেকে সেই শিক্ষা আসে, সেই আলোর খোঁজ আসে, অথবা কখনো কখনো এমন কারুর কাছ থেকে আসে যারা হয়তো আমরা যাদের মনে করি তারা হয়তো মানুষের মতন অতটা উন্নত নয়, তাদের কাছ থেকেও আসতে পারে সেই শিক্ষা। মূলত সেই শিক্ষা নিয়েই আজকে চলবে, যে তাদের কাছ থেকেই যারা নীরবভাবে শিখিয়ে যায় আমাদের অনেক কিছু।

স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। আজকে এই যে সকালবেলা কথা হচ্ছে নীরব শিক্ষকদের, যেরকম ভোরবেলায় সূর্য যখন ওঠে সে কি কখনো বলে যে দেখো আমি কত বড়, বা সে কি কখনো এটা মুখে বলে বোঝায় যে তার কত তেজ, সূর্য না উঠলে কি হতে পারে? অথচ যখন দীর্ঘদিন সূর্য ওঠে না, শীতকালে যখন সূর্যের তেজটা কম থাকে, আবার এই গরমে এই সময়ে যখন ভোরবেলাই প্রায় দুপুরবেলা হয়ে যায়, সেই সময়তেও আমরা কিন্তু বুঝতে পারি সূর্যের কত ক্ষমতা। সূর্য যেমন গোটা পৃথিবীতে আলো ছড়িয়ে দিতে পারে, আবার সূর্য যদি না ওঠে গোটা পৃথিবীতে অন্ধকারও ছড়িয়ে যেতে পারে। তার যে ক্ষমতা, সেই ক্ষমতাকে বোঝাবার জন্য কিন্তু সূর্যকে কখনো আমি অমুক আমি তমুক এইটা কিন্তু করতে হয় না। সূর্য তার কাজ দিয়ে বুঝিয়ে দেয় সে কে। আবার গাছ, সে কি কখনো নিজের জন্য ফল ধরে? আবার এটাও আপনি বলতে পারেন যে হ্যাঁ, গাছ নিজের জন্য ফল ফুল তৈরি করে, কারণ সে তার প্রজন্মকে বাড়াবে। সে তো বটেই প্রজন্মকে বাড়াবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে গাছের ফুল এবং ফল, তার যে সৌন্দর্য, তার যে স্বাদ, সেটা কিন্তু সবটাই আমরাই কিন্তু গ্রহণ করি। নদী, সে বয়ে চলেছে নিজের আনন্দে। আবার মেঘ, সে যে জমে এবং সেখান থেকে যে বৃষ্টি হয়, সেও কিন্তু পৃথিবীতে যাতে শস্য শ্যামলা হয়ে উঠতে পারে, পৃথিবীতে যাতে ঠান্ডা আসতে পারে, পৃথিবী যাতে ঠান্ডা হতে পারে, সেজন্যই কিন্তু বৃষ্টি। প্রকৃতির চারদিকে যদি আমরা তাকাই, তাহলে প্রকৃতি আমাদের প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে একটা কথাই শেখায়, নিজের অস্তিত্বকে অন্যের উপকারে লাগানোই হচ্ছে জীবনের সৌন্দর্য। ঠিক সেরকম সূর্য আমাদের আলো দিচ্ছে, গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে। এবার গাছ যে অক্সিজেন দিচ্ছে, তাকে কেউ পাথর মারলো, তার ডাল ভেঙে দিল, তার কিন্তু কিছুই আসে যায় না। সে তার কাজটুকু করে দেয়, সে তার ছায়া দেয়, অক্সিজেন দেয়। তার এই যে সহনশীলতা, একটা গাছের যে সহনশীলতা, সেটাও কিন্তু আমাদের শেখায় আমাদের সহ্য শক্তির কথা। যে সয় সেই রয়, সেই শ্রী শারদাম্মা বলেছিলেন, যে সয় সেই রয়, সে কথাই কিন্তু শেখায়। কিন্তু এইরকমভাবে অত্যাচারিত হতে হতে হতে হতে, পাথর খেতে খেতে একটা গাছ যখন মরে যায়, তখন আমরা বুঝতে পারি সেই গাছটা আমাদের জীবনে কি মূল্য ছিল। ফলে প্রকৃতির যেদিকেই আমরা তাকাই না কেন, সেদিকেই এই যে নীরব শিক্ষকরা আমাদের নানান রকমভাবে নানান কিছু শিখিয়ে যায়। আমরা শুনব তাদের কথা, কিন্তু তাদের কথা শুনতে শুনতেই আমরা গান শুনব নানান শিল্পীর, তেমনটাই তো কথা আছে।

প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM।

তপন রায়ের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। আবার আমরা চলে আসি আমাদের সেই সব নীরব শিক্ষকদের কাছে, যারা প্রত্যেক মুহূর্তে প্রত্যেক সময় আমাদের নানান কিছু শিখিয়ে যান। আমাদের প্রকৃতির কথা হচ্ছিল, আমরা সামান্য কথায়, মানুষের সামান্য কথায় আহত হই, আমাদের খারাপ লাগে, আমরা রেগে যাই, কিন্তু প্রকৃতি চারপাশ, প্রকৃতি আমাদের শেখায়, দিতে শেখো তবেই বাঁচতে শিখবে। আর সত্যি শুধু নেওয়ার মধ্যে কোনো সুখ নেই, একটু কিছু দেওয়ার মধ্যে অনেকটাই সুখ আছে, সেটা যারা দিতে পারে তারাই বোঝে। আমি তো মাঝে মধ্যেই এই ভোরবেলায় আমাকে যাতায়াত করতে হয়, যদিও আমাদের অফিস থেকে নিশ্চয়ই গাড়ি যায় এবং আমরা যাতায়াত করি তাদের সঙ্গেই। সেই সমস্ত মানুষেরা যারা আমাদের নিতে যান, সেই ড্রাইভার দাদারা প্রত্যেকেই, আমরা যখন ঘুম থেকে উঠি তারও আগে তাদের ঘুম থেকে উঠতে হয়, কারণ আমাদের কাছে পৌঁছতে হয় তাদের। এরপর রাস্তায় ছোট ছোট দেখি চায়ের দোকানগুলো খোলা রয়েছে, ভোর 3:30-4 থেকে খোলা থাকে। কত মানুষকে দেখি সেই সময় একটা দল বেঁধে তারা বাজারের দিকে যাচ্ছে, যারা আমাদের সবজি দেয়, যারা আমাদের ফুল দেয়, যারা আমাদের মাছ দেয়, এই সমস্ত মানুষজনেরা। আবার ওই সময় আস্তে আস্তেই দেখি সারা রাত ধরে কোথাও রাস্তার কাজ হচ্ছে, কোথাও ব্রিজের কাজ হচ্ছে, কোথাও মেট্রোর কাজ হচ্ছে এবং মানুষজন সেখানে কাজ করছেন। কত মানুষজন কত ভোরবেলা থেকে উঠে কাজ করতে শুরু করে দেয়, প্রায় মাঝরাত থেকে উঠে কাজ করতে শুরু করে দেয়। হ্যাঁ, তাদের কথা আমি বাদ রাখছি যারা অন্যের বাগানে।

ফুল তুলে নিয়ে আসেন, তাদের কথাটা বাদ। তো এরপরে এই সমস্ত মানুষজনেরা, তারা যারা প্রায় অর্ধেক রাত থেকে কাজ করেন, সেরকমই একবার ওই শীতের সময় তখন মনে হয় না একটু চা খাই, তো একটু চা খাচ্ছি একটা চায়ের দোকানে দাঁড়িয়ে এরকম ভোরবেলায়, এই প্রভাত বিনা করতে আসার আগে। তো সেখানে একজন চায়ের দোকানের যিনি মালিক, তিনি বলছেন চা করতে করতে জীবনটা তো একেবারে চায়ের মতন হয়ে গেল। তো আমি খুব হেসে ফেলেছিলাম, হেসে ফেলে জিজ্ঞেস করলাম আপনি কথা কেন বলছেন, বলছে ওই যে জীবনটা চায়ের মতন, ফুটতে না দিলে তাতে রং আসে না। তো এটা কিন্তু খুব গভীর কথা, কিন্তু তার একটা নানান রকম মানুষ তার নানান রকম মানে করবে। এবার জীবনে প্রত্যেক মানুষের ক্ষেত্রেই, প্রত্যেকের ক্ষেত্রে, শুধু মানুষ নয় প্রত্যেক প্রাণীর ক্ষেত্রেই প্রচুর কষ্ট করে বাঁচতে হয়, এবং প্রত্যেকটা প্রাণীর জীবনে মানুষ সহ অন্যান্য আমাদের চারপাশের যে সমস্ত প্রাণীরা রয়েছেন, এমনকি গাছ, তারা যদিও তাদের প্রাণ আছে কিন্তু তারা এদিক ওদিক করতে পারে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকে, প্রত্যেক প্রাণীর ক্ষেত্রেই কিন্তু নিজেদের নিজেদের মতন করে তাদের নিজেদের নিজেদের একটা জীবন যুদ্ধ রয়েছে, এবং সেই জীবন যুদ্ধে এক একজন মানুষকে বা এক একজন প্রাণীকে এক একটা কাজ করে যেতেই হয়। আমাদের মানুষ নামক প্রাণীরা যারা রয়েছে তাদের এক একজনের এক এক রকম কাজ, কোটি কোটি কোটি কোটি কাজ রয়েছে মানুষ নামক প্রাণীরা করে। গাছের কাজ, কেউ ফুল ফোটায়, কেউ ফল ধরায়, আবার আকাশের কাজ হচ্ছে আমাদের অনেক বড় মনের মধ্যে নিয়ে যাওয়া, সেই আকাশের মতন বড় হওয়ার যে জায়গা, আকাশে অনেক কিছু চাঁদ তারা সূর্য নক্ষত্র তারা রয়েছে তাদের ক্ষেত্রে তাদের থাকার ব্যবস্থা করা, চাঁদ সূর্য তারা এদের নিজেদের নিজেদের কাজ রয়েছে, নদীর নিজের কাজ রয়েছে, সমুদ্রের নিজের কাজ রয়েছে, মাটির নিজের কাজ রয়েছে, যার যার মতন করে প্রত্যেক প্রাণী এমনকি আমাদের চারপাশের যা যা কিছু রয়েছে সবারই কিন্তু নিজের নিজের মতন কাজ রয়েছে, এবং প্রত্যেকেই সেই কাজটাকে তাকে করতেই হয়। কাজ না করলে কিন্তু কেউ কারুর অস্তিত্ব থাকে না, আসলে কাজের মধ্যে দিয়েই সব কিছুর অস্তিত্ব। আর সেজন্যই বারবার আমাদের যারা পথ দেখিয়েছেন, যাদের আমরা অনুসরণ করে এগোই, সেই সমস্ত মানুষেরা যারা বলেছেন কাজ করো, মন প্রাণ দিয়ে কেবল কাজই করো, কর্মই হচ্ছে প্রধান, পরিশ্রম হচ্ছে প্রার্থনা। আমি যেন সারা জীবন ধরে কাজ করে যেতে পারি, এটুকুই আমাদের প্রার্থনা থাকুক। আর কাজকে, প্রত্যেকটা কাজকে নিজের নিজের মতন করে সম্মান দিয়ে সেটাকে করা, সেটা যত আমরা করতে পারবো তত কাজের প্রতি আমাদের বন্ধুত্ব, কাজের প্রতি আমাদের আদর, কাজের প্রতি আমাদের ভালোবাসা বাড়বে, এবং সেখানে ক্লান্তি কমবে। যেখানে ভালোবাসা থাকে সেখানে ক্লান্তি থাকে না। তাই পৃথিবীতে আরও অন্যান্য সমস্ত কিছুর মতো সবার একটা করে কাজ থাকে, কাজ আমাদের করতেই হয়। আমার ভাল লাগছে না এটা কিন্তু কেউ বলে না, একমাত্র মানুষ প্রাণী ছাড়া। আকাশ বলে না আমার ভাল লাগছে না, সূর্য বলে না আমার ভাল লাগছে না, গাছ বলে না আমার ভাল লাগছে না, সবাই কিন্তু নিজেদের মনের আনন্দে নিজেদের অস্তিত্বটুকু বাঁচিয়ে রাখবার জন্যই কিন্তু যে যার কাজ করে যায়। এবার আমরা বলতে পারি আমাদের একটা মন আছে, সেই মনে ভালো না লাগা আছে, এবং সেই জায়গার থেকে ভালো লাগিয়ে নিতে হয়, না হলে কিন্তু কোথাও আমরা থামতে শুরু করি। তাই আমাদের আজ থেকে সবসময় ভালোই লাগবে, আমরা ভালো থাকবো, আমাদের মন, আমাদের সমস্ত কিছু, যদি আমাদের মনের মাঝে নানান রকম নানান কিছু চলতে থাকে কিন্তু তবুও ভালো লেগে কাজের মধ্যে থাকা, এটাই হোক আমাদের আজকেই ভোরে মূল প্রার্থনা।

সহজ ভাইয়ের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। গান শুনতে শুনতে আমরা আবার ফিরে যাব আমাদের নীরব শিক্ষকদের কাছে। 100.1 FM গোল্ডের প্রভাত বিনায় আজ আমরা শুনছি আমাদের চারপাশের সেই নীরব শিক্ষকদের কথা, যারা কিছু না বলেও আমাদের অনেক কিছু

0: শিখিয়ে দিয়ে যায়। গোপা আছি আজ আপনার সঙ্গে প্রভাত বিনায়। আমাদের চারপাশে, আমাদের কাজের জায়গায়, আমাদের বাড়ির চারপাশে কত কুকুর বিড়াল থাকে না? এই যে এখন প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে দুপুরবেলায় ওদের লক্ষ্য করেছেন? যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন এই যে প্রচণ্ড গরম, যেখানে আমরা ঘরের ভেতর এসি চালিয়ে থাকতে পারছি না, আমাদের গরম লাগছে, আমাদের অস্থির অস্থির লাগছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে ওই রাস্তার কুকুর বেড়ালগুলো, বেড়ালেরা তবু একটুখানি এদিক ওদিক সেদিক, যেহেতু ছোট্ট প্রাণী তো এদিক ওদিক সেদিক একটুখানি আশ্রয় নিতে পারে, কিন্তু বেচারা কুকুরদের অবস্থা ভেবে দেখুন, প্রায় হাঁটু পর্যন্ত তাদের জিভ বেরিয়ে আসে দুপুরবেলা, এবং সেই অবস্থায় হাঁপাতে হাঁপাতেও তারা খাবার খুঁজতে থাকে, তারা সন্তান বড় করে, তারা ভবিষ্যতের কথা ভাবে কি ভাবে না জানি না, কিন্তু ভবিষ্যতের দিকে এভাবেই পড়তে পড়তে হাঁপাতে হাঁপাতে এগিয়ে যেতে থাকে। তবু কিন্তু তারা থামে না, তারা কিন্তু চলতে থাকে। এই দুপুরের দাবদাহের পর বিকেলবেলা যখন একটা ঠান্ডা মতো বাতাস দেয়, সেই বাতাস যদি তাদের গায়ে লাগে তাহলে কি যে আনন্দ! তারা তখন ল্যাচ তুলে কান খাড়া করে কি যে তাদের দৌড়োদৌড়ি খেলা! সেটা আমাদের শিখিয়ে যায় যে দুঃখকে দুঃখ না ভেবে এমন মজা করেই যদি জীবনটা কাটানো যায় তাহলেই বোধহয় ভালো হয়। যদি ওদের মস্তিষ্ক, ওদের মন আমাদের মতো না উন্নত নয়, তো মাঝে মাঝে আমার ভীষণ মনে হয় যে আমারও মন এবং মস্তিষ্ক যদি অতটা উন্নত না হতো তাহলে হয়তো একটু ভালো থাকা যেত। আবার এই সমস্ত প্রাণীরাই কিন্তু একবার যদি তাদের একটু খাবার দেওয়া হয় বা একটা বিস্কুট দেওয়া হয়, সারা জীবন ধরে তারা সেই মানুষটাকে ভোলে না, সারা জীবন ধরে তাদের প্রতি তারা কৃতজ্ঞ থাকে। অথচ মানুষ যতই সোনা দানা হিরে মুক্ত মণি মাণিক্য দেওয়া যায় না কেন, ততই কিন্তু মানুষ পারলেই ছোবল মারবেই, এমনটাই আমাদের স্বভাব হয়ে গেছে। আবার একটা পাখি তার বাসা ঝড়ে ভেঙে যেতে পারে, মানুষ ভেঙে দিতে পারে, গাছ পড়ে যেতে পারে, নানানভাবে একটা পাখির বাসা ভেঙে যেতে পারে, তখন কিন্তু সেই পাখি এক কোণায় বসে কাঁদে না, তার মন খারাপ হয়, নিশ্চয়ই মন খারাপ হয়, এবং আবার কিন্তু সে নতুন করে বাসা বানাতে শুরু করে। একটা পিঁপড়ে সে দেওয়াল বেয়ে উঠতে উঠতে হঠাৎ পড়ে গেল বা জল লেগে হয়তো থেমে গেল তার চলাটা, কিন্তু আবার সে অন্য পথ ধরে হাঁটতে থাকে। পিঁপড়ে যখন এগোতে থাকে, মাঝে মাঝে ছোটোবেলা ওরকম করতাম, একটু জল দিয়ে একটা দাঁড়ি টেনে দিতাম, ওমা দেখি সে জলের দাঁড়ি ভেদ করে আবার অন্য দিক দিয়ে পথ খুঁজে সে ঠিক এগিয়ে চলে যাচ্ছে নিজেদের মতন করে। প্রকৃতির সমস্ত প্রাণী যারা বনে জঙ্গলে গাছে এমনভাবে থাকে, প্রত্যেকেই কিন্তু এমনভাবে জীবনকে তৈরি করে, তারা হার মানে না, তারা মরে যায় বিভিন্ন কারণে, বিভিন্ন কিছুতে তারা মরে যায়, কিন্তু তারা হার মেনে মনে না, তারা কিন্তু লড়তে লড়তে মরে যায়। তাদের মতন সারা জীবনের সৈনিক পাওয়া খুব মুশকিল। আর এই যে যুদ্ধ জীবনের সঙ্গে, চারপাশের সঙ্গে, সামনের সঙ্গে, এই যে যুদ্ধ, তাদের দেখে আমাদের শেখা উচিত কিছু না থেকেও কীভাবে একটা যুদ্ধে জয় করা যায়, একটা যুদ্ধকে জয় করা যায়, জীবন যুদ্ধকে জয় করা যায়, জীবনের দিকে এগিয়ে চলা যায়। আমাদের অনেক কিছু আছে, আমরা অনেক কিছু থাকার পরেও হেরে গেলাম বলে আমরা মুষড়ে পড়ি, হেরে গেলে আমরা হতাশ হয়ে পড়ি, কিন্তু আমাকে বরাবর আমার চারপাশের এই প্রকৃতির প্রাণীরা, প্রকৃতি আমাকে শিখিয়ে যায় জীবন কখনো থেমে থাকে না, প্রত্যেক দিন নতুন করে ভোর হয়, প্রত্যেক দিন নতুন করে একটা দিন শুরু হয়, প্রত্যেক দিন দিন শেষ হয়, আবার প্রত্যেক দিন নতুন করে শুরু হয়। এভাবেই আকাশ আমায় আলোয় ভরে, আবার আকাশই আমাকে অন্ধকার রাতে নক্ষত্রদের কাছে নিয়ে যায়, আমাদের ঘুরিয়ে আনবার জন্য, আমাদের মন ভালো করবার জন্য। সেই আকাশের কাছেই এই মুহূর্তে আমরা গিয়ে পৌঁছই লাইসা আহমেদ লিসার সঙ্গে।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM।

লাইসা আহমেদ লিসার কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। গানটুকুই শুধু দেওয়া যায় আকাশের জন্য। আমাদের চারপাশে এখন কত শব্দ, কত তর্ক বিতর্ক, কত অভাব অভিযোগ, সবাই কিছু না কিছু বলছে, সবাই কিছু না কিছু বলছে। এই সবাই বলতে বলতে বলতে বলতে মানুষ নিজের মনের আওয়াজটা শুনতেই বোধহয় ভুলে যাচ্ছি আমরা। নিরাপত্তা আমাদের ভাবতে শেখায়। অনেক সময় কথার যে উত্তর দেওয়া সেটা সব সময় যে ঠিক বা সব সময় কোনো কথার উত্তর দিয়ে দিলেই যে একটা শান্তি পাওয়া গেল, একটা কিছু করা গেল, এমনটা কিন্তু নয়। চুপ করে থাকার মধ্যেও অনেক কিছু বলা হয়, এটাই বোধহয় বুঝতে বা এটা ভাবতেই আমরা ভুলে যাচ্ছি। মন শান্ত হলে তবেই ঈশ্বরের সঙ্গে কথা বলা যায় বা ঈশ্বরের কথা শোনা যায়, শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন। তাই প্রত্যেক দিন আমরা যদি আমাদের এই যে মোবাইল যন্ত্রটা ছাড়া, শব্দ ছাড়া, অভিযোগ অভাব এগুলো ছাড়া আমরা যদি কিছুটা সময় নিজেদের জন্য কাটাই, তাহলে মন ধীরে ধীরে পরিষ্কার হয়। আর এই যে মোবাইল যন্ত্রটি আমি বারবারই আমার মনে হয় আমাদের মধ্যে তৈরি করে দেয়, তোমার এটা নেই মানে তুমি খারাপ আছো, তুমি এমনটা নেই মানে তুমি খারাপ আছো, তুমি অমুক জায়গা বেড়াতে যেতে পারছো না মানে তুমি খারাপ আছো। এই যে বিভিন্ন জায়গাগুলো তৈরি করে দেয়, এইগুলো থেকে যত

সরে আসতে পারি ততই কিন্তু আমরা ভালো থাকতে পারি। একটা ছোট্ট শিশু, ছোট্ট বাচ্চা, সে যখন পড়ে যায় সে তখন কাঁদে কিন্তু আবার উঠে দাঁড়ায়। সে খুব সহজে হাসে, খুব সহজে ক্ষমা করে দেয়, সহজেই রেগে যায়, আবার সহজেই সে মজা করতে পারে। আমরা যত বড় হতে থাকি, তত আমরা ক্রমশ জটিল হতে থাকি। আমাদের মন, আমাদের মস্তিষ্ক সব পাকতে থাকে, তখন আমরা জটিল হতে থাকি। এই যে ছোটদের মতন সরল থাকা খুব সহজ নয়, সহজ কথা সহজে বলা সেটাও সহজ নয়। সহজ মানুষ হওয়াটা সত্যিই খুব কঠিন। অসাধারণভাবে সাধারণ সহজ একটা মন, সেটাকে এত সহজে হয়, আর সেই মনের খবর যদি একবার পাওয়া যায় তাহলে জীবনটাই অন্যরকম হয়ে যায়। সেই মন আমরা কোথা থেকে পেতে পারি? আমাদের এই যে চারপাশের প্রকৃতির নানান কিছু রয়েছে, যারা চুপচাপ আমাদের নানান কিছু শিখিয়ে যায়, তাদের কাছ থেকেই পেতে পারি আমরা সেই সহজ, খুব সাধারণ একটা মনের কথা। যে মন নদীর মতন বয়ে চলে, নদীর মতোই এঁকে বেঁকে চলতে চলতে তার একমাত্র উদ্দেশ্য থাকে সাগরে গিয়ে মেশা।

0: ঠিকই তেমন কিছু কিছু কথা আমরা মনে করতে চেষ্টা করছিলাম। আমার থেকেও আরও হয়তো অনেক কথা আপনার মনে পড়ছে ঠিক এই মুহূর্তে। আমরা শিখি চারপাশ থেকে, আমরা আমাদের চারপাশের যে ব্যর্থতা সেখান থেকে আমাদের নিজেদের জীবনে ব্যর্থতা এলে আমরা ভাবি আর কিছুই হয়তো হবে না, কিন্তু ব্যর্থতার মধ্যে থেকেও সফল হওয়া যায়। থমাস এডিসন তিনি যেমন বলতেন যে আমি ব্যর্থ হইনি, আমি হাজারবার ভুল রাস্তা আবিষ্কার করেছি কিন্তু তবু আমি করেছি। কখনো জীবন চলতে চলতে শেষ বলে কিছু হয় না, অনেক কিছুই সারা জীবন থাকে না, চিরদিন থাকে না, কিন্তু তার মধ্যে রাগ আর ঘৃণা যদি আমরা জমিয়ে রাখি তাহলে সেটা আরও কেমন যেন পানসে হয়ে আসে। আজ এই ভোরে, আজকের এই ভোরে আমরা আরও একবার মনে করতে চেষ্টা করলাম যে শিক্ষা কেবলমাত্র বইয়ের পাতায় নয়, শিক্ষা আছে প্রকৃতিতে, মানুষের মধ্যে, নানান প্রাণীর মধ্যে, শিক্ষা আছে নীরবতায়, শিক্ষা আছে কষ্টের মধ্যে, শিক্ষা আছে হেরে যাওয়াতেও। তাই
1: আকাশবাণী কলকাতা।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আমার এক অবুজ প্রতিবেশী আছেন, যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম, ওরে, এই প্রকল্পের নামই তো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold-এ। মনের মেলোডি, মনের মেলোডি।
3: মনের মেলোডি ঘড়িতে সময় এখন সকাল 8:32 হয়ে 10 সেকেন্ড।

কথা হবে নিশ্চয়ই হোয়াটসঅ্যাপে, আর তার সঙ্গে থাকবে নানান শিল্পীর কণ্ঠে নানান গান। গান শুনতে শুনতে আমাদের এগিয়ে চলা, গোপা আছি আজ আপনার সঙ্গে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন মনের মেলোডি। আপাতত আমাকে আপনাকে সবাইকে ডাকছে কিন্তু আকাশ।

নবমুদ্রা মিত্রার সঙ্গে শুনছিলাম আকাশের কথা, আকাশের ডাকের কথা। আজকে 9903052992 এখানে অবশ্যই আপনি চলে আসতে পারেন, সেই কথা বলতে, কি কথা বলতে। আকাশের দিকে তাকিয়ে চাঁদ, তারা, গ্রহ, নক্ষত্র এগুলো ছাড়াও আর কি খুঁজে পাওয়া যায়? আকাশের দিকে তাকালে শুধুমাত্র চাঁদ, তারা, গ্রহ, নক্ষত্র এগুলোই নয়, খুঁজে পাওয়া যায় আরও অনেক কিছু। হ্যাঁ, অনেক সময় চোখে দেখে খুঁজে পাওয়া যায়, আবার অনেক সময় ভাবনায় খুঁজে পাওয়া যায়। ঠিক তেমনি আকাশের দিকে তাকিয়ে ঠিক কী খুঁজে পান আপনি, মানে এই চাঁদ, তারা, গ্রহ, নক্ষত্র ছাড়া আর কি খুঁজে পান আপনি, সে কথা অবশ্যই বলে যেতে পারেন 9903052992 এই নাম্বারে। নিজেদের বিরাট আকাশের নিচে দাঁড়িয়ে থাকলে, মানে এই হঠাৎ এই টপিকটা নিয়ে কেন আপনার সঙ্গে কথা বলছি বা আলোচনা করছি, গত পরশুদিন এত গরম পড়েছে, তো দেখছি সন্ধ্যাবেলা একটা ফুরফুর করে বাতাস দিচ্ছে, তো ভাবলাম ছাদে গিয়ে একটু দাঁড়াই। তো ছাদে গিয়ে যখন দাঁড়িয়েছি তখন আকাশের দিকে তাকিয়েছি, আকাশের দিকে তাকিয়ে একটা প্লেন উড়ে যাচ্ছে, ছোট্ট একটা প্লেন, মানে মনে হচ্ছে কতগুলো টুনি লাইটের মতন জ্বলতে জ্বলতে কিছু একটা উড়ে চলে গেল। তখন দেখতে দেখতে ভাবছি প্লেনটা তো কত বড়, সে ওই আকাশের মাঝখানে গিয়ে ওইটুকুনি ছোট হয়ে গেছে, তাহলে আমি এখানে দাঁড়িয়ে আছি আকাশের কাছে, তো আমি মানে পিঁপড়ের থেকেও বোধ হয় ছোট, মানে আকাশ যদি এরকম ভাবতে পারতো বা আকাশ যদি বলতে পারতো। এর মধ্যে চারিদিক থেকে এত মশা আমাকে ঘিরে ধরেছে যে মানে বাকি ভাবনাটা ফেলেই আমাকে ছাদ থেকে নেমে আসতে হলো। তো তখন আমি মনে মনে ভাবলাম ফিরে এসে যে এই যে যখন আমরা আকাশের দিকে তাকিয়ে থাকি তখন কি আমরা কেবলমাত্র সূর্য দেখবো, চাঁদ দেখবো, তারা দেখবো, কালপুরুষ দেখবো, এই জন্যই কি আমরা দেখি? না, আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমরা ভেসে যাই এমন এক জায়গায়, অনেক কিছু আমরা এমনি দেখি, যেমন এরোপ্লেনটাকে আমি চোখে দেখলাম, ছোট্ট একটা টুনি লাইটের মতন কতগুলো টুনি লাইট ভেসে চলে যাচ্ছে। ঠিক তেমনি আমার মনে মনে চলে গেলাম ওই জায়গায় যেখানে আকাশের কোলের মধ্যে যদি আমি যাই তাহলে খুঁজতে হবে নিজেকে, এতটাই ছোট আমি হয়ে গেলাম। তো এরকমভাবে নানান দিক থেকে কিন্তু আকাশের দিকে তাকিয়ে থাকলে আমরা অনেক কিছু খুঁজে পাই, কখনো

ভাবনায়, কখনো আবার চোখে। তো আপনি যেখান থেকে যা কিছু খুঁজে পান, মানে সেই আকাশে থেকে আপনি কিরকম খুঁজে পান, কি খুঁজে পান, 9903055992 এখানে কিন্তু চলে আসতে পারেন। আজকে আমরা প্রকৃতির মাঝে, আকাশের মাঝে হারিয়ে যেতে চাই এবং হারাতে হারাতে নানান কিছু ভাবনা, নানান কিছু স্বপ্ন, নানান কিছু নিয়ে আমরা হারিয়ে যেতে চাই কেবলমাত্র আজকে আকাশে। ভাবনায়, কল্পনায়, গানে, সব দিক থেকে আমরা আজকে আকাশেই থাকবো।

0: নেনে নে হয় জেত নয় হারো হয় জেত নয় হারো।
1: সুবীর সেনের কণ্ঠে এই গান আমরা শুনছিলাম। গান শুনতে শুনতে এসেছে মেসেজ, চটপট একটু পড়তে থাকি। আর আপনিও কিন্তু ভাবতে থাকুন যে আকাশের দিকে তাকিয়ে কেবলমাত্র ওই গ্রহ নক্ষত্র সূর্য চাঁদ এদেরকেই কেবলমাত্র আপনি দেখেন, নাকি আরও অন্য কিছু আপনি দেখেন, অন্য কিছু আপনি ভাবেন। প্রথম মেসেজ পড়তে শুরু করি। আকাশের দিকে তাকালে শুধু চাঁদ তারা কিংবা সূর্যই দেখা যায় না, দেখা যায় এক বিশাল নীরবতা, অজস্র স্বপ্ন আর অজানা অনুভূতির মেলা। কখনো মেঘের ভাঁজে লুকিয়ে থাকে মন খারাপের গল্প, আবার কখনো নীল আকাশ জুড়ে ভেসে বেড়ায় আশার আলো। সন্ধ্যার রঙিন আকাশ শেখায় দিনের শেষে সৌন্দর্য খুঁজে নিতে, আর রাতের তারা ভরা আকাশ মনে করিয়ে দেয় অন্ধকারের মাঝেও আলো জ্বলতে পারে। আকাশের দিকে তাকালে মানুষ নিজের ছোট্ট জীবনটার বাইরে এক বিশাল পৃথিবীর অস্তিত্ব অনুভব করে, যেখানে কল্পনা ডানা মেলে উঠতে শেখে। পাখি দেখি, প্লেন দেখি, ঘুড়ি দেখি, রামধনুও দেখি। সৌভিক সরকার, কসবা, হালতু। ঠিক এরকম আপনিও নিশ্চয় অনেক কিছু আকাশের দিকে তাকিয়ে দেখেন। তাই আকাশ পানে তাকিয়ে তাকিয়ে আপনি কি দেখেন সে কথাই আজকে জানবো 9903050592। আপনার বাড়িতে কিন্তু কেউ এমন করে জিজ্ঞেস করবে না আকাশের দিকে তাকিয়ে আপনি কি দেখেন, বরং বলবে উল্টে, হ্যাঁ রে আকাশের দিকে তাকিয়ে কি আকাশ কুসুম কল্পনা করছিস। আমি কিন্তু জিজ্ঞেস করছি, মানে গোপা কিন্তু আপনাকে জিজ্ঞেস করছে 100.1 FM গোল্ডে, আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে আপনি কি দেখেন বা কি ভাবেন। চটপট বলে যান, কিন্তু এই সুযোগ খুব একটা বেশিক্ষণ পাবেন না। 9903050592। আর ঘড়ির কাঁটা বলছে 8:44 হয়ে 12 সেকেন্ড। আর গানে গানে রুমা গুহ ঠাকুরতা বলছেন সেই কথা।

মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

রুমা গো ঠাকুর তার গান শুনছিলাম। আর মেঘ তো ভেসে আসে শরতেও, কিন্তু ঠিক এই মুহূর্তে আমরা যে মেঘকে ভেসে আসতে বলছি সেই মেঘ যেন বৃষ্টি নিয়ে আসে, এই কথাও বলছি। চারিদিকে বড় সাংঘাতিক অবস্থা। আজকে যখন সকালবেলা আসছিলাম তখন দেখছিলাম আকাশে বেশ মেঘ জমেছে। আমি জানি না এখন বাইরের কী অবস্থা, তবে আকাশ এখন প্রতি মুহূর্তেই তো রং বদল করে ফেলছে। তো সেই জন্য এই ভোরবেলা উঠে একটা কী সুন্দর মিষ্টি বাতাস দেয় এবং আপনাকে আশ্বাস দেবে যে সারাদিন আজকে এরকম মিষ্টি বাতাসেই চলবে। কিন্তু তারপরে যেই দেখবেন সকাল 8টা বেজেছে তখন সূর্যি মামার ঘুমটা একেবারে পুরোপুরি ভেঙে সে যে কেমন একটা রূপ ধারণ করে নিজেই বুঝতে পারি না, মানে উনি নিজেও বুঝতে পারেন কিনা সেটা জানি না। তবে আজকে কিন্তু আকাশে একটু একটু মেঘ জমছিল। এখন কি মানে মেঘ জমে আছে নাকি মেঘ কাটিয়ে সূর্যমামা উঠে পড়েছে, সেটাও সে খবরটাও আমাকে একটু নিতে হবে। আপনি যদি পারেন সে খবরটাও একটু আমাকে দেবেন। আর অবশ্যই বলবেন আকাশের দিকে তাকিয়ে আপনি ঠিক কি ভাবেন।

কি দেখেন সে কথাও। আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে মনে হয় আমিও ভেসে চলেছি, যখন ভাসমান মেঘগুলো একটা একটা সরে যায় মনে হয় আমিও চলছি ওর সঙ্গে। রজত বিশ্বাস, বোনপুর, নদিয়া। পরের মেসেজ, আমি আকাশের দিকে তাকিয়ে কল্পনায় উড়ন্ত পরিদের খুঁজে বেড়াই। সোমনাথ ঘোষ, দমদম, ক্যান্টনমেন্ট। এরকম কত কিছু আমরা খুঁজে বেড়াই, কত কিছু আমরা দেখে বেড়াই, সব কিছু নিয়েই বিরাট মস্ত আকাশ, যে আকাশ আমাদের ভাবনাকে উড়িয়ে নিয়ে যায় দূর দূর দূর দূরান্তে। আকাশের কোনো এদিক ওদিক কিছু খুঁজে পাওয়া যায় না, সেই জন্য আমাদের কল্পনা, আমাদের ভাবনা ওই আকাশের বিরাট ক্যানভাসে যত খুশি নিজের মতন করে ছবি আঁকতে পারে। সেই ছবিতে নানান রকম চরিত্র, নানান রকম গল্প, নানান রকম কল্পনা খেলে বেড়ায় গোটা আকাশ জুড়ে। আর সেজন্যই তো আকাশ আমাদের এত প্রিয়। আকাশের নানান রং, কখনো নীল, কখনো কালো, কখনো ওই সাদা পেঁজা তুলোর মতন মেঘ যখন ভেসে যাচ্ছে তখন আকাশটা কীরকম যেন নীলের মধ্যেও সোনালি সোনালি একটা ব্যাপার থাকে। ফলে নানান সময় আকাশ নানান রঙে আমাদের রাঙিয়ে তোলে এবং আকাশের এই ভালোবাসা আমাদের অন্য রকম একটা জগতে নিয়ে যায়, অন্য রকম একটা জায়গায় নিয়ে যায়, যে কারণে আমরা আকাশের ব্যাপারে এত রোম্যান্টিক, আকাশের ব্যাপারে এত নস্টালজিক। আর এই মুহূর্তে শৈলেন মুখোপাধ্যায়ের একটা গান শুনি, শুনে ফিরে আসছি এক্ষুনি।

শৈলেন মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। না, গানে গানে এই সকাল সকাল একটুখানি রাতের আকাশে ভেসে গিয়েছিলাম, কিন্তু হতেই পারে, আমাদের কল্পনায় আমরা উঠতেই পারি সকাল থেকে রাত, আবার রাত থেকে ভোর। আর আকাশ নিয়ে যখন কথা হচ্ছে তখন রাতের আকাশ যে আসবে না এমনটা তো হতেই পারে না। দিন রাত দুপুর ভোর সমস্ত মিলিয়েই আকাশ আমাদের কাছে এমন একটা

জায়গা, এমন এক স্বাধীনতার জায়গা যেখানে কিন্তু আমরা নিজেদের মতন করে উঠতে পারি, নিজেদের মতন করে ভাবতে পারি। যেরকম পরের মেসেজে বলছেন, কে বলছেন, দমদম থেকে মীনা কর্মকার, তিনি বলছেন, আকাশের দিকে চেয়ে মনে হয় ওই যে বিশাল শূন্যতা, তখন আর জীবনের কোনো চাওয়া পাওয়ার কথা মনে আসে না, মনে হয় উড়ে যাই, নিজেকে মিশিয়ে দিই ওই বিশাল দিগন্তে, সবাই আমাকে খুঁজে বেড়াক। পরের মেসেজে পৌঁছই, আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে আমি নিজেকে খুঁজি, আকাশের দিকে তাকিয়ে জীবনের যত ব্যর্থতা আছে সেগুলোকে ভুলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখি। দীপঙ্কর মাল, গঙ্গাধরপুর, ধর্মতলা, হাওড়া। এরকমভাবেই আমরা নানানভাবে আকাশকে দেখি আমাদের জীবনে। যেরকম আকাশের দিকে তাকিয়ে আমি আকাশের রং দেখি, ভোরবেলা এক রং, সূর্য উঠলে একরকম, আর সূর্য অস্ত গেলে অন্য রং, আর যদি ঝড় ওঠে বা মেঘ হয় তখন আবার অন্য রং। রাত্রের আকাশ মেঘ বৃষ্টি হলে তারও আলাদা রং আছে, তাই আমি রং দেখি। সাগর, মধ্যপ্রদেশ থেকে সায়ন্তনী পান। এরকম এক একজন মানুষ এক এক রকমভাবে আকাশকে খুঁজে বেড়ান বা আকাশের সঙ্গে মিশে যেতে চান। ঠিক এই মুহূর্তে লতা মঙ্গেশকরের সঙ্গে একটু আকাশে হারিয়ে আসি আমরা।

শুনলাম আমরা এই গান, আর গান শুনতে শুনতে টুক করে একটু দেখে নিই আরও কতগুলো মেসেজ, কারণ অনেকগুলো মেসেজ এসে আমার কাছে জমা হয়েছে। স্বপ্নগুলো ভেসে বেড়ায় এই আকাশের কুলে, মেঘের বেলা ভেসে বেড়ায় রঙিন ফুলে ফুলে, জ্যোৎস্নারা সব আলপনা এঁকে যায় মনে, হৃদয় জাগে জ্যোৎস্নার এই আলোড়নে। মেঘের ভেলা ভেসে বেড়ায় এই আকাশের কুলে, রঙিন এই স্বপ্নগুলো উঠল তাই।

0: আমি খুব আকাশের দিকে তাকিয়ে থাকতে ভালোবাসি। আকাশের সৌন্দর্য আমাকে খুব আকর্ষণ করে। আমি সবসময় আকাশের সঙ্গে কথা বলতে ভালোবাসি, আর লং ড্রাইভে যখন যাই সবসময় আকাশের দিকে তাকিয়ে দেখি মেঘেরা কেমন ভেসে চলেছে একের পর এক ঢেউয়ের মতন। মনটা আমার একদম খুশিতে ভরে যায়। এত সুন্দর লাগে যে মনের সব কষ্ট দূর হয়ে যায়। আকাশ দেখলে মনের কষ্ট অনেকের অনেক সময় দূর হয়ে যায়, কারণ আকাশ আমাদের মনের কষ্টকে দূর করে নিয়ে যাওয়ার জন্যই দিগন্ত বিস্তৃত করে রেখেছে। তাই জন্য আকাশ দেখলে সত্যিই আমাদের খুবই ভালো লাগে। এরকমভাবেই আকাশ নিয়ে নানান কথা, নানান কিছু আমাদের কাছে রয়েছে। যেরকম দিনের বেলায় আকাশে তাকিয়ে দেখি সূর্য, সাদা মেঘ, পাখি, বিমান, হেলিকপ্টার, ঘুড়ি এবং মাঝে মাঝে ধূমকেতু। রাতের আকাশে চাঁদ, ঝলমলে তারামণ্ডল ছাড়া মাঝে মাঝে উল্কাপাত, যা পরিষ্কার রাতে খালি চোখে একটা ছায়াপথ দেখা যায়। আর যেটা দেখি সেটা হলো স্বপ্নের এক বিশাল কল্পনার জগৎ। যাদবেন্দ্র পণ্ডা, জুকিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে তিনি পাঠিয়েছেন তার মনের কথা আকাশকে নিয়ে। এবার আমাকে একটু যেতে হবে একটা ছোট্ট বিরতিতে, কারণ সময় তো তেমনটাই বলছে। আর ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরে আসছি এক্ষুনি, আপনি সঙ্গে থাকুন, আবারও কিন্তু আকাশেরই কথা হবে।
1: ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন। মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি।

মৃণাল চক্রবর্তীর কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। গান শুনতে শুনতে আবারও চলে যাব মেসেজে। কলকাতায় বসে ফ্ল্যাটে থেকে আকাশ ঠিকমতো দেখা যায় না, হয়তো বায়ু দূষণের জন্য। শহরের বাইরে গেলে আকাশ দেখে খুব ভালো লাগে, তারা ভরা আকাশ, মাঝে মাঝে তারা আকাশ থেকে খসে পড়ছে। অসিত দত্ত, সল্টলেক। এরপর জয়শ্রী দত্ত যাদবপুর থেকে, তিনি বলছেন, এখন বড় হয়ে যখন আমি ছাদে দাঁড়াই বা শুয়ে জানলা দিয়ে আকাশের দিকে তাকাই, মনটা যেন এক অভূতপূর্ব ভালো লাগে। খারাপ মন ভালো হয়, কি সুন্দর কালো মেঘ সরিয়ে সাদা হয়, পূর্ণিমার চাঁদ কি সুন্দর লাগে। ছোটবেলার অশোকনগর বাড়িতে মাঠে বসে আকাশের তারা গুনতাম। এরকমভাবে কতদিন ধরে কত আকাশের তারা কতজন মানুষ গুনেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু আপাতত আমাকে একটা আকাশ থেকে ছোট্ট বিরতি নিতে হবে। আমরা একটু পরেই দিল্লি থেকে অনুষ্ঠান শুনব, কিন্তু আবারও ফিরে আসব 9:40। আপনি কিন্তু সঙ্গে থাকুন আমাদের। আর ঠিক এই মুহূর্তে এই গান শুনতে শুনতে আমরা সবাই মিলে চলে যাই পরবর্তী অনুষ্ঠানের দিকে। শুনব আমরা কার গান? দ্বিজেন মুখোপাধ্যায় এবং বনশ্রী সেনগুপ্তের গান শুনতে শুনতে আমরা পরবর্তী অনুষ্ঠানের দিকে এগোই।

0: बोले के साथ हमारी खास बातचीत। इस कार्यक्रम का संचालन कर रहे थे नरेश मिश्रा। इस कार्यक्रम को आप हमारे मोबाइल ऐप न्यूज ऑन AIR और यूट्यूब चैनल न्यूज ऑन AIR ऑफिशियल पर भी सुन सकते हैं। इस कार्यक्रम के संबंध में अपनी प्रतिक्रिया आप हमें ईमेल के माध्यम से भेज सकते हैं। पता है podcast.airnews@gmail.com।
1: पीपल्स पद्मा ऑन आकाशवाणी।
2: गाने कथाएं गोल्डन समय। আপনি শুনছেন 100.1 FM Gold। 100.1 FM Gold। FM Gold।
3: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম। দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ। তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
4: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
3: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। PM সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
5: হর ঘর সূর্যঘর।
2: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold। মনের মেলোডি।
6: মনের মেলোডি গোপা আছি আপনার সঙ্গে। ফিরলাম আবার গান আর আপনার মেসেজ নিয়ে। সময় এখন সকাল 9:41 হয়ে 45 সেকেন্ড। 9903055992 তে অনেক মেসেজ এসব জমা হয়েছে, 10টা পর্যন্ত আপনার সঙ্গে আছি। তাই অনুরোধটুকু রাখি, আজ এখন থেকে আর 10টা পর্যন্ত মেসেজ না করলেই ভালো, কারণ আমার কাছে অলরেডি অনেকগুলো মেসেজ এসে জমা হয়ে রয়েছে যেগুলো আমাকে পড়তেই হবে। একটা গান শুনব, শুনে ফিরে আসব, এসে তারপরে যে মেসেজগুলো আমার কাছে জমে আছে নিশ্চয়ই সেগুলো আগে পড়বো।

গ্রুপের কণ্ঠে গান শুনতে শুনতে মেসেজগুলো একটু পড়তে থাকি চটপট করে, কারণ অনেকগুলো মেসেজ জমা হয়ে আছে। আকাশ কি আমাদের দিকে চেয়ে থাকে? আমরা তো আকাশের দিকে তাকিয়ে থাকি অনেকক্ষণই। ঐশী সরকার চিনার পার্ক থেকে। আমি ছোট ছোট করে মেসেজগুলো পড়তে থাকবো, একটু এডিট করে পড়তে থাকবো, কারণ সময় যেহেতু খুব কম এবং অনেকগুলো মেসেজ জমে আছে। যেরকম শিপ্রাকাড়ার মালিকপাড়া লেন বেতর হাওড়া চার থেকে তিনি বলছেন যে উনি যখনই সময় পান তখনই আকাশের দিকে তাকিয়ে থাকেন এবং খুঁজে বেড়ান সেই সমস্ত মানুষদের যারা চলে গিয়েছে আকাশে, এবং সেখানে উনি বাবা মা, ওনার স্বামী এবং অন্যান্য গুরুজনদের খুঁজে বেড়ান, এবং মাঝে মাঝে মনে হয় ওনার যে গ্যাস বেলুনে করে এক একটা চিঠি লিখে তাদের কাছে পাঠিয়ে দেবার কথাও। আমাদের আকাশ নিয়ে নানান রকম কল্পনা এবং আকাশ নিয়ে নানান রকম চিন্তাভাবনার মাঝে এরকম নানান রকমের খেয়াল আমাদের কত যে থাকে তার কোনো ঠিক ঠিকানা নেই। এরপর আমাদের কাছে আরেকটা চিঠি পাঠিয়েছেন রায়পুর ছত্রিশগড় থেকে উৎপল মুখার্জি। তিনি অনুষ্ঠান ভালো লাগছে মূলত সে কথাই বলেছেন, আর আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে উনি ওনার প্রিয় মা এবং বাবার কথা ভাবেন, আজ তারা বেঁচে নেই। এরকম কেউ যখন আমাদের কাছে থাকেন না তখন আমরা তাদের কথা বেশি ভাবি এবং মনে হয় তারা যেন আকাশেই রয়েছে। পরের মেসেজ হচ্ছে, আকাশ এত বিরাট যার কোনো পরিসীমা থাকে না, সেটা বোঝা যায় ছাদে উঠলে। আমি আকাশ দেখতে দেখতে কিছুই ভাবি না, শুধু আকাশের অপরিসীম সৌন্দর্য দেখি। ক্ষণে ক্ষণেই তার রূপ বদল হয়, তার সৌন্দর্য কিছু ভাবার অবকাশ দেয় না। পরশুদিন সন্ধ্যের মুখে হাঁটতে উঠেছি ছাদে, দেখি সামান্য কালো মেঘলা আকাশে একঝাঁক শঙ্খচিল কি অপূর্বভাবে উড়ে চলেছে। তখন তাদের সেই উড়ে যাওয়া দেখব নাকি আকাশ পাতাল ভাববো? আমার আকাশ দেখতে দারুণ লাগে, কোনোদিন সে পূরণ হয় না। কন্যাগড় থেকে মানসী বৈদ্য। এরপর চলে যাব নন্দা রায় পোড়েল হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে। তিনি বলছেন, আকাশ আমার ভীষণ প্রিয়, মন খারাপ হলে বা কোনো চিন্তা করলে এমনি শুধু শুধুই আকাশ দেখতে আমার খুব ভালো লাগে। কখনো মেঘের ভেলায় চড়ে চলে যাই কোনো স্বপ্নের রাজত্বে, আবার কখনো ওই হাতি, কখনো ছুটন্ত ঘোড়া, কখনো কোনো দেবদেবীর মূর্তি, এই সব নানান রকম রূপ কল্পনা হয় আকাশের মধ্যে। ছুটন্ত বাদলা মেঘ কিংবা ছুটন্ত মেঘের সঙ্গে চাঁদের লুকোচুরি দেখতে যেমন ভালো লাগে, ঠিক তেমনই উড়োজাহাজের শব্দে আকাশের দিকে আবার তাকাই। ঝাঁকে ঝাঁকে উড়ন্ত পাখির দল উড়ে যায়, অপূর্ব সেই দৃশ্য। কি নিয়মানুবর্তিতা, কখনো তীরের আকৃতি, কখনো ইংরেজি বর্ণ এম বা ডাব্লুর মতন লাগে, আর দেখি সূর্যোদয় আর সূর্যাস্তের নানান রঙের খেলা। পরের মেসেজ হচ্ছে শুভ্রা ভট্টাচার্য বাজরুনি কলকাতা সত্তর থেকে। আকাশের দিকে তাকিয়ে দেখি এই বিশাল ক্যানভাসে কত কিছু চোখে পড়ে। দিনের বেলায় যদি তাকাই তাহলে চোখে পড়ে সাদা তুলোর মতন ভেসে বেড়ানো মেঘের দল, কখনো কালবৈশাখীর ঘন মেঘের গর্জন, আর তার ফাঁক দিয়ে উঁকি দেওয়া নীল আকাশ তো রয়েইছে। কখনো দেখা মেলে চিলের, কখনো অন্য কোনো পাখির উড়ে যাওয়ার, দূরপাল্লার বিমানের সাদা ধোয়া যখন ছুটে যায় আর একটা দাগ করে দিয়ে যায়, সেটা একটা অসাধারণ জায়গা। আর গোধূলির বেলায় আকাশ অন্যরকম, এরকম নানান রঙে হারিয়ে হারিয়ে আমরা চলে যাই ধ্রুবতারা সপ্তর্ষিমণ্ডলের মতো নানান নক্ষত্রপুঞ্জেও। আর কখনো

উজ্জ্বল গ্রহ যেমন শুক্র বা বৃহস্পতি, জলজল করে ওঠা, আবার কখনো বসে পড়া তারা, কখনো ধসে পড়া তারা আমাদের মনের অজান্তেই এক পলকের জন্য চমকে দিয়ে হারিয়ে যায়। এছাড়া খোলা চোখে প্রায়ই কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটকে এক রেখায় দ্রুত চলে যেতেও দেখা যায়। এরকমভাবে আকাশ আমাদের নানান দিকে নিয়ে যায় আমাদের মনকে। মেঘলা আকাশের দিকে তাকালে আমার মনে হয় পাখিদের মতন সারাদিন যেন উপরে ঘুরতে থাকি। আকাশের উপরে হাওয়াটা অনেক বেশি, ফলে কষ্টটা একটু কম হবে এই গ্রীষ্মকালে। নিশাকরধর আমতা জগদ্ধাত্রীতলা হাওড়া থেকে পাঠিয়েছেন। আর গান শুনতে শুনতে চলে যাব আবার পরের যে মেসেজগুলো বাকি রয়েছে তার দিকে। ঠিক এই মুহূর্তে নির্মলা মিশ্র।

নির্মলা মিশ্রের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে শেষ দিকের যে মেসেজগুলো সেগুলো একবার চটপট করে ছুঁতে থাকি। শুধু সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে, তিনি বলছেন, দিনের বেলা বিশাল নীল আকাশ অথবা রাতের অসীম তারায় ভরা আকাশের দিকে তাকালে আমাদের মনের মধ্যে এক গভীর আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটে। আকাশ হলো অসীমের প্রতীক। আকাশের দিকে তাকালে মন সব ধরনের পার্থিব বন্ধন এবং সংকীর্ণতা থেকে মুক্তি পেয়ে স্বাধীনতার স্বাদ অনুভব করে। এরপর চলে যাব, আমার রাতের আকাশের চাঁদ আর তারা দেখতে খুব ভালো লাগে, কিন্তু এখন আলোর দূষণের কারণে অন্ধকারে হারিয়ে গেছে, তাকে আমি খুঁজে বেড়াই আর মন চলে যায় সেই বিভূতিভূষণের চাঁদের পাহাড়ের লেখাতে। নির্ঝর হালদার, বিরাটি। এরপর চলে যাব কার কাছে, এরপর চলে যাব পূর্ণা ঘোষ হাওড়া জগাছা বারোয়ারিতলা থেকে। আকাশ থেকে এক মুঠো ভালোবাসা নিউনি আমার।

ফেসবুকে পাঠিয়েছেন এবং আমিও সেটা নিলাম। উনি মূলত রাতের আকাশ আর দিনের আকাশের মধ্যে যে পার্থক্য সেটাই উনি বলেছেন। রাতের আকাশ শান্ত আর ধীর, দিনের আকাশ অশান্ত চঞ্চল। রাতের আকাশ বলে সব কিছু ঠিক হবে, আর দিনের আকাশের মধ্যে কত পাহাড় পর্বত গাছপালা কত মূর্তি সমস্ত কিছু ভেসে বেড়াতে থাকে। এরপর চলে যাব কার্তিক মণ্ডল, দাউদপুর থানা সন্দেশখালি, যারা উত্তর চব্বিশ পরগনা। আমি তো একরকম আকাশপথে থাকি, অনেক উঁচুতে ফ্ল্যাটে থাকি, একাই আমি একা একা আকাশের সঙ্গে কথা বলি। প্রশ্ন না করে সব কিছু অতি সহজে জানার একমাত্র জায়গা হলো আমার একলা আকাশ, আর আকাশ ছাড়া আপাতত কেউ নেই। আর আকাশ যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই। এটি একটু কাল্পনিক আকাশের কথা। একবার হঠাৎ আকাশে সূর্য আর চাঁদের তর্ক আরম্ভ হয়েছে। সূর্য বলে আমি বড়, আকাশ বলে আমি, আর চাঁদ বলে আকাশ আমার কারণে মানুষের আমি মামা আর আমায় ভালোবাসে। এই ঝগড়া খুব জোর আরম্ভ হয়েছিল। এরই মধ্যে হঠাৎ চাঁদ বলে উঠল, সূর্যকে দাঁড়াও দাঁড়াও, আমাদের এই রাজত্বতে আরেকজনকে দেখা গেল, এ আবার কে? সে আকাশের দিকে দৌড়ে আসছে, পরে দেখা গেল একটি রকেট। তাকে প্রশ্ন করা হলে সে বলল, মানুষ আমাকে পাঠিয়েছে, আমাকে একটু এখানে জায়গা দাও। আকাশে মন দিয়ে তাকিয়ে দেখলে এই ঘটনা দেখা যায়, যদিও আমি দেখিনি। অমিতাভ হোর, গল্ফ গার্ডেন, কলকাতা 33। আকাশ মানেই নানান রকম কল্পনা, আকাশ মানেই নানান রকম নানান কিছু। আর একেবারে যেতে যেতে সময় যেহেতু শেষের দিকে, আরেকটি মেসেজ আমার কাছে এসে পৌঁছেছে। বা কিশোর বালি হাওড়া থেকে, আর পরের মেসেজগুলো আমি একেবারেই শুধু প্রাপ্তি স্বীকারই করতে পারবো। সুব্রতমাল, গঙ্গাধরপুর, ধর্মতলা, হাওড়া থেকে আকাশের দিকে তাকিয়ে নিজেকে ভাসিয়ে দেওয়ার কথা তিনি বলেছেন। এবং এইরকমভাবে আকাশ অনেক বড়, যা কিন্তু আমাদের মনের মধ্যে ছুটে বেড়ায় এদিক থেকে ওদিক, এ প্রান্ত থেকে ও প্রান্ত। আর কিশোর কুমারের এই গান শুনতে শুনতে আমরা চলে যাব সেই আকাশের দিকে, আকাশের স্বপ্নে, আকাশের কল্পনায়। সবাই খুব ভালো থাকুন, এবং আবার দেখা হবে, আবারও কথা হবে। গোপা ছিলাম আজ আপনার সঙ্গে মনের মেলোডিতে, কিশোর কুমার রইল আমাদের সকলের জন্য।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বাণিজ্য, জ্বালানি, আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। ডক্টর জয়শঙ্কর বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দুই দেশকেই সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতি বজায় রাখতে হবে। আগামীকাল নতুন দিল্লিতে কোয়াড বিদেশমন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠক। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার প্রতিনিধিদের ইরানের সঙ্গে তড়িঘড়ি করে চুক্তি করতে বারণ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আদিবাসী সম্প্রদায়কে অভিন্ন দেওয়ানি বিধির আওতায় রাখা হবে না। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 66 জনকে পদ্ম পুরস্কার প্রদান করবেন। ঈদ উল আজহার পরিবর্তিত ছুটির দিনের জন্য 28 মে বিশ্ববিদ্যালয়ে ভর্তির অভিন্ন পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। উত্তর ভারতের বিস্তৃত এলাকায় তাপপ্রবাহের কমলা সতর্কতা। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের মোকাবিলা করার ক্ষেত্রে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের জোরালো আগ্রহ রয়েছে। গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের ভাষণে ডক্টর জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সর্বদা অটল থাকতে হবে। ঠিক এই কারণেই সন্ত্রাসবাদ দমনে তাদের পারস্পরিক সহযোগিতা এত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বিশ্ব অর্থনীতিকে ঝুঁকিমুক্ত রাখা এবং বিশ্বের সামনে আরও অধিক বিকল্পের সুযোগ উন্মুক্ত করে দেওয়ার ক্ষেত্রে উভয় দেশেরই অভিন্ন স্বার্থ রয়েছে।
1: Prime Minister Modi and President Trump set out a pathway for the further development of our enduring partnership. Their goal was to advance the aspirations of our people for a bright and prosperous future while also serving global good.
0: উল্লেখ্য, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও গতকাল নতুন দিল্লিতে বৈঠকে মিলিত হন। উভয় নেতা ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বৃদ্ধির বিষয়ে কথা বলেন। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক আগামীকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ইয়ং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে কোয়াডের সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করা হবে। এছাড়া অন্যান্য আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করবেন সংশ্লিষ্ট দেশের বিদেশমন্ত্রীরা। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত মার্কিন সম্পর্ক এক অন্য মাত্রা লাভ করেছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু হিসেবে অভিহিত করেন। প্রধানমন্ত্রী নতুন দিল্লির ভারত মণ্ডপমে আমেরিকার স্বাধীনতার 2.5 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওকে ফোন করেন। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক এর আগে কখনোই এত ঘনিষ্ঠ ছিল না। তিনি নিজেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একজন বড় ভক্ত বলে উল্লেখ করেন। শ্রী ট্রাম্প বলেন, ভারত তাঁর ওপর 100% ভরসা রাখতে পারে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি তার প্রতিনিধিদের তড়িঘড়ি করে ইরানের সঙ্গে কোনো চুক্তি করতে মানা করেছেন, কারণ তার প্রশাসন 3 মাসের পুরনো উপসাগরীয় যুদ্ধে এখনই অবসান হওয়ার ব্যাপারে আশাবাদী নয়। ট্রাম্প আরও বলেছেন, তার প্রশাসনের সঙ্গে ইরানের ভবিষ্যৎ কোন চুক্তিতে কোনো আর্থিক ছাড় দেওয়া হবে না এবং আবার পড়ছি তার প্রশাসনের সঙ্গে ইরানের ভবিষ্যৎ কোনো চুক্তিতে কোনো আর্থিক ছাড় দেওয়া হবে না এবং ওবামার সময়ে যে চুক্তি হয়েছিল মূলগতভাবে তা পৃথক হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন, সব আদিবাসী সম্প্রদায়কে অভিন্ন দেওয়ানি বিধির আওতায় রাখা হবে না, এর ফলে তাদের অধিকার সুরক্ষিত থাকবে। নতুন দিল্লিতে আয়োজিত জনজাতি সাংস্কৃতিক সমাগমে শ্রী শাহ বলেন, ইউসিসির কারণে আদিবাসীদের কোনো অধিকার ক্ষুণ্ণ করা হবে না। স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডার কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিজেদের জমি ও বনের ওপর আদিবাসীদের মালিকানা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে আদিবাসী কল্যাণ বাজেট 28,000 কোটি টাকা থেকে বাড়িয়ে 1,50,000 কোটি টাকা করা হয়েছে।
2: नरेंद्र मोदी सरकार के गृह मंत्री के नाते स्पष्ट कर देना चाहता हूं, यूसीसी की कोई पाबंदी वनवासी जगत पर, वनवासी व्यक्ति पर लगने वाली नहीं। यूसीसी से कोई वनवासी अधिकारों का अतिक्रमण नहीं होने वाला है।
0: সব দপ্তরের উন্নয়নমূলক প্রকল্পগুলি পর্যালোচনা করার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে বৈঠকে বসেছেন। সব দপ্তরের সচিব ও প্রজেক্ট ডিরেক্টরকে নিয়ে নবান্নে সভাঘরে এই বৈঠক হচ্ছে। এদিকে জেলা সফরে মুখ্যমন্ত্রী আগামীকাল নদিয়ার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক করবেন। কল্যাণীর এপিজে আব্দুল কালাম অডিটোরিয়ামের এই বৈঠকে হুগলি, নদিয়া ও উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনিক কর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আবাসন গড়ে তোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। 2024-31 ডিসেম্বরের পরে যারা অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে এদেশে ঢুকেছে তাদের চিহ্নিত করেই হোল্ডিং সেন্টারে রাখা হবে। পাশাপাশি একই অভিযোগে আটক ব্যক্তিরা যাদের দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া চলছে তাদেরও সেখানে রাখা যাবে। রাজ্য সরকারের স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তরের তরফে এ সংক্রান্ত একটি নির্দেশিকা সব জেলাশাসক পুলিশ সুপারদের পাঠানো হয়েছে। অবিলম্বে এই সেন্টারগুলি গড়ে তোলার জন্য জেলাশাসকদের প্রয়োজনীয় উদ্যোগ নেবারও নির্দেশ দেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 66 জন কৃতী মানুষকে পদ্মসম্মান প্রদান করবেন। অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি আজ 2 জনকে পদ্মবিভূষণ, 6 জনকে পদ্মভূষণ এবং 58 জনকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করবেন। 2026 সালের জন্য মোট 5 জন পদ্মবিভূষণ, 13 জন পদ্মভূষণ এবং 113 জন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। অবশিষ্ট পদ্ম পুরস্কার প্রাপকদের পরবর্তী সময়ে দ্বিতীয় পর্বে পুরস্কৃত করা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রস্তাবিত সিকিম সফরকালে নাথুলা যাওয়ার রাস্তায় যাত্রী চলাচল নিয়ন্ত্রিত করা হবে।

0: আগামীকাল থেকে 28 তারিখ পর্যন্ত রাষ্ট্রপতি সিকিম সফরের কথা ছাঙ্গু লেকে যাওয়ার জন্য 26 থেকে 28 মে পর্যন্ত কোনো ভ্রমণ পাস ইস্যু করা হবে না। পশ্চিম এশিয়ায় উত্তেজনার মাঝেই আজ থেকে শুরু হচ্ছে 5 দিনব্যাপী বার্ষিক হজ তীর্থযাত্রা। ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 600,000+ ইসলাম ধর্মাবলম্বী মক্কা থেকে তাদের যাত্রা শুরু করে সৌদি আরবের তাবুর শহর মিনারে সমাবেত হয়েছেন। তারা সেখানে রাত্রি যাপন করবে এবং আগামীকাল ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই হজের মূল অনুষ্ঠান অর্থাৎ প্রার্থনা নিবেদনের উদ্দেশ্যে আরাফাতের ময়দানের দিকে যাত্রা করবেন। এবারের হজ তীর্থযাত্রায় ভারত থেকে প্রায় 1,75,000 পুণ্যার্থী অংশগ্রহণ করেছেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আগামী 28 মে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অভিন্ন প্রবেশিকা পরীক্ষা স্থগিত রেখেছে। এনটিএ জানিয়েছে, ঈদ উল আজহা বা বকরিদের ছুটি সরকার পরিবর্তন করায় পরীক্ষা স্থগিত রাখা হলো। পরীক্ষার নতুন তারিখ পরে ঘোষণা করা হবে। এনটিএ পরীক্ষার্থীদের নিয়মিত তাদের ওয়েবসাইট দেখার পরামর্শ দিয়েছে। প্রয়োজনে পরীক্ষার্থীরা cuet-ugintae.ac.in-এ মেল করতে পারেন। পশ্চিম এশিয়া সংকটের প্রেক্ষিতে দেশে পেট্রোল ডিজেলের দাম ফের বাড়িয়েছে তেল সংস্থাগুলি। কলকাতায় পেট্রোলের দাম লিটার পিছু 2.87 টাকা বেড়ে হয়েছে 113.51 টাকা। অন্যদিকে ডিজেলের দাম লিটার পিছু 2.80 টাকা বেড়ে হয়েছে 99.82 টাকা। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাবের কিছু অংশে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে। এছাড়াও রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ উপকূল, ঝাড়খণ্ড, ওড়িশা এবং তেলেঙ্গানার বিভিন্ন অংশেও তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি দেখা দিতে পারে জানিয়েছে IMD। এছাড়াও আবহাওয়া দপ্তর আজ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশ, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, কেরল, মাহে, তামিলনাড়ু এবং পুদুচেরিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর ফলে ঘর্মাক্ত অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে, তবে তার আগে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। পশ্চিমের জেলাগুলিতেও বেশি থাকবে তাপমাত্রা। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও 27 তারিখ থেকে তা কমবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বাণিজ্য, জ্বালানি, আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। ডক্টর জয়শঙ্কর বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দুই দেশকেই সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতি বজায় রাখতে হবে। আগামীকাল নতুন দিল্লিতে কোয়াড বিদেশমন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠক। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার প্রতিনিধিদের ইরানের সঙ্গে তড়িঘড়ি করে চুক্তি করতে বারণ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আদিবাসী সম্প্রদায়কে অভিন্ন দেওয়ানি বিধির আওতায় রাখা হবে না। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 66 জনকে পদ্ম পুরস্কার প্রদান করবেন। ঈদ উল আজহার পরিবর্তিত ছুটির দিনের জন্য 28 মে বিশ্ববিদ্যালয়ে ভর্তির অভিন্ন পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। উত্তর ভারতের বিস্তৃত এলাকায় তাপপ্রবাহের কমলা সতর্কতা, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। খবর এখনকার মতো এ পর্যন্তই। এর পরে সংবাদ শুনুন দুপুর 1:30।
1: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं कनकलता। सर्वोच्च न्यायालय ने नीट परीक्षा में बार बार हो रही चूक पर चिंता जताते हुए कहा कि यह खेदजनक है कि राष्ट्रीय जांच एजेंसी NTA ने पिछले पेपर लीक विवाद से कोई सबक नहीं सीखा है। न्यायाधीश पीएम नरसिम्हा और आलोक आराधे की पीठ ने केंद्र सरकार, राष्ट्रीय जांच एजेंसी और केंद्रीय अन्वेषण ब्यूरो से उन याचिकाओं पर जवाब मांगा है जिनमें मेडिकल प्रवेश परीक्षा आयोजित करने के लिए जांच एजेंसी की जगह किसी सशक्त और स्वायत्त संस्था को लाने की मांग की गई है। न्यायालय ने एजेंसी को बृहस्पतिवार तक हलफनामा दाखिल करने का निर्देश दिया। याचिकाओं में आरोप लगाया गया है कि बार बार पेपर लीक होने से 22 लाख से ज्यादा छात्रों के अधिकारों पर असर पड़ा है। इस महीने की 3 तारीख को आयोजित NEET UG परीक्षा पेपर लीक के आरोपों के बाद रद्द कर दी गई थी। NTA ने 28 मई को होने वाली संयुक्त विश्वविद्यालय प्रवेश परीक्षा की तारीख आगे बढ़ा दी है। एजेंसी ने कहा कि बकरीद की तिथि में बदलाव के कारण यह निर्णय लिया गया है। संशोधित परीक्षा तिथि की सूचना जल्द ही दी जाएगी। ताजा जानकारी के लिए विद्यार्थी NTA की आधिकारिक वेबसाइट देख सकते हैं। केंद्रीय माध्यमिक शिक्षा बोर्ड की 12वीं की बोर्ड परीक्षा की स्कैन उत्तर पुस्तिकाओं को प्राप्त करने की आज अंतिम तिथि है। बोर्ड ने कहा कि विद्यार्थियों को आवेदन करने का पर्याप्त समय देने के लिए ये तारीख बढ़ाई गई थी।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: পার্সোনাল লোন অফার স্যার,
2: আবার এক্ষুনি ব্লক করছি।
1: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
2: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই ডিএনডি অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই ডিএনডি অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
4: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করা সম্ভব? প্রশ্ন করতেই বলল,
5: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
4: আমি বললাম, ও এটা ঠিক কাজ। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in। আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করা সম্ভব? প্রশ্ন করতেই বলল,
5: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
4: আমি বললাম, ও এটা ঠিক কাজ। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
6: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড।
7: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
6: আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো, 100.1 FM গোল্ডে তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো, 100.1 FM।

0: 100.1 এফএম গোল্ডের স্টুডিওর ঘড়ি বলছে একটা বেজে 30 মিনিট হয়ে 22 সেকেন্ড। তোমায় গান শোনাবো নিয়ে চলে এসেছি আমরা দুজন, আমি এমিলিয়া
1: আর জয়শ্রী মুখোপাধ্যায়। আর সেই সঙ্গে এসছে যে আপনারা যে গানগুলি অনুরোধ করেছেন, আমরা জানি আমাদের যে ফেসবুক পেজ

0: সেখানেরই আজকের সেই পোস্টারের নিচে আপনারা অলরেডি সপ্তাহের প্রথম দিন হিসাবে অনেক কিছু আপনাদের আবেদন অনুরোধ রয়েছে। সময়টা যেহেতু একটু কমে গেছে, হয়তো সবাইকে আমরা শোনাতে পারবো না মনের গান, তবুও শুরু করব।
1: হয়তো নয়, পারবই না, কারণ এত অনুরোধ এসেছে আজকে সপ্তাহের প্রথম দিন, আমাদের সময় অনুযায়ী গান শোনাতে হবেই। সুতরাং সরাসরি গানে চলে যাই। সবিতা চৌধুরীর কণ্ঠে গান শুনতে চেয়েছেন লালন ঘরামি, উর্মিলা ঘরামি, গোবিন্দপুর হাওড়া থেকে। সলিল চৌধুরীর কথায় সুরে সবিতা চৌধুরী।

0: আমরা চলে যাব ঠিক পরের গানটিতে। আসলে ওই যে খুঁজতে খুঁজতে কোন গানটা সেটা কিন্তু নয়, যিনি যেরকম পাঠিয়েছেন পরপর আমরা সেভাবেই গান শোনাব,
1: চেষ্টা করব। সচিন গুপ্তর কণ্ঠে গান শুনব। সচিন গুপ্তর কণ্ঠে গান শুনতে চেয়েছেন শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে। আর সচিন গুপ্তের এই গানের কথা
0: ডিটেল অবশ্যই সলিল চৌধুরী যুক্ত রয়েছেন
1: না? হ্যাঁ, সলিল চৌধুরীর কথায় সুরে আমরা সচিন গুপ্তের গান শুনবো।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: আমি বোনো ফুলকো, এই গানটি আমরা শুনলাম আর অনুরোধ করেছেন শিল্পী কানন দেবীর কণ্ঠে এই গান শুনতে রাখাল চন্দ্র মুখোপাধ্যায় এবং কাজল মুখোপাধ্যায় গ্রিন পার্ক সিঙ্গুর হুগলি থেকে। একটু অদ্ভুত লাগছে আজকে, কিন্তু আমরা যে গানগুলো শুনলাম সত্যিকারের সেই হৃদয়ের অন্তঃস্থল থেকে উঠে আসা একটু পুরনো কিন্তু চিরকাল রয়ে যায় অন্য রকম সুর নিয়ে। আর এখানে শৈলেন রায়ের কথায় কমল দাশগুপ্ত সুরে আমরা কানন দেবীর কণ্ঠে গানটি শুনলাম। পরের গানে যাব।
1: অপরেশ লাহিড়ির কণ্ঠে গান শুনতে চেয়েছেন হাওয়াখানা হুগলি থেকে বিশ্বনাথ গায়েন, কবিতা গায়েন বিলারা হাওয়াখানা হুগলি থেকে, শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় ভিবলসারার সুরে অপরেশ লাহিড়ি।
0: আগের গানটি কিন্তু ফিল্মের ছিল শেষ উত্তর।

পরের গান মান্না দে সন্ধ্যা মুখোপাধ্যায় ডুয়েট চম্পা চামেলি গোলাপের বাগে, অ্যান্টনি ফিরিঙ্গি ছবি থেকে প্রণব রায়ের কথায় অনিল বাগচির সুরে। শুনতে চেয়েছেন সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে।

0: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
1: কিছু কিছু স্টেশন আছে যেখানে দিনের মধ্যে মানুষের আনাগোনা কম কিন্তু অপেক্ষা বেশি। মনে হয় দু মিনিট নেমে বসে যাই সবুজ ছায়ায়, কিন্তু গন্তব্যর ব্যস্ততা আমাদের তাড়া দেয়। সবার যাত্রাপথে এমন এক স্টেশন আছে যেখানে ফিরব বলে ফেরা হয়নি। সেটা দার্জিলিংয়ের কোনো প্রান্তিক স্টেশন হতে পারে, বা সমতলের মাঠের পর মাঠ জমির মাঝে জিরিয়ে টিরিয়ে নেওয়ার জায়গা। আপনাদের তেমনই কোনো অপেক্ষারত স্টেশনের গল্প নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী।

0: ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুন মাসের গল্প লেখার বিষয় ছেড়ে আসা স্টেশন। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুন। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold।
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো,
2: তোমায় গান শোনাবো
1: 100.1 FM Gold। তোমায় গান শোনাবো,
2: তোমায় গান শোনাবো
1: 100.1 FM Gold।
3: আমরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে এসেছি, কিন্তু আজ একটি বিশেষ দিন, ইন্টারন্যাশনাল ফুটবল ডে, এবং সেই জন্য অনুরোধ জানিয়েছেন শিল্পী কিশোর কুমারের কণ্ঠে এই গানটি। পাঁচ গুলিটি খুদ্দের নয়, বেশ মজার গান তো, যাই হোক ভালো লাগবে, মানে সব মিলিয়ে একটা অন্য ভাইব। এই গানটি শুনতে চেয়েছেন সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
4: অন্তরঙ্গ ছবি থেকে গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় বাপ্পী লাহিড়ীর সুরে কিশোর কুমার।

জয় মা ফুটবলেশ্বরী, জয় বাবা ফুটবল। পাঁচ গোলেরই খদ্দের নয়, এক গোলেতেই কাট।

0: গানটা শুনতে শুনতে নিশ্চয়ই মনে হচ্ছে অনেকেরই যে আজকে ফুটবলের মাঠে চলে যাওয়া যেতেই পারে। যাই হোক, আমরা কিন্তু গানের একদম শেষ গানটিতে চলে এসেছি, আর এই গানটি অনুরোধ করেছেন জয়দীপ রায় বাঘাযতীন থেকে নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে গানটি। এই শুনতে শুনতেই কিন্তু আমরা আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নেব, কিন্তু ফিরে আসছি ঠিক 2:30
1: এবং সিলভার স্ক্রিন নিয়ে আর বার্থডে সেগমেন্ট নিয়ে।
0: জয়শ্রী মুখোপাধ্যায়,
1: এমিলিয়া।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: পার্সোনাল লোন অফার স্যার,
2: আবার এখনি ব্লক করছি।
1: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
2: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
4: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
5: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000।
4: আর ইলেকট্রিক বিলের?
5: জিরো বিলে আবার টাকা দেব কি?
4: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে। তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
5: একদম, PM সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
6: হর ঘর সূর্যঘর।
7: গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

ছুটি ছুটি ছুটি, ছোট্ট বন্ধুরা, গ্রীষ্মের ছুটিতে আকাশবাণী কলকাতা শিশু বিভাগের উদ্যোগে এবারেও বেজে উঠবে ছুটির ঘণ্টা। ছোটদের প্রিয় এই বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 22 মে থেকে 29 মে, শনি ও রবি বাদে প্রতিদিন সকাল 10টায়। এবারের ছুটির ঘণ্টায় বিশেষ আকর্ষণ নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ কবিতা আলেখ্য, কল্পবিজ্ঞানের নাটক সিলিকন পোকার দ্বীপে, শিশু শিল্পী অনিক জানা,

0: বিশ্ব সাহিত্য পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, বিশেষভাবে সক্ষম শিশু শিল্পী কৌশিকী কারফা ও ছোটদের চিত্র পরিচালক শৌকর্য ঘোষালের সাক্ষাৎকার। শুনতে ভুলো না ছুটির ঘন্টা 22 মে শুক্রবার থেকে প্রতিদিন শনি ও রবিবার বাদে সকাল 10টায়। ছুটির ঘন্টা।
1: সুরিলা সফরে আজ সিলভার স্ক্রিন। আজ

0: আমরা কিন্তু চলে এসেছি আপনাদের সঙ্গে। আর সিলভার স্ক্রিন মানেই বুঝতে পাচ্ছেন আমরা ছবির কথা বলবো, যে ছবি পরপর দুটো ছবির কথা নিশ্চয়ই আসবে। এবং আজকে আমরা জয়শ্রী মুখোপাধ্যায়,
1: এমিলিয়া,
0: আমরা কিন্তু একটা ভাব মানে একটা ভাবনার মধ্যে ছিলাম যে দেখো অনেকেই তো সিঙ্গার হন, ছবিতেও কিন্তু তাই সঙ্গীত শিল্পীদের কথা আসে, তো এই রকম দুজন যদিও একটি হিন্দি এবং একটি বাংলা সঙ্গীত শিল্পীদের কথা নিয়ে তৈরি দুটি ছবি আমরা একত্রে যদি শোনাই তাহলে কেমন হয়?
1: আসলে হ্যাঁ নিশ্চয়ই, আসলে আমরা হিন্দিতে যে ছবিটার কথা বলবো সেখানে দুজনেই সঙ্গীত শিল্পী, আর বাংলা যে ছবিটার কথা বলবো একজন চিত্রশিল্পী আরেকজন সঙ্গীত শিল্পী, কিন্তু তাদের দাম্পত্য জীবনটা ঠিক কেমন সেটাই প্রতিফলিত হয় দুটো ছবিতে।
0: ঠিক কথা, তো শিল্পীরা আছেন, আমরাও আছি, আপনারাও আছেন, তাই গান শুনতে শুনতে বুঝে যাব আমরা এবং আপনারা বুঝে যাবেন আসলে কোন ছবির কথা প্রথমে বলছি।

0: গানটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন ছবির গান, যেখানে দুজনেই সঙ্গীত শিল্পী। অভিমান হিন্দি, তাই তো?
1: আর এই যে গানটা যখন গাইছেন, মানে অমিতাভ বচ্চন ছিলেন সুবীর কুমারের চরিত্রে, তো এই গানটা যখন গাইছেন তিনি তখন খুব বিখ্যাত একজন প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী, এবং শুধু প্রতিষ্ঠিত নন, তিনি যেটা আমরা লাইট মিউজিক বলি বা পপ মিউজিক বলি সেই ধারাতেই বেশি ফেমাস। আর তারপরে আমরা গল্পের, মানে গল্পটা যখন গড়াতে শুরু করে তখন সুবীরের কাছে, মানে এর আগে আমরা, মানে তিনি যে প্রতিষ্ঠিত সেটা আমাদের চোখেও প্রতিষ্ঠা পেয়ে গেছে। এরপরে মাসির কাছ থেকে, তার প্রিয় মাসি, সব থেকে আপনার জন বলা যায় সিনেমাটাতে, পুরোটা সিনেমাটা দেখলে তার পরিবারের একমাত্র ব্যক্তিই মাসি, সেই মাসির কাছ থেকে চিঠি আসায় গ্রামের বাড়িতে ফিরে যাওয়া, এবং সেই মাসির কাছে গিয়ে একটি শিব স্তোত্র, একটি মেয়ে, একটি মন্দির থেকে ভেসে আসা একটি নারী কণ্ঠে সে মুগ্ধ হয়ে যায়,
0: এবং তারপরই বুঝতে পারে যে কোথাও যেন তার অন্তরে এরই ছায়া রয়েছে। তাদের দুজনের বিয়ে হয়, এবং আমরা সেখানে জয়াভাদুরীকে দেখেছি, কি অসাধারণ অভিনয় করেছেন তিনি, এতটাই সহজ সরল মেয়ে। কিন্তু জীবন তো সবসময় এক পথে চলে না, দুজন সঙ্গীত শিল্পী যখন একই পেশায় দুজন হন, তিনি গাইতে শুরু করলেন, তার স্ত্রীকে গাওয়ার যথেষ্ট সুযোগ দিয়েছিলেন সুবীর, কিন্তু একই পেশায় দেখা গেল স্ত্রী অনেক এগিয়ে গেছে, আর সেখানেই বাঁধল বিবাদ মনের অন্তরের। আর তারপরে শেষ কথা,
1: এই গল্পটাই যতটুকু আমরা বললাম, আমার যেটা মনে হয়েছে অত্যন্ত ট্র্যাডিশনাল, এই জয়াভাদুরীর যে চরিত্রটা, হ্যাঁ, অত্যন্ত ট্র্যাডিশনাল একটি মেয়ে, সে প্রথমে গান গাইতেই চাইছিল না। সেই যে উমা যখন প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী, খুব বিখ্যাত হয়ে উঠলেন, তখন তার স্বামী, যে স্বামী এতখানি তাকে ইন্সপায়ার করেছিল, এতখানি তাকে এগিয়ে দিয়েছিল, সেই স্বামীরই সঙ্গে ইগো ক্ল্যাশ বা ওই যে অহং বোধে লাগে কোথাও, আমরা যে মেল ইগো কথাটার সঙ্গে সাইকোলজিক্যালি পরিচিত, সেটাই বোধহয় মুখ্য বিষয় হয়ে ওঠে এরপর গল্পের।
0: আরেকটা কি জানো তো, যে এই ধরনের মানুষদের ক্ষেত্রে যখন শিল্পী হন তারা, যেটা সুবীরের ক্ষেত্রে দেখা গেছে, সুবীর প্রথমে বলছে যে তার কোথাও একাকিত্ব লাগছে, তার বন্ধু ছিল যে ভূমিকা আমরা বিন্দুকে দেখেছি, তো এই যে জায়গাটা, মানে অনেক কিছু পাওয়া, অনেক ঝলমলে একটা জগৎ, অনেক মহিলারা এসে, মেয়েরা এসে তার কাছে অটোগ্রাফ নিচ্ছে, সেই একই চিত্র সে হয়তো চেয়েছিল, কিন্তু স্ত্রী যখন এসে দাঁড়ালো দেখা গেল তার থেকেও তার ফ্যানেদের সংখ্যা স্ত্রীর অনেক বেশি।
1: এবং ওই সিনটা মনে আছে, সেই হাত থেকে
0: কেড়ে নেয়,
1: হ্যাঁ, হাত থেকে কেড়ে নেয়, তাকে দেওয়া হয়েছিল অটোগ্রাফ দেওয়ার জন্য, যখন দেখা গেল

0: উমা আসছে, তখন মানে অনেকে দিয়েছিল এক টিমে, তখন অটোগ্রাফটা শেষ হয়নি, হাত থেকে কেড়ে নিয়ে ওই দিকে ছুটে চলে যায় জনতা।
1: একদম একদম। আমরা গান শুনতে শুনতে শেষ অংশে যাব নিশ্চয়ই, তারপরে এই ছবির অনেক বক্তব্য আছে, সেগুলো ধীরে ধীরে আপনাদের সঙ্গে আমরা একটুখানি ভাগ করে নেব, কেমন?
0: তবে যেহেতু এদের দুজনে, এরা রিয়েল লাইফেও স্বামী স্ত্রী, এবং যেহেতু সিনেমাতে এই যে আমরা যেহেতু বিয়ের জায়গাটাকে ছোলাম, তাহলে বিয়ের পরে যে গানটা, অর্থাৎ উমা যে এত বড় প্রতিভাময়ী শিল্পী, সেইটা যখন গুরুজির চোখে আবিষ্কার হচ্ছে এবং বিয়ের রিসেপশনে সেই গানটাই শুনি।
1: নিশ্চয়ই।

0: আসলে এই জীবনটার যে গল্প আমরা এখানে শুনছিলাম আর কি, সেটা শেষ হয় এখানেই যে একটা সময় আর কিন্তু পেরে ওঠে না উমা, কোথাও সেলফ রেসপেক্ট লাগে এবং সে তো চাইনি আসলে সঙ্গীত শিল্পী হতে, তার স্বামী তাকে এগিয়ে দিয়েছেন এবং সে বলে আমি ছেড়ে দেব, কিন্তু স্বামী সেখানেও ইগো প্রবলেম, কারণ তাকে কি দয়া করা হচ্ছে, এবং পুরনো সেই বান্ধবী আর কি, বন্ধুই বলা যায়, মনের কথা সব যাকে বলতো, সেইখানে চিত্রার কাছে বিন্দু যেটি অভিনয় করেছেন, এবং এখানেও আমার একটা বলার দরকার, ঋষিকেশ মুখার্জি কিন্তু এমন সুন্দর ছবি বানান যে ছবিটা মনে হয় যে নট লার্জার দ্যান লাইফ বাট ইটস লাইফ,
1: একদম,
0: এবং সেখানে ওই বিন্দু

0: ছেলেকে নিয়ে এসেছে।
1: দাম্পত্য জীবনের পাশাপাশি পুরো প্যারালালি কিন্তু ছবিটা জুড়ে বন্ধুত্বের ব্যাপারটা থাকে, কারণ এখানে যেরকম তুমি চিত্রা মানে বিন্দু যে ভূমিকা অভিনয় করেছিলেন অন্য রকম বিন্দুকে আমরা পেয়েছি।
0: একদম, আমি সেটাই বলা যে বিন্দুকে চিরকালে আমরা নেগেটিভ রোলে দেখেছি, কিন্তু এখানে তিনি অসাধারণ, এত ভালো মানে বন্ধু।
1: হ্যাঁ, এবং এবং প্রথম থেকে শেষ পর্যন্ত এই বন্ধুত্বটা আমরা দেখেছি। আরেকটা বন্ধুত্ব প্যারালালি আমরা দেখেছি সুবীর কুমার এবং চন্দারের ভূমিকায় আশ্রানীকে পেয়েছিলাম। একদম পুরো পারিবারিক বন্ধু বা ভাই বা দাদা বলতে যা বোঝায় একেবারে সেই রকম একটা চরিত্র চন্দারের মধ্যে প্রতিফলিত
0: হয়েছে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, কিন্তু কোনোদিন টাকা পয়সা নিয়ে কখনো আগে বলতে তুই গোন, এদিকে সুবীর বলতে এটা কি আমার গোনার কথা, তুই গোন। এই যে বন্ধুত্বটা মানে অসাধারণ।
1: পরে যখন উমা একদম ডিস্ট্রেসড লাইফে, তখনও যখন একেবারে ভুল বুঝাবুঝি চূড়ান্ত জায়গায়, তখনও কিন্তু যখন বলছে যে আমি একজন দাদাকে চিঠি লিখছি বলে চিঠি লিখে যখন তোমার বোন উমা এই কথাটা দিয়ে শেষ করছে, সে কিন্তু একেবারে দাদার ভূমিকা পালন করে।
0: ঠিক, এক সময় উমা ছেড়ে চলে যায় এবং জানে যে তার সন্তান, তাই তো, সেও গর্ভে এসেও চলে যায় এবং সেইখানে সে যেন স্তব্ধ পাথরের মতো, কোনো কিছুই আর তাকে নাড়াতে পারে না। আবার সে ফিরে আসে, তাকে ফিরে আনা হয়, আনানো হয় আর কি বলা যায়, কিন্তু সে আসতে চায় না, সে একটা পাথর। এবং এখানে একটা ডায়লগ আমার এখনো মন ছুঁয়ে যায়, যখন ছোট্ট ছোট্ট ওই মোজা, হ্যাঁ, শীতে পড়ার জন্য সেই মোজাটা এনে সামনে, হ্যাঁ,
1: কি করবো এটাকে,
0: দোলানো দুলাচ্ছেন আশ্রানী এবং বলছে এটা কি করবেন, এবং শুধু একটা কথা উঠে দাঁড়িয়ে বলে, ফেক তো। গলার বলা, চোখের ভাষা, কান্না, সবেতে অসাধারণ অভিনেত্রী জয়া ভাদুরী। এবং প্রত্যেকে ওই যে লার্জার দ্যান লাইফ নয় বলে আমরা প্রত্যেকেই মনে, আরে এ তো আমার চেনা চরিত্র।
1: এবং একজন ফিল্ম ক্রিটিক শৈবাল চ্যাটার্জি, তার মতে এইটা জয়া বচ্চনের বিগেস্ট হিট 1973-তে।
0: আসলে সবে বিয়ে করেছেন তারা,
1: এবং এটা এটা তার মতে, মানে শৈবাল চ্যাটার্জি বলছেন যে দ্য মোস্ট টকড অ্যাবাউট ফিল্ম অফ দ্য ইয়ার এই ছবিটা নিয়ে।
0: আরেকটা জিনিস, হ্যাঁ, একটু বলি, এরা দুজনে যখন ঠিক করলেন, তখন তো অমিতাভ উঠছেন আর তখন জয়া ভাদুরীর নাম হয়ে গেছে অনেক, কিন্তু বিয়ে হয়েছে তাদের। এবং তাদের আসলে দুজনে মিলে একটা প্রোডাকশন হাউস, দেখবে ছবির শুরুতে লেখা আছে অমিয়া প্রেজেন্স, মানে অমিতাভের আমি আর জয়ার ইয়া আর কি মিলে অমিয়া প্রেজেন্স। তো এটা ওরা দুজনে মিলে তৈরি করেছিলেন, ঋষিকেশ মুখার্জির ছবি অসাধারণ। এবং সব থেকে বড় যে বাজার কি হয়েছিল তার থেকে বড় কথা, দীর্ঘদিন ধরে যখনই কোনো স্বামী স্ত্রীর ইগো প্রবলেম হবে, অভিমানের মতো জন্ম নেবে কোনো ঘটনা, তখন কিন্তু মনে পড়বে এই কাপলের কথা।
1: ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছিলেন কিন্তু জয়া বচ্চন এই ছবির জন্য, সঙ্গে শচীন দেব বর্মন। আবার একটা গানে যাই,
0: একদম একদম চলে যাই আমরা পরের গানটিতে। এবং এখানে এই গান শোন, মানে সবকটা গান আমাদের হয়তো সবকটা শোনারও যাবে না, তাই ভাবছি যে কোন গানটা শোনাই। চলে যাই উমার একটা আলাদা নিজের গানে, তাই
1: একদম
0: লতা মঙ্গেশকরের গানটি।

0: যখন একত্রিত হয়েছে সেই জায়গায় গুরু, মানে তাদের যে গুরুজি, তার যেমন ভূমিকা রয়েছে এখানে, সেই চন্দর তাই তো, আসরানির ভূমিকা, সবাই মিলে আবার তাকে গানের মধ্যে দিয়ে জাগিয়ে তুলতে চেয়েছে, যে কঠিন পাথরের মতো হয়ে গিয়েছিল, তার তো ভালো লাগার জায়গা গান, যে গান তারা দুজনে একসঙ্গে গিয়েছে।
1: এবং সব থেকে আমার ভালো লাগে চিত্রার ওই কথাটা যেখানে বলছে যে আমি খুব দুঃখ পেয়েছিলাম, হার্ট ব্রোকেন হয়েছিলাম তোমার বিয়ের খবর শুনে, কিন্তু যখন এই গান শুনলাম, যে গানটা আমরা একদম শুরুর দিকে শুনিয়েছি, হ্যাঁ, তেরে বিন্দিয়ারে, সেই গানটা শোনার পরে এখন আমি বুঝতে পারছি যে এই জায়গাটি এই মেয়েটির জন্যই নির্দিষ্ট থাকাটা খুব স্বাভাবিক।
0: তোমার লাইফে ওরই দরকার,
1: এবং একজন বন্ধুর, সত্যিকারের বন্ধু না হলে এরকম বলা যায় না,
0: যে দূর থেকেই ভালোবাসবে, ভালোবাসার সংজ্ঞাটা এখানে রিডিফাইন্ড হয়েছে।
1: হ্যাঁ, মানুষটাকে ভালোবাসে, সে শিল্পটাকে ভালোবাসে এবং সেজন্য মানুষটাকে ভালোবাসে, বা দুটো ইন্টার রিলেটেড।
0: একদম, ভালোবাসা এমনই একটা সংজ্ঞা যে তাকে সে নাই বা রইল কাছে, দূরে রইল এবং ভালো রইল, এবং ভালো যখন আবার উমা গেয়ে উঠল, যে গানটি শুনেই আমরা শেষ করব এই পর্বটি, সেখানে কিন্তু হাজির, সেও চিত্রাও হাজির, গুরুদেব গুরুজি হাজির, আসরানি হাজির, সবাই হাজির, এবং সেখানে সে গেয়ে উঠল চোখে জল, এবং এই কান্নাটা ভোলা যায় না, বোঝা যায় একজন অভিনেত্রী যখন নিজে থেকে কেঁদে ওঠে,
1: একদম
0: অসাধারণ।
1: এই গানটা শুনতে শুনতে আমাদের রেডিও দিল্লিতে সরাসরি চলে যেতে হবে,
0: একদম। আবার কিন্তু আমরা ফিরে আসবো অন্য আরেকটি ছবি নিয়ে, শুনতে থাকুন FM গোল্ড, আমাদের সাথে জয়শ্রী মুখোপাধ্যায়,
1: এমিলিয়া,
0: 100.1।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
2: এই কেষ্ট, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা দেবে?
1: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয় তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
4: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন ট্রাই ডিএনডি অ্যাপ। আজকে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
5: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
6: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ সিলভার স্ক্রিন, আজ সিলভার স্ক্রিন।
7: সিলভার স্ক্রিনে আমরা ফিরে এলাম, জয়শ্রী মুখোপাধ্যায়,
8: এমিলিয়া।
7: কিন্তু তার আগে, যাওয়ার আগে একটু বীরভূমের বন্ধুদের জন্য আপনাদের জানিয়ে রাখি যে মধ্যম থেকে মাঝারি থেকে আর কি হালকা বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা বীরভূমে হতে পারে, যেখানে ঝোড়ো হাওয়া বইবে 30-40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। আর আগামী 2-3 ঘন্টার মধ্যে যারা রয়েছেন সেখানে একটু সতর্ক থাকবেন, বেড়াতে বেরোলে একটু খেয়াল করবেন, আর আর কিছু নয়। এবার আমরা আমাদের দ্বিতীয় যে ছবিটার কথা, তাই তো? সিলভার স্ক্রিনের দ্বিতীয় ছবি আমরা বলেছিলাম যে এখানেও কিন্তু সঙ্গীত শিল্পী, তিনিও আর কি খুব নামি সঙ্গীত শিল্পী হয়েছেন, কিন্তু তার স্বামী আর্টিস্ট, ছবি আঁকেন, তো তাদের যে পারিবারিক দ্বন্দ্ব,
9: অর্থাৎ মৃগাঙ্ক অদিতির দাম্পত্য জীবন এবং তাতে ভাঙন,
7: হ্যাঁ, কিন্তু সেখানে শেষটা একটু টুইস্ট আছে, সেটা আমাদের বলতেই হবে। এখানে ভাঙনটা যেমন আমরা অভিমান

0: দেখলাম যে স্বামী তাকে নিয়ে এলো এবং সে আবার নতুন করে গাইতে শুরু করলো। এখানের গল্পটা বিলম্বিত লয় আর একটু অন্য টোনে, মানে রাদার বলবো অন্য টিউনে বাধা রয়েছে, কারণ যা হয় আর কি, ডিরেক্টর আলাদা, তারা নিজেদের মতো করে ছবি বানান। তো এখানে গল্পটা এরকমই অদিতি, কিন্তু প্রথম থেকেই একটা গানের প্রতি তার যে ভালোবাসা, গুরুজি আসতেন বাড়িতে, গান গাইছে, গান নিয়ে কিছু সে করবে, এবং আলাপ হয়েছে মৃগাঙ্কর সঙ্গে। মৃগাঙ্ক কিন্তু একটু বলা যায় নিজের মতো থাকে আর কি, আর্টিস্ট এরমই হয় বোধ হয়, খামখেয়ালি
1: না। একটা কথা তুমি ভাবো, এই কবিতার এই সরি এই ফিল্মটার পুরো এসেন্সটা একটা কথায় ধরা পড়ছে, যেখানে মৃগাঙ্কর বন্ধু সুব্রত বলছে আর্টিস্টরা বোধ হয় সেলফ সেন্ট্রিক।
0: হ্যাঁ হ্যাঁ,
1: পুরো এসেন্সটাই কিন্তু এই ছবিটার ক্ষেত্রে অনেক দূর পর্যন্ত পুরো এসেন্সটাই একটা কথায় যে তারা সেলফ সেন্ট্রিক,
0: মানে তারা নিজেদেরটুকু হয়ে গেল, কোথা থেকে টাকা আসছে, বাড়ি সাজাতে
1: শিল্প, সে এবং তার শিল্প, এটাই বড় কথা,
0: এবং বাড়ির সবকিছু খুব টিপটপ শৈল্পিক রূপ পেতে হবে, কিন্তু তার জন্য যে টাকাটা আসছে সেটা কোত্থেকে। প্রথমে অদিতির সঙ্গে মৃগাঙ্কর বিয়ে হলো এবং তাদের ধর্মের একটা পরিবর্তন হয়েছিল, মানে অদিতি যেহেতু খ্রিশ্চান, মৃগাঙ্ক যেহেতু হিন্দু, এবং তাদের বাড়িতে এটা মেনে নেয়নি, তা সত্ত্বেও সে বিয়ে করেছে ভালোবেসে, এবং একটু আপস্টার্ট ফ্যামিলি অদিতিদের, তাই বাবা তাকে অনেকটাই প্রায় যৌতুকই বলা যায় দিয়েছে, যেটা দিয়ে একটা খুব সুন্দর বাড়ি সাজানো হয়ে গেল। কিন্তু সাজানো তো হলো, পরের জীবনটা চলবে কি করে?
1: বাড়ি সাজানোর মধ্যেও আবার একটা টুইস্ট, মানে সেখানে অদিতি অনেক সময় নিজের মতো করে সাজিয়েছে যেটুকু তাদের সাধ্য, তারপরেও এক্সট্রা মানে ধরো অনেকগুলো ফার্নিচার, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে
0: একটা ছবি কিনে ফেলা,
1: একটা ছবি কিনে, খুব দামি একটা ছবি, খুব রেয়ার কালেকশনের একটা ছবি কিনে ফেলা, এবং একরাশ পর্দা আসে যেটা সে জানেই না, এবং এডিটকে দিয়ে জিজ্ঞেস করিয়ে আনে যে কি নামে চেক হবে, কত টাকার। হ্যাঁ, মানে সেই যে গুসা যেটা বলে হিন্দিতে, যে সেই যে ভিতরে যে অভিমান রাগ সেটা জমতে শুরু করছে, সেটার হিন্টটা আমরা পেতে থাকি
0: এখানে। এডিতের কথা একটু বলতে হয়, সে কিন্তু ছোট থেকেই বড় হয়েছে, সে ওই অদিতির বাড়িরই একজন হয়ে বড় হয়েছে, যদিও তাকে তার বাবা বড় করেছেন এনে। তো এই এডিট কিন্তু সবসময় অদিতি বলতে অজ্ঞান, অদিতি দির সঙ্গে সবসময় সে থাকে ছায়াসঙ্গী হয়ে। এই যে কোত্থেকে আসবে, অর্থাৎ একজন আর্টিস্ট তার জীবনকে খুব সুন্দর দেখেন, শৈল্পিক রং তুলি আঁকছেন, ঠিক সময় খাবার দাবার সব হাজির হয়ে যাচ্ছে, মানুষটা কিন্তু ভালো, কিন্তু বড্ড খামখেয়ালি, কিন্তু জীবন এভাবে চলে না। একজন সঙ্গীত শিল্পী, তারও মেপে এগিয়ে যাওয়া জীবন, তাই তাদের মধ্যে ভাঙন ধরে, আর তারপরে আমরা যাব। কিন্তু এই ছবির সেই সিগনেচার যে সং, সেটা কিন্তু দিয়েই শুরু করবো।

0: এই গানটি কিন্তু গুরুজির কাছে বসে গাইছে, তাই তো অদিতি। আরেকটা জিনিস আমার মনে হয় যে এই ছবিটার মধ্যে আমাদের খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, আরো দুটো গান আমরা শুনবো, রেকর্ডিং এর গান কিন্তু অন্য শিল্পীর সঙ্গে, মৃণাল মুখার্জির সাথে, এবং তিনি নিজেও গাইছেন, অর্থাৎ সুপ্রিয়া দেবী অদিতির কে যে রূপায়ণ করেছিলেন। একটা একজন কিন্তু এই ছবিতে ভীষণ ইম্পর্টেন্ট, বন্ধু, এবং
1: সেই বন্ধুত্বের ব্যাপারটা যেটা আমরা অভিমানেও পেয়েছিলাম এখানে, সুব্রত
0: নির্মল কুমার এই চরিত্রে রূপদান করেছেন, আর এডিথ, তার উপস্থিতিও খুব গুরুত্বপূর্ণ, স্বল্প কিন্তু খুব দামি, কারণ এডিথ আবার ফিরে আসছে মৃগাঙ্কর জীবনে, যখন সে বুঝতে পারে মৃগাঙ্ক শেষ হয়ে গেছে, তাদের যে বিচ্ছেদের পর সে বিদেশেও গেছে, তিনি এখন অনেক বেশি মদ্যপান করেন, জীবনটা অন্যরকম হয়ে গেছে, সে আর ছবি আঁকে না, রং হারিয়ে গেছে, এডিথ তার হাতে রং তুলে দেয়, এবং পরে কিন্তু এডিথের সঙ্গে তার বিবাহ হয়, বিয়ে হয়। কিন্তু এডিথ হঠাৎ করে অনুভব করে যে অদিতিকে সে এত ভালোবাসত, সে কি সেই অদিতির জীবনেরই কাঁটা হয়ে গেল, এইটা একটা তার মনে খুব দানা বাঁধে, এবং সে অদিতিও কিন্তু এক সময় আমরা জানি যে সন্তান হতে গিয়ে সেও মানে মারা যায়, তাই না, সন্তান তখন তার অঙ্গে ছিল কিন্তু সেও মারা যায়। তো এই ঘটনা, এইভাবেই এডিথের উপস্থিতিটা যিনি আরো রঙিন করেছেন, মানে এডিথ কিন্তু খুব শান্তশিষ্ট,
1: ভীষণই শান্ত, এবং প্যারালালি দুটো নারীকে, একজন শিল্পী এবং তার খ্যাতি এবং তার ব্যক্তি জীবন, এবং যখন তার জীবন থেকে মৃগাঙ্ক হারিয়ে যায়, তাদের ডাইভোর্সটা হয়েই যায়, তারপরে তার যে জীবনযাপন সেটা ভীষণ উল্লেখযোগ্য, পুরো ছবিটাতে কিন্তু সেটা ভালোই প্রতিফলিত হয়, এবং সেখানে এডিথ একটা কমপ্লিট কন্ট্রাস্ট নিয়ে আসে, এবং তারপর যে ঘটনাটা ঘটে যে এডিথের মারা যাওয়া, তারপর এই দুটো মানুষের মিলন, সেটা ওই যে
0: খুব সূক্ষ্ম,
1: খুব সূক্ষ্ম, এবং ওই রাস্তা পার হতে পারবে না একা,
0: এডিথকে শেষ দেখে যখন ফিরে আসছে দুজনে, তখন একটু করে উত্তম কুমার এগিয়ে গেছে মৃগাঙ্ক, একটা গাড়ি এসছে পেছনে সরে গেছে, আবার একটা গাড়ি এসছে, তখন হঠাৎ হাতের স্পর্শ, সে আর কেউ নয়, অদিতি,
1: একা পার হতে পারবে না,
0: সেই অসাধারণ, মানে রোম্যান্টিসিজমকে একদম অন্যরকমভাবে দেখানো হয়েছে এখানে, টিপিক্যাল সেই রোম্যান্টিক গল্প না হয়েও অসাধারণ গল্প। আর এডিথের উপস্থিতি আমরা তাঁকে পেয়েছি, তিনি দীপা চ্যাটার্জি অভিনয় করেছেন এখানে, একদম অন্যরকম। সব মিলিয়ে আমরা এই ছবিটির আরও দুটি গান শুনবো, শুনে কিন্তু শেষ করব এই পর্বটি, দুটি কিন্তু রেকর্ডিংয়ের গান শুনি পরপর।

0: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।
1: আজ করণ কুমার জোহর মানে কেজেও জন্মদিন। চিত্র পরিচালক, প্রযোজক, টেলিভিশন ব্যক্তিত্ব করণ জোহর। তার পরিচালক জীবন শুরু করেছিলেন যে ছবি দিয়ে, সেই ছবি টাইটেল ট্র্যাকই শুনছি আমরা,
2: কুছ কুছ হোতা হ্যায়।
1: 1999 এর শ্রেষ্ঠ ছবি, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা শাহরুখ খান এবং সেরা সহ অভিনেতা সলমন খান ও সেরা সহ অভিনেত্রী রানী মুখার্জি ফিল্মফেয়ার পুরস্কারে ভূষিত হয়েছিলেন এই ছবিটার জন্য।
2: মানে অনেক পুরস্কার বোঝা যাচ্ছে। আসলে করণ জোহর একটা নাম এবং সেই নামের মধ্যে একটা ম্যাজিক আছে। জাতীয় পুরস্কার ছিল আলকা ইয়াগনিকের কুচ কুচ হোতা হ্যায় গানটার জন্য,
1: এই গানটির জন্য যে গানটি শুনছি আমরা।
2: এছাড়াও আমরা আপ টু 2002-03 না, তাকে কবি খুশি কবি গম সেটাও আমরা পাই, পরিচালনা করেছেন, ফিল্মফেয়ার পুরস্কার, পারিবারিক

0: মূল্যবোধ ভুল বোঝাবুঝি টানা পড়েন, সেটা তার এমন বাস্তবে সুন্দর করে তৈরি, মানে এটা একটা বলা যায় যে নিউ ওয়েভের মতো করে তিনি পরিবেশন করেছেন, প্রশংসিত হয়েছে, শুধু তাই নয় বাণিজ্যিকভাবে সফল। তা আমরা দুটো ছবি থেকে দুটো গান শুনবো, তাই না?
1: বেশ।

0: কভি খুশি কভি, হ্যাঁ কভি খুশি কভি গমের এই ছবি মানে করণ জোহরের দ্বিতীয় ছবি, পরিচালনা যদিও তাঁর ছিল না, তার প্রযোজনা ছিল। আর এই গান শুনতে শুনতে আমাদের সুরেলা সফর থেকে বিদায় নিতে হবে।
1: একদম, গানটা শুনুন আর আরও ভালো থাকুন। কেমন, আরও অনেক সিলভার স্ক্রিন নিশ্চয়ই আপনাদের সামনে আসবে।

0: Yes, ladies and gentlemen, we have begun our program Musical Bandbox on 100.1 Akashvani FM Gold. Time for a short break on FM Gold. Stay tuned.
1: Personal loan offer, sir.
2: আবার এক্ষুনি ব্লক করছি।
1: দুবাই এ ফ্রি ট্রিপ।
2: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
4: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও। কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
5: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
4: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে। আপনিও লাগিয়ে নিন।
6: PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন। PM সূর্যঘর.gov.in

বিশ্বাসকে মি টেলিলয় ন্যায় বন্ধু আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলিলয় টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে বৈঠকে বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি পর্যালোচনা করেছেন। রাজ্য সরকার আগামী 100 দিনের মধ্যে নতুন জমি নীতি ঘোষণা করবে বলে বিজেপি রাজ্য সভাপতি সাংসদ সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন। রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হয়েছেন নীলম মিনা। নিট পরীক্ষা পরিচালনার দায়িত্ব অন্য সংস্থাকে দেওয়ার আবেদনের বিষয়ে সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সরকার এনটিএ এবং সিবিআই এর বক্তব্য জানতে চেয়েছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেছেন হরমুজ প্রণালী পুনরায় চালু করার ব্যাপারে ওয়াশিংটন ও তেহরানের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক আগামীকাল। আসছি বিস্তারিত খবরে। বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি কর্মসংস্কৃতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে বৈঠক করেন। বৈঠক নিয়ে সরকারিভাবে কিছু না জানানো হলেও মূলত নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় রেখে সব প্রকল্প রূপায়ণের উপর জোর দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সরকারি নির্দেশ মেনে সঠিক সময়ে অফিসে আসার কথা বলা হয়েছে। পূর্বতন সরকারের সময়ে স্কুলের ইউনিফর্ম তৈরি নিয়ে দুর্নীতির অভিযোগে বৈঠকে সরব হন মুখ্যমন্ত্রী। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ নিয়েও কথা হয়েছে বৈঠকে। বিধানসভায় চলতি অর্থ বছরের বাকি 8 মাসের জন্য বাজেট পেশের আগে প্রতিটি দপ্তরকে জুন মাসের 10 তারিখের মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে বলে সূত্রের খবর। এই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও বিভিন্ন দপ্তরের সচিব, আধিকারিকরা উপস্থিত ছিলেন। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের সচিব ও আমলাদের মধ্যে যোগাযোগ এবং সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে মুখ্যমন্ত্রী আজ সন্ধ্যায় আলিপুরে সৌজন্য অডিটোরিয়ামে তাদের সঙ্গে নৈশভোজে মিলিত হবেন বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্য সরকার আগামী 100 দিনের মধ্যে নতুন জমি নীতি ঘোষণা করবে বলে বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন। কলকাতায় আজ বণিক সভা ভারত চেম্বার অব কমার্সের এক অনুষ্ঠানে তিনি বলেন, এই মুহূর্তে রাজ্যে জমি নীতি এবং ডেটা পলিসি প্রয়োজন। আধুনিক বিশ্বে বিনিয়োগ, বাণিজ্য বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য কিছু নীতিগত পরিবর্তন এবং নতুন জমি নীতি আনতে হবে।
1: এই মুহূর্তে সবচেয়ে যেটা বড় প্রয়োজন সেটা হচ্ছে আমাদের জমি নীতির একটা নিয়ে আসা প্রয়োজন আছে, আমাদের ডেটা পলিসির প্রয়োজন আছে। আধুনিক পৃথিবীতে আমরা যদি ইনভেস্টমেন্ট চাই, আমরা যদি এখানে বাণিজ্য বাড়াতে চাই, আমরা নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই, তাহলে আমাদের কিছু নীতিগত পরিবর্তন এবং নতুন নীতি নিয়ে আসতে।
0: রাজ্য সভাপতি বলেন বিজেপি অতীতের ঘটনার পুনরাবৃত্তি চায় না। দল ও সরকারের এক হয়ে যাওয়ার তিক্ত অভিজ্ঞতা রয়েছে রাজ্যবাসীর। নতুন সরকার দল ও সরকারের মধ্যে সূক্ষ্ম বিভাজন রেখা বজায় রেখেই কাজ করবে বলে তিনি জানান। রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হয়েছেন নীলম মিনা। 1998 ব্যাচের এই আইএএস আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের স্থলাভিষিক্ত হলেন। এর আগে রাজ্য সরকারের তরফে 3 জন আইএএস আধিকারিকের নাম কমিশনের কাছে পাঠানো হয়েছিল। সেই তালিকায় ছিলেন নীলম মিনা, তন্ময় চক্রবর্তী এবং মৌমিতা গোদারা বসু। শেষ পর্যন্ত নীলম মিনার নামেই শিলমোহর দিল নির্বাচন কমিশন। উল্লেখ্য, মনোজ কুমার আগরওয়াল রাজ্যের মুখ্য সচিব পদে যোগ দেওয়ার পর থেকেই নতুন সিইও নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। আইন অনুযায়ী মুখ্য সচিব পদে থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্ব পালন করা যায় না। অনুপ্রবেশের অভিযোগে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির রাজ্য সরকারের নির্দেশের পর তৎপর জেলা প্রশাসন। ইতোমধ্যেই মুর্শিদাবাদে অনুপ্রবেশের অভিযোগে আটক 3 বাংলাদেশি নাগরিককে লালগোলায় পদ্মা ভবনে তৈরি হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে গত শুক্রবার ভগবানগোলার সদ্দামপাড়া থেকে আটক করা হয় বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা নয়ন শেখকে। কয়েক মাস আগে চর লবণগোলা সীমান্ত দিয়ে সে ভারতে ঢুকেছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এদিকে অপর 2 আটক বাংলাদেশি নাগরিক নাহিদ হোসেন এবং রাজু শেখ দক্ষিণ ভারতে কাজের উদ্দেশ্যে গিয়েছিল, পরে লালগোলায় এসে থাকছিল তারা। অন্যদিকে মালদার ইংরেজবাজারের চন্দন পার্কের হোল্ডিং সেন্টারে বাংলাদেশি হিসেবে চিহ্নিত 3 মহিলা সহ 9 জনকে রাখা হয়েছে। পান্ডুয়া থেকে এদের আটক করা হয়। উল্লেখ্য, 23 তারিখ বিজ্ঞপ্তি জারি করে অবৈধ অনুপ্রবেশকারীদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আবাসন গড়ে তোলার নির্দেশ দেয় রাজ্য সরকার। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী, এসআইআরএ বাদ যাওয়া নাম পুনর্বিবেচনার জন্য গঠিত আপিল ট্রাইব্যুনালগুলি এখনও পর্যন্ত 6,500-এর বেশি মামলার নিষ্পত্তি করেছে। এর মধ্যে প্রায় 4,200 জনের নাম ফের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে। নিষ্পত্তি হওয়া মামলার 61%-এর বেশি ক্ষেত্রে আবেদনকারীদের পক্ষেই রায় দিয়েছে ট্রাইব্যুনাল। সুপ্রিম কোর্টের নির্দেশে গত 20 মার্চ 19টি আপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়। বর্তমানে এর মধ্যে 12টি ট্রাইব্যুনাল সক্রিয়ভাবে কাজ করছে। এখনও পর্যন্ত প্রায় 25 লক্ষ আবেদন জমা পড়েছে। রাজ্য সরকার নতুন করে সমীক্ষা ও যাচাই পর্ব শেষ না হওয়া পর্যন্ত পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের পাড়ায় সমাধান প্রকল্প আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। পুরসভা এলাকায় তৃণমূল কংগ্রেস সরকারের আমলে শুরু হওয়া রাস্তা, নিকাশি, পানীয় জল, বাতিস্তম্ভের মতো একাধিক প্রকল্পের কাজও আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এমন বহু প্রকল্পও বাতিল করা হয়েছে। ভোটের আগে হওয়া কাজের বিল মেটানোর ক্ষেত্রেও শুরু হয়েছে অডিট ও ফিজিক্যাল ভেরিফিকেশন। প্রকল্পের প্রয়োজনীয়তা, টেন্ডার প্রক্রিয়া স্বচ্ছতা খতিয়ে দেখার পরে নতুন করে দরপত্র দেওয়া হবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ডাক্তারিতে স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির প্রশ্ন ফাঁস কাণ্ডে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট বলেছে, অতীতে একই ঘটনা থেকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি কোনো শিক্ষাই নেয়নি। বিচারপতি PS নরসিমহা এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ আজ এই সংক্রান্ত মামলার শুনানিতে পরীক্ষা পরিচালনায় NTA ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এই পরীক্ষা পরিচালনার দায়িত্ব অন্য কোনো স্বশাসিত ও নির্ভরযোগ্য সংস্থাকে দেওয়ার যে দাবি উঠেছে সে বিষয়ে কেন্দ্রীয় সরকার NTA এবং CBI এর বক্তব্য জানতে চেয়েছে শীর্ষ আদালত। ইসরোর প্রাক্তন প্রধান কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে গঠিত কমিটি NTA সংস্কার নিয়ে গত বছর যে সুপারিশ করেছিল তা কতটা বাস্তবায়িত হয়েছে সে বিষয়ে আগামী বৃহস্পতিবারের মধ্যে NTAকে হলফনামা দাখিল করতেও বলা হয়েছে। উল্লেখ্য, প্রশ্ন ফাঁস এবং পরীক্ষা বাতিলের ঘটনায় সর্বোচ্চ আদালতে দায়ের হওয়া মামলায় আগামী দিনে পরীক্ষা ব্যবস্থা পরিচালনায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনেরও দাবি জানানো হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আগামী 28 মে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অভিন্ন প্রবেশিকা পরীক্ষা স্থগিত রেখেছে। NTA জানিয়েছে ঈদ উল আজহা বা বকরি ঈদের ছুটি সরকার পরিবর্তন করায় পরীক্ষা স্থগিত রাখা হল। পরীক্ষার নতুন তারিখ পরে ঘোষণা করা হবে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হরমুজ প্রণালী পুনরায় চালু করার ব্যাপারে ওয়াশিংটন ও তেহরানের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সাংবাদিকদের রুবিও বলেন, প্রাথমিক একটি চুক্তি ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বৃহত্তর আলোচনার পথ প্রশস্ত করতে পারে। পশ্চিম এশিয়ায় সংঘাত নিরসনে যে প্রচেষ্টা চলছে গোটা বিশ্ব তাতে সমর্থন জানিয়েছে। লেবাননের স্থিতিশীলতা বজায় রাখতে মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা চালাচ্ছে। ওই অঞ্চলে যাবতীয় সমস্যার জন্য হিজবুল্লাহকে দায়ী করেন তিনি। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক আগামীকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে কোয়াডের সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করা হবে। এছাড়াও অন্যান্য আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করবেন সংশ্লিষ্ট দেশের বিদেশমন্ত্রীরা। উগান্ডায় আরও 2 ইবোলা আক্রান্তের সন্ধান মিলেছে। এই নিয়ে আক্রান্তের সংখ্যা হল 7। কঙ্গোতে ইবোলা সংক্রমণের বাড়বাড়ন্তের ফলে প্রতিবেশী এই দেশে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে উগান্ডার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে কঙ্গোর পূর্বাঞ্চলে ইবোলা আক্রান্তের সংখ্যা 900 পেরিয়েছে। সে দেশের যোগাযোগ মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত 119 জনের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে, কঙ্গোয় এই মুহূর্তে ইবোলা পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভারতীয় ভাস্কর্যে আধুনিকতার অন্যতম পথিকৃৎ রামকিঙ্কর বেইজের আজ 120তম জন্মবার্ষিকী। 1906 সালের 25 মে পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় জন্মগ্রহণ করেন তিনি। দারিদ্রের সঙ্গে লড়াই করেও নিজের শিল্পচর্চাকে থামতে দেননি রামকিঙ্কর। পরবর্তীতে শান্তিনিকেতনের কলাভবনে যোগ দেন তিনি। ভারতীয় শিল্পকলায় এক নতুন যুগের সূচনা হয়। ভাস্কর্যের জনক হিসেবে পরিচিত রামকিঙ্কর বেইজ তাঁর শিল্পে তুলে ধরেছিলেন সাধারণ মানুষের জীবন, শ্রম এবং সংগ্রামকে। তার বিখ্যাত সৃষ্টি সাঁওতাল পরিবার, সুজাতা, কলেরবাসী কিংবা যক্ষ যক্ষী আজও ভারতীয় শিল্পকলার ইতিহাসে মাইল ফলক হিসেবে বিবেচিত। স্থানীয় মাটি, মোরাম, বাঁশের লাঠি, সিমেন্ট ব্যবহার করে বৃহৎ আকারের ভাস্কর্য নির্মাণে তিনি ছিলেন একেবারেই ব্যতিক্রমী। আজ তাঁর জন্মবার্ষিকীকে স্মরণ করে রাখতে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে স্কুল পড়ুয়াদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুটি স্কুল থেকে 40 জন ছাত্রছাত্রী একটি চিত্রকর্মশালায় অংশ

শোনায় বিষয় ছিল জাতীয় স্তোত্র বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে বৈঠকে বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি পর্যালোচনা করেছেন। রাজ্য সরকার আগামী 100 দিনের মধ্যে নতুন জমি নীতি ঘোষণা করবে বলে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ শমিক ভট্টাচার্য জানিয়েছেন। খবর শেষ হল, এরপরে গ্রামীণ সংবাদ 6টা বেজে 35 মিনিটে।

0: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
1: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
0: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে।

বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জন সম্ভব। তাহলে অপেক্ষা কিসের, এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এক বিশেষ অনুষ্ঠানে পদ্ম পুরস্কার প্রদান করেছেন। আজ এরাজ্যের ছজনের হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদকে বাদ রেখে গ্রামীণ কর্মসংস্থানের লক্ষ্যে গোটা রাজ্যে ভিভিজি রামজি আইন কার্যকর হচ্ছে। রাজ্যে কর্মসংস্কৃতি এবং বিভিন্ন দপ্তরে কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বৈঠক করেছেন। আগামী ২২ জুন রাজ্য বাজেট পেশ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হয়েছেন ১৯৯৮ ব্যাচের আইএএস আধিকারিক নীলাম মিনা। অনুপ্রবেশের অভিযোগে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির রাজ্য সরকারের নির্দেশের পর তৎপর জেলা প্রশাসন। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে।

0: জেলায় দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হলেও আজ বেশ কিছু জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এক বিশেষ অনুষ্ঠানে পদ্ম পুরস্কার প্রদান করেছেন। পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পাওয়া 131 জনের মধ্যে আজ 66 জনের হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। এর মধ্যে পশ্চিমবঙ্গের 6 জন আজ সম্মান গ্রহণ করেন। বিশিষ্ট কাঁথা সেলাই শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়, উদ্ভিদ শিক্ষা ও পরিবেশবিদ প্রফেসর গম্ভীর সিং ইয়োনজোন, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর সরোজ মণ্ডল, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং বেনারস ঘরানার তবলা শিল্পী কুমার বোসকে আজ সম্মানিত করা হয়। এরা সকলেই পদ্মশ্রী প্রাপক। এছাড়াও আজকের অনুষ্ঠানে প্রখ্যাত নাট্য পরিচালক, নাট্যকার ও অভিনেতা হরিমাধব মুখোপাধ্যায়কে মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ জেলাকে বাদ রেখে গ্রামীণ কর্মসংস্থানের লক্ষ্যে গোটা রাজ্যে নতুন ভিবিজি রামজি আইন কার্যকর হচ্ছে। নবান্নে আজ বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিগত সরকারের আমলে ওই দুই জেলায় মনরেগা প্রকল্পে 100 দিনের কাজে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগে তদন্ত চলায় আপাতত এই দুই জেলায় নতুন প্রকল্প চালু করা হচ্ছে না বলে জানা গেছে। বৈঠকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন কেন্দ্র ও রাজ্য 50% করে খরচ বহন করবে। কেন্দ্রের কর্মসূচির আওতাতেই এই মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে বলে জানান তিনি। এদিকে রাজ্যে কর্মসংস্কৃতি এবং বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী আজ বৈঠকে বসেন। নবান্ন সংলগ্ন সভাঘরে আয়োজিত এই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়া বিভিন্ন দপ্তরের সচিব ও আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠক নিয়ে সরকারিভাবে কিছু জানানো না হলেও মূলত নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় রেখে সব প্রকল্পকে রূপায়ণের ওপর জোর দেওয়া হয়েছে। আগে সরকারের সময় স্কুলের ইউনিফর্ম তৈরি নিয়ে যে দুর্নীতি হয়েছিল তা নিয়েও মুখ্যমন্ত্রী সোচ্চার হন। বিধানসভায় চলতি অর্থ বছরের বাকি 8 মাসের জন্য বাজেট পেশের আগে প্রতিটি দপ্তরকে জুনের 10 তারিখের মধ্যে রিপোর্ট পেশ করার কথা বলা হয়েছে। আগামী 22 জুন রাজ্য বাজেট পেশ করা হবে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী সমস্ত দপ্তরের সচিবদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। এদিকে আগামী মাসের 11 তারিখ নীতি আয়োগের বৈঠক নিয়ে আজ আলোচনা হয়। ওই বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী নতুন দিল্লি যাবেন। রূপান্তরকামীদের জন্য চালু থাকা প্রকল্পগুলির সুবিধা যাতে সহজেই তাদের হাতে পৌঁছয় তা নিশ্চিত করতে আজ আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেন নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান আগামী দিনে তিনি রূপান্তরকামীদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসবেন। কেন্দ্রীয় সরকারের কল্যাণমূলক প্রকল্প এই রাজ্যে এতদিন কেন চালু করা হয়নি তা দেখার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। রাজ্যে আগামী 100 দিনের মধ্যে নতুন জমি নীতি আনা হবে বলে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন। কলকাতায় আজ বণিক সভা ভারত চেম্বার অব কমার্সের এক অনুষ্ঠানে তিনি বলেন, এই মুহূর্তে রাজ্যে জমি নীতি এবং ডেটা পলিসির প্রয়োজন। আধুনিক বিশ্বে বিনিয়োগ, বাণিজ্য বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য কিছু নীতিগত পরিবর্তন করতে হবে, আনতে হবে নতুন জমি নীতি।
1: এই মুহূর্তে সবচেয়ে যেটা বড় প্রয়োজন সেটা হচ্ছে আমাদের জমি নীতি একটা নিয়ে আসা প্রয়োজন আছে, আমাদের ডেটা পলিসির প্রয়োজন আছে। আধুনিক পৃথিবীতে আমরা যদি ইনভেস্টমেন্ট চাই, আমরা যদি এখানে বাণিজ্য বাড়াতে চাই, আমরা নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই, তাহলে আমাদের কিছু নীতিগত পরিবর্তন এবং নতুন নীতি নিয়ে আসতে হবে।
0: কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার আজ উত্তর চব্বিশ পরগনার বরানগরের ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসএবিলিটিস NILDতে 8টি নতুন প্রকল্পের উদ্বোধন করেছেন। দিব্যাঙ্গ শিশু ও ব্যক্তিদের চিকিৎসার সুবিধার্থে ড্রাইভিং সিমুলেটর, 2টি অ্যাম্বুলেন্স এবং 1টি অফিস গাড়ি, স্বল্প দৃষ্টি মূল্যায়ন ক্লিনিক, কম্বিনেশন থেরাপি ইউনিট, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি ইউনিট ও বুদ্ধিগত দিব্যাঙ্গজনদের জন্য একটি বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশনের উদ্বোধন করেন তিনি। গোটা প্রতিষ্ঠান ঘুরে দেখে মন্ত্রী প্রতিষ্ঠানের কাজকর্ম খতিয়ে দেখেন। রোগীদের মধ্যে ফল বিতরণ ছাড়াও প্রতিষ্ঠানের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। মন্ত্রী বলেন, দিব্যাঙ্গজনদের সার্বিক বিকাশে এই প্রতিষ্ঠান কাজ করে চলেছে।
2: ये कोलकाता का हमारा जो NILD है, नेशनल इंस्टीट्यूट है, इस इंस्टीट्यूट के विजिट के दौरान मैंने देखा यहाँ पर बच्चों को, चाहे वो इंटेलेक्चुअल डिसेबल्ड बच्चे हों, चाहे वो दिव्यांग बच्चे हों, डिपेंडेंट बच्चे हों, उनकी क्षमताओं का विकास करके, कुछ लो विजन वाले बच्चे भी हैं, तो ऐसे सारे बच्चों के अलग अलग क्षेत्र में उनकी पहचान करके उन बच्चों का विकास मनोवैज्ञानिक ढंग से, साइकोलॉजिकल ढंग से, फिजियोथेरेपी, स्किल ट्रेनिंग दे करके, ऐसी बहुत सारी एक्टिविटीज यहाँ पर चलाई जाती है।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ডে।

এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যে নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হয়েছেন নীলম মিনা। ১৯৯৮ ব্যাচের আইএএস আধিকারিক নীলম মিনা মনোজ কুমার আগরওয়ালের স্থলাভিষিক্ত হলেন। নির্বাচন কমিশন আজ নিয়োগ সংক্রান্ত এই বিজ্ঞপ্তি জারি করে তাঁকে অবিলম্বে দায়িত্ব নিতে বলেছে। এর আগে রাজ্য সরকারের তরফে তিনজন আইএএস আধিকারিকের নাম কমিশনের কাছে পাঠানো হয়েছিল। সেই তালিকায় ছিলেন নীলম মিনা, তন্ময় চক্রবর্তী এবং মৌমিতা গোতারা বসু। শেষ পর্যন্ত নীলম মিনার নামেই সিলমোহর দিয়েছে নির্বাচন কমিশন। উল্লেখ, মনোজ কুমার আগরওয়াল রাজ্যের মুখ্য সচিব পদে যোগ দেওয়ার পর থেকে নতুন সিইও নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। অনুপ্রবেশের অভিযোগে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির রাজ্য সরকারের নির্দেশের পর তৎপর জেলা প্রশাসন। ইতিমধ্যে মুর্শিদাবাদে অনুপ্রবেশের অভিযোগে আটক তিন বাংলাদেশী নাগরিককে লালগোলায় পদ্মা ভবনে তৈরি হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। অন্যদিকে মালদার ইংরেজ বাজারের চন্দন পার্কের হোল্ডিং সেন্টারে বাংলাদেশী হিসেবে চিহ্নিত তিন মহিলাসহ নজনকে রাখা হয়েছে। হুগলির পান্ডুয়া থেকে এদের আটক করা হয়েছিল। উল্লেখ্য, 23 তারিখ বিজ্ঞপ্তি জারি করে অবৈধ অনুপ্রবেশকারীদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আবাসন গড়ে তোলার নির্দেশ দেয় রাজ্য সরকার। আরজি করে নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা। পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন। চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনা নিয়ে তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। পরে সামাজিক মাধ্যমের এক পোস্টে বিধায়ক এই ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কড়া সমালোচনা করেছেন। ক্ষমতা চলে যাওয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁর মতোই সর্বহারা বলে উল্লেখ করেছেন তিনি। উল্লেখ্য, আরজি করের ঘটনায় রাজ্য সরকার ইতিমধ্যে তিনজন আইপিএস আধিকারিককে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে। সাসপেন্ড করা হয়েছে ওই হাসপাতালের রেডিওলজিস্ট অভিক ডেকেও। পুরসভার নির্দেশে বাড়ির অবৈধ অংশ ভেঙে ফেলার নোটিশ পাওয়ার পর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আজ বিকেলে কলকাতা পুলিশের আধিকারিকরা যান। কিছুক্ষণ পর একটি এলইডি মনিটর নিয়ে বেরিয়ে যান তারা। জানা গেছে, নজরদারির জন্য ব্যবহৃত সিসিটিভির মনিটর হিসেবে সেটিকে কাজে লাগানো হতো, তবে পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি স্কুলে তৃতীয় শ্রেণীর এক পড়ুয়ার মৃত্যুতে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। বারংবার শরীর খারাপ বলা সত্ত্বেও ওই শিশুকে বেঞ্চে মাথা নিচু করে বসে থাকার নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ। সারাদিন এভাবেই থাকার পর ছুটির সময় ভারী ব্যাগ নিয়ে বেরোনোর সময় সিঁড়ি থেকে পড়ে যায় সে। 10 দিন হাসপাতালে ভর্তি থাকার পর গতকাল তার মৃত্যু হয়। এরপরই অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন। স্কুলের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলেছেন তারা। রাজ্যের সরকার বদলের পর থেকেই বিভিন্ন পুরসভায় তৃণমূল কংগ্রেস কাউন্সিলররা পদত্যাগ করছেন। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার পুরসভার 8 জন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর আজ মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র জমা দেন। অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার 23টি ওয়ার্ড নিয়ে গঠিত উত্তর ব্যারাকপুর পৌরসভায় একযোগে ইস্তফা দিয়েছেন 15 জন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর। এর আগে 3 জন কাউন্সিলরের মৃত্যু হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হলেও আজ বেশ কিছু জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে আজও আগামীকাল বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। আবার পড়ছি, বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা ও সংলগ্ন এলাকাতেও ওই দিন থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে বুধবার থেকে অবশ্য বৃষ্টির পরিমাণ কমবে বলে জানানো হয়েছে। ভারতীয় ভাস্কর্যে আধুনিকতার অন্যতম পথিকৃৎ রামকিঙ্কর বেইজের আজ 120তম জন্মবার্ষিকী। 1906 সালে 25শে মে পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় জন্মগ্রহণ করেন তিনি। দারিদ্র্যের সঙ্গে লড়াই করেও নিজের শিল্পচর্চাকে থামাতে দেননি রামকিঙ্কর। শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এক বিশেষ অনুষ্ঠানে পদ্ম পুরস্কার প্রদান করেছেন। আজ এ রাজ্যে 6 জনের হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদকে বাদ রেখে গ্রামীণ কর্মসংস্থানের লক্ষ্যে গোটা রাজ্যে বিভিজি রামজি আইন কার্যকর হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খেলার খবর, 8:10।

0: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা। আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
1: ঘড়ির কাঁটা বলছে 8:23, আর আপনি শুনছেন আপনার কথা। আপনার কথায় আজ স্টুডিওর এ প্রান্তে আমি মনীষা রয়েছি আপনার সঙ্গে। শুনবো আপনি কি বলছেন, কিন্তু আপনি যাই বলুন না কেন, সেটা আপনি কোথায় বলবেন, কিভাবে বলবেন, এটা তো অবশ্যই আমাকে জানিয়ে দিতে হবে। আমাদের আজকের বিষয়, ভুল করা মানেই জীবনযুদ্ধে পিছিয়ে পড়া। আরও একবার বলি, ভুল করা মানেই জীবনযুদ্ধে পিছিয়ে পড়া। আমরা তো ভুল প্রত্যেকে করি, কেউ একটু বেশি, কেউ একটু কম। এই যে এত ভুল আমরা নিত্য নৈমিত্তিক জীবনে করি, তাতে কি আমরা পিছিয়ে পড়ছি? আপনি আজ সেটাই জানাবেন আমাদের, ভুল করা মানে জীবনযুদ্ধে পিছিয়ে পড়া। কিভাবে জানাবেন? ফোন করতে পারেন 2248-8085 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা SMS করতে পারেন 9903053992 এই নাম্বারে। যিনি এইমাত্র টিউন অন করলেন রেডিও সেটে, তাকে বলে দিই, ফোন করুন 2248-8085 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা SMS করুন 9903059992 এই নাম্বারে। বিষয়, ভুল করা মানেই জীবনযুদ্ধে পিছিয়ে পড়া। ফোনে এসে গেছেন একজন লিসনার, দেখে নেব কে আছেন। হ্যালো,
2: নমস্কার।
1: নমস্কার,
2: ভালো আছি কি? অনিমেষ ভট্টাচার্য এই মোশানের বিপক্ষে কথা বলছি।
1: হ্যাঁ বলুন।
2: কারণ আমি যখন শিক্ষার্থী ছিলাম তখন অনেক ভুল করতাম, অঙ্কে ভুল করতাম, ইংলিশ গ্রামারে ভুল করতাম, বাংলা ব্যাকরণের সন্ধি বিচ্ছেদে ভুল করতাম, কিন্তু জীবনে আমি পিছিয়ে পড়িনি, বরং ভুল করতে করতে সঠিক রাস্তাটা পেয়েছি। সঠিক রাস্তাটা পেয়ে জীবনযুদ্ধে এগিয়েছি, একজন সফল শিক্ষক হতে পেরেছি, বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকতা করেছি 10 বছর, একটি বিদ্যালয়ে স্থায়ী শিক্ষকতা করেছি 20 বছর, এবং বর্তমানেও শিক্ষকতাতে নিযুক্ত আছি। এবং আমি মনে করি, ভুল করলে সেখান থেকে জীবনযুদ্ধে জয়ের রাস্তাটা তৈরি হয়ে যায়। কথায় বলে টু আর ইস হিউম্যান, সেই টু আর ইস হিউম্যান থেকেই আমরা জীবনে সঠিকভাবে যুদ্ধে এগিয়ে যাওয়ার পথটা পেয়ে যাই। নমস্কার,
1: ধন্যবাদ। চলে যাব একেবারেই তার এর পরের যে বন্ধু লিখেছেন তার ফেসবুক মেসেজে। শুভ্রা ভট্টাচার্য মাসদ্রোণী থেকে লিখছেন, ভুল করা মানেই জীবনযুদ্ধে পিছিয়ে পড়া। এই ধারণাকে আমরা একটু অন্য দৃষ্টিকোণ থেকে দেখতে পারি। ভুল আমাদের পিছিয়ে দেয় না, বরং ভুল আমাদের শিখিয়ে দেয়। প্রতিটা ভুল আসলে পরবর্তী সাফল্যের একটা সিঁড়ি। ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোই জীবনের আসল যুদ্ধ। যে শিশু হাঁটতে গিয়ে বারবার পড়ে যায়, সেই তো একদিন দৌড়তে শেখে। যারা ভুল করেন কেবল তারাই নতুন পথের দিশা পান, লিখছেন শুভ্রা ভট্টাচার্য। আবারও ফোন ব্লিঙ্ক করছে, দেখে নেব ফোনে কোন লিসনার আছেন। হ্যালো,
3: হ্যালো, নমস্কার দিদি ভাই, দাদা ভাই, শুভ সন্ধ্যা।
1: শুভ সন্ধ্যা।
3: আমি হাওড়া দাসনগর থেকে রমা রায় বলছি।
1: বলুন।
3: আচ্ছা, ভুল করা মানেই পিছিয়ে পড়া নয়, ভুল থেকেই মানুষ নতুন পথ খোঁজে। থমকে না গিয়ে এগিয়ে চলাই জীবন, ভুলগুলোই তো পরে জয়ের সিঁড়ি হয়। ভুল হলেই কি জীবন শেষ? না, মন খারাপে রেখো না লেস, আছাড় খেয়েই মানুষ হাঁটে, নতুন আলোয় আধার কাটে। ভুল তো মানুষেরই হয়, ভেঙে না পড়ে ভুল থেকে শিখে আবার নতুন করে শুরু করার নামই জীবন। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।
1: ভালো থাকবেন, আপনাকেও অনেক ধন্যবাদ। চলে যাব হোয়াটসঅ্যাপ মেসেজের দিকে। যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি থেকে লিখছেন, শুভ সন্ধ্যা, ভুল করা মানেই জীবনযুদ্ধে পিছিয়ে পড়া কথাটা একাংশে সত্যি।

আচ্ছা, কারণ জীবনযুদ্ধে বারে বারে ভুল করতে করতে মনোবল ভেঙে যায়, নতুন করে সিদ্ধান্ত নেওয়ার সাহস থাকে না। আমি মনে করি হতাশ না হয়ে জীবনের ভুল থেকে বা অভিজ্ঞ কোনো ব্যক্তির কাছ থেকে শিক্ষা নিয়ে নিজের আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেলে জীবনের সাফল্য লাভ করা যায়, যেটা রবার্ট ব্রুস একটি মাকড়সার বারবার দেওয়াল বেয়ে ওঠার ব্যর্থতা ও শেষ পর্যন্ত সাফল্য থেকে শিক্ষা নিয়েছিলেন। আপনারা সবাই

0: আমি শুভম কথা বলছি নিউ টাউন থেকে।
1: বলুন, নমস্কার।
0: আজকে নমস্কার, আজকের বিষয়টা সত্যি ভাবাতে আমাদের ভাবায়, আর স্পেশালি আমার ক্ষেত্রে একটা ভুল যেটা পরবর্তী ক্ষেত্রে আমার জন্য একটা বড় সুযোগ আমাকে এনে দেয়। আমি নিজের গ্রাজুয়েশন করার পর আমি ইংল্যান্ডে নিজের এমবি এর জন্য আমি অ্যাপ্লাই করি। সেখানে আমি প্রায় 8টা ইউনিভার্সিটিতে আমি সুযোগ পাই এবং গেছিলামও ইউনিভার্সিটি অফ স্যান্ডারল্যান্ডে, কিন্তু একটু নিজের ভুলে বা ভুল ডিসিশনের জন্য আমি ওখানে কোর্স কমপ্লিট না করে আমি ফিরতে বাধ্য হই, এবং সেইটা আমার কাছে একটা বড় ভুলই তখন ছিল। কিন্তু সেই যে কিছু কিছু জিনিসের শিক্ষা পাই সেখান থেকে আরো ভালোভাবে প্রিপারেশন নিয়ে আমি আরো অ্যাপ্লাই করি। তারপর আমি ইউনিভার্সিটি অফ লিডস থেকে, যেটা র্যাঙ্কিং এ ওটার থেকে অনেক বড়, সেখান থেকে আমি আমার মাস্টার্স কমপ্লিট করি। তো সেইটা আমার কাছে একটা বড় আর কি অ্যাচিভমেন্ট প্লাস একটা টার্নিং পয়েন্ট আমার জীবনে।
1: বাহ, তার মানে ভুল করলেই জীবন যুদ্ধ থেকে পিছিয়ে পড়ে না মানুষ, তাই তো? ভুল শুধরানোর জায়গা থাকে। শুনতে থাকুন, চলে যাব পরের হোয়াটসঅ্যাপের দিকে। পরের হোয়াটসঅ্যাপ কে করেছেন দেখে নেব একবার। কবিতার আকারে হোয়াটসঅ্যাপ করে থাকেন, আমাদের এখানে এরকম বহু মানুষই রয়েছেন, ঠিক সেরকম একজনকে আমরা পেয়েছি, তার হোয়াটসঅ্যাপটা শুনব। বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড থেকে লিখছেন, ভুল যদি প্রথমবার হয় শোধরানোর থাকে উপায়, বারে বারে ভুল অবশ্য জীবনযুদ্ধের পরাজয়। মানুষ মাত্রই ভুল হয় নানা কাজের পরিসরে, এক একটি ভুল তো অন্যের সাফল্য আনতে পারে। ভুলের মাশুল বহু ক্ষেত্রে ঘনিয়ে আনে অন্ধকার, ভুল থেকে শিক্ষা অর্জন তবে ভুল নয় বারবার। আন্তরিকতা একাগ্রতা আসলে সেরা দাওয়াই, সফলভাবে কাজ হাসিলে চলুন সব ভুল ভাঙাই। বিশ্বজিৎ কর লিখছেন বোড়াল মেন রোড গড়িয়া থেকে। চলে যাব আবারও ফোনে, দেখে নেব কে আছেন। হ্যালো, হ্যালো, বন্ধু ছিলেন, কেউ একজন ছিলেন আমাদের সঙ্গে, দেখা গেল যে তিনি যোগাযোগে বিচ্ছিন্ন হয়েছেন আমাদের সঙ্গে, নিশ্চয়ই আবারও চেষ্টা করবেন। হ্যাঁ, বলতে বলতে চেষ্টা করছেন। হ্যালো,
2: নমস্কার, আমি টালিগঞ্জ থেকে বলছি, সৌরভ সমাদদার।
1: হ্যাঁ, একটু রেডিও সেটের সাউন্ডটা মিউট করে নিতে হবে সৌরভ বাবু।
2: এখন দেখুন তো।
1: হ্যাঁ বলুন।
2: আমি মোশনের বিপক্ষে বলছি।
1: হ্যাঁ বলুন।
2: কোনো মানুষই স্বয়ং সম্পূর্ণ নয়, তার জীবনে কোনো না কোনো সময় সে কোনো ভুল করেই থাকে, তার জন্য জীবনযুদ্ধে হেরে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। আর পড়াশোনার ক্ষেত্রে অনেকে ভুল করে, প্রথম জীবনে হয়তো সেইভাবে পড়াশোনা করলো না, পরবর্তীকালে ভালো পড়াশোনা করে দারুণভাবে সাইন করলো, এসব বহুত উদাহরণ আমি আমার ছাত্রজীবন থেকে দেখে এসেছি। তাই মনে হয় না যে ভুল করলে জীবনযুদ্ধে হেরে যাওয়া হয়, বরঞ্চ ভুল করে কেউ যদি নিরাশ হয়ে পড়ে তাহলে তিনি হেরে গেলেন এবং তাহলে কিন্তু তিনি পিছিয়েই পড়বেন। তাই আমার মনে হয় ভুল মানুষ মাত্রই করে কম বেশি, কিন্তু তার সাথে জীবনযুদ্ধে হেরে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। জীবনযুদ্ধে যদি হেরে যায় তাহলে তো শেষই হয়ে গেল সব।
1: ঠিক ঠিক, শুনতে থাকুন।
2: ধন্যবাদ,
1: ধন্যবাদ। চলে যাব পরের ফেসবুক মেসেজের দিকে। অনুপ কুমার রায় চন্দননগর হুগলি থেকে লিখছেন, জীবনে এগিয়ে গেলেই চারদিক থেকে চেপে ধরে অভিমন্যু বধের মতো, যারা এই বাধা টপকে যায় তারা এগিয়ে যায়, যারা পারে না তারা পিছিয়ে যায়। এখানে ঠিক ভুলের কোনো ব্যাপার নেই, কারণ একা কেউ ভুল করে না, তাকে বাধ্য করা হয় জীবনযুদ্ধে পিছিয়ে যেতে। একটু অন্যরকমের কথা শুনলাম, অন্যরকম একটা মত উঠে এলো। আমরা তো আসলে এই অনুষ্ঠানটা করি এই জন্য যাতে আপনাদের মতামতগুলো আমরা সবটাই একবারে খুঁজে পাই, আমরা একরকমভাবে বুঝতে পারি আপনারা কি বলতে চাইছেন। চলে যাব পরের মেসেজের দিকে, হোয়াটসঅ্যাপ মেসেজের দিকে। সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখছেন, ভুল করা মানেই জীবনযুদ্ধে পিছিয়ে পড়া, এই ধারণা সম্পূর্ণ সত্য নয়। আচ্ছা, ভুল হলো অভিজ্ঞতার সিঁড়ি, কোনো ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াটাই সত্যিকারের বিজয়। মানুষ মাত্রই ভুল করে, ভুল না করলে নতুন কিছু শেখা বা সঠিক পথের সন্ধান পাওয়া অসম্ভব। প্রতিটি ভুল আমাদের শেখায় কোনটি করা উচিত কোনটি অনুচিত। এই অভিজ্ঞতাগুলোই পরবর্তীকালে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। বারবার হোঁচট খেয়ে উঠে দাঁড়ালেই আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বাড়ে। ভুল থেকে শিক্ষা নিয়ে

0: ঘুরে দাঁড়ানোই জীবনের আসল যুদ্ধ। ভুল হলো জয়ের প্রস্তুতি। ঠিকই বলেছেন শিমাদি, ভুল জয়ের প্রস্তুতি। চলে যাব পরের হোয়াটসঅ্যাপ মেসেজের দিকে। বেশ, হোয়াটসঅ্যাপ মেসেজ একটি আমরা এক্ষুনি পড়লাম শিমা দাস, চলে যাব পরের ফেসবুক মেসেজে। তপন চক্রবর্তী বসুবাটি থেকে লিখছেন, সিঙ্গুর, তিনি লিখছেন, আকাশবাণী আমার প্রধান শিক্ষক, প্রকৃত শিক্ষক। এবার বলি, ভুল ঠিক সত্য অসত্য ভালো মন্দ সাফল্য অসাফল্য সব নিয়েই মানব জীবন। জীবন মানেই যুদ্ধ, প্রতিপদে জীবন সংগ্রামে আমরা যুক্ত, কিন্তু পথে যাই আসুক সত্যের এলো সহজে। ভুল করলে সংশোধন করো, ভুল তো হয়ই, ভুলকে ঠিক করে এগিয়ে গেলে জয় আসবেই। ভয়কে জয় করতেই হবে, কোনো দুর্বলতা কাটিয়ে এগিয়ে যাওয়ার নামই জীবন। নমস্কার শ্রবণ সঙ্গীদেরও, আপনাকেও আমাদের তরফ থেকে ধন্যবাদ। দেখে নেব কে আছেন ফোনে। হ্যালো,
1: নমস্কার। আজকে যে তামাকের ব্যাপারে যেটা আছে, আমরা কথা বলতে পারবো?
0: আজকের বিষয়টা হচ্ছে মানুষ ভুল করলে জীবন যুদ্ধে পিছিয়ে পড়ে, এটা আপনার কথার আজকের বিষয়।
1: আচ্ছা, আপনি কথা বলবো?
0: বলুন, নিশ্চয়ই। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন, কে বলছেন?
1: মানুষ,
0: আপনি কোথা থেকে বলছেন, কে বলছেন?
1: আমি রূপ দেবনাথ, রানাঘাট নদীয়ার থেকে বলছি। রূপ দেবনাথ
0: বলুন।
1: আজকে মানুষ ভুল করতে পারে, মানুষের সংশোধন করে। আজকে এর আগে প্রোগ্রাম হতো শান্তিনিকেতনে, হচ্ছে ত্রিস্তর পঞ্চায়েত, আজকে হচ্ছে বিজেপি। তো ঘটনা হচ্ছে প্রোগ্রামে ওইসব ভদ্রলোকটা কি চেঞ্জ হয়েছে?
0: সম্ভবত উনি আমাদের বিষয়টা না জেনে একটি অন্য প্রোগ্রামের কথা ভেবে ফোন করে ফেলেছিলেন। যাই হোক, একটা ভুল ফোন আমাদের অনুষ্ঠানের মোশনকে ভুল প্রমাণিত করে না, তাই চলে যাব পরের ফোনের জন্য অপেক্ষা করব এবং দেখে নেব হোয়াটসঅ্যাপে আর নতুন কে কি লিখলেন। বেশ সুন্দর একটা মেসেজ আমার চোখের সামনে এসেছে, সেই মেসেজ পড়ব। কিশোর বালিহাওড়া থেকে লিখছেন, এত বড় জীবনে চলার পথে ভুল হবে না, ভুল সবাই করে, কেউ একটু কম কেউ একটু বেশি। ভুলটা দেখতে হবে সেটা কীরকম ভুল। একটা কথা আছে, কোথা থেকে শিখলি, যেখান থেকে ঠকলাম সেখান থেকে শিখলাম। আমার বাবা বলতেন, পড়াশোনায় ফাঁকি দিস না, ফাঁকে পড়ে যাবি। সত্যি অনেক সময় ফাঁকি মারার জন্য রেজাল্ট খারাপ হয়েছে। রেজাল্ট বেরোবার আগে যখন খুব টেনশন হতো, বাবা বলতে, এত টেনশন করে কী লাভ, হাঁড়িতে যতটা চাল দিয়েছ ততটাই ভাত হবে, ভাত যাতে বেশি হয় তার ব্যবস্থা এবার করো, না হলে এত টেনশন করতে হবে না। মাধ্যমিকের পর বাবার ওই কথাটা মনে রেখে পড়াশোনা শুরু করলাম, ভালো ফল হলো উচ্চ মাধ্যমিকে। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি, এগিয়েই গিয়েছি ক্রমশ। কম বয়সে অনেক সময় অনেকে ভুল করে, নিজস্ব বুদ্ধি এসে গেলে আশা করি আর ভুল করবেন না, এর জন্য গোটা জীবন শেষ হয়ে যাবে এর কোনো মান নেই। মানুষ ভুল করে, মানুষই সংশোধন করে। অনেক কম বয়সী ছেলেমেয়েরা জীবনের প্রতিষ্ঠিত না হয়ে আবেগের বশে বিয়ে করে ফেলে। আমি একটি মেয়েকে জানি, আমার সঙ্গে পড়াশোনা করেছে, খুব কম বয়সে একটি খারাপ ছেলের পাল্লায় পড়ে। সবাই বলতো, ও নিজের পায়ে নিজে কুড়ুল মারলি। মেয়েটি যখন বুঝতে পারলো আমি ভুল করে ফেলেছি, তখন অনেকটা দেরি হয়ে গেছে। তাকে ডিভোর্স দেয়, বাবা মার কাছে এসে আবার পড়াশুনো শুরু করে, পাঁচ বছর পর আবার বিয়ে করে এখন ভালো আছে, একটু দেরিতে হলেও নিজেকে সংশোধন করে নিজের জায়গায় ফিরে এসেছে। বেশ সুন্দর একটা নিজের জীবনের কাহিনী তিনি বললেন, ভালো লাগলো। চলে যাব পরের মেসেজের কাছে। আচ্ছা, ফোনেও আছেন বন্ধু, দেখে নেব কোন লিসনার ফোনে আছেন। হ্যালো, হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: দিদি, বহুত বড় ভুল করছেন আপনি।
0: সম্ভবত উনি একটা অন্য মেসেজে, মানে অন্য অনুষ্ঠানে ফোন করতে গিয়ে বারবার এখানে ফোন করছেন বা ডিস্টার্ব করার জন্যই ফোন করছেন। আমাদের অনেক লিসনার আছেন যারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন ফোনের জন্য, আমার মনে হয় তাদের জন্য সৌজন্য ও ভদ্রতা বোধ থাকলে সেই লাইনটি ছেড়ে দেওয়া উচিত এবং তাদেরকে ফোন করার সুযোগ করে দেওয়া উচিত। চলে যাব পরের ফেসবুকের আবার মেসেজের দিকে, সৌমিত্র মুখোপাধ্যায়। আচ্ছা, কি লিখছেন, লিখছেন, জীবনে অনেক ভুল করেছি, অনেক পিছিয়ে গিয়েছি, আবার এই ভুলের থেকে অনেক শিক্ষা অভিজ্ঞতা সঞ্চয় করেছি। সময় ও পরিস্থিতির মধ্যে থেকে অনেক সময় অনেক বড় ভুল হয়ে যায়, তখন আর কিছু করার থাকে না। সৌমিত্র মুখোপাধ্যায় খড়দহ থেকে লিখছেন। চলে যাব পরের হোয়াটসঅ্যাপ মেসেজের দিকে। সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে লিখছেন, মানুষের জীবনযুদ্ধ শেষ হয় জীবনের শেষ দিন পর্যন্ত। শিশু একাধিকবার পড়ে হাঁটতে শেখে, নিজের পায়ের উপর ভর করে দাঁড়াতে শেখে,

0: সুতরাং মানুষ ভুলের মাধ্যমে হোঁচট খেয়েই জীবনযুদ্ধে জয়ী হয়। সংঘমিত্রা ঘোষ কাকিনারা ভাটপাড়া থেকে লিখছেন। দেখে নেব পরের ফেসবুক। আবার দিনেশ নস্কর লিখছেন, আমি বালি হাওড়া থেকে লিখছি, চলার পথে ভুল তো মানুষ করবেই, ভুল সংশোধনও করবে, তার জন্য সারা জীবন পিছিয়ে পড়ে যাবে এর কোনো মানে নেই। আমি বারবার ভুল করি, আমাকে যদি বলে মুগের ডাল আনতে আমি নিয়ে আসি মুসুর ডাল, এরকম ভুল আমি সবসময়ই করি। এক ব্যক্তি আমার পরিচিত, বারবার আমার থেকে উপহার পায়, আমার নামে বদনাম করে বেড়ায়, চতুর্দিকে আমি বলি আর তোমার উপকার করব না, আবার করে দিই, উপকার করে দিই। ভুল করে অনেক মানুষকে দেখেছি, খুব খারাপ কাজ করে অনেক বছর জেলবন্দি ছিল, তারপর সংশোধনাগারে নিজেকে অনেকটা শুধরে সামাজিক জীবনে ফিরেছে, ভুল সংশোধন করেছে, তার মাশুল গুনেছে। হ্যাঁ, জীবনে পিছিয়ে গেছে অনেকটা বছর হয়তো, তাও নতুন করে বাঁচুক যেটুকু সময় রয়েছে। ঠিক তাই, আপনারা শুনছেন এফএম গোল্ড 100.1 এফএম গোল্ড, চলছে আপনার কথা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড, 100.1 এফএম গোল্ড, এফএম গোল্ড। বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 এফএম গোল্ডে, আপনার কথা 100.1 এফএম গোল্ডে।
0: ফিরে এলাম আপনার কথায়। ফোনে কে আছেন? ফোন ব্লিঙ্ক করছে, দেখে নি। হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ বলুন, কে আছেন?
2: হ্যালো, নমস্কার। লেগে
0: নমস্কার।
2: নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি।
0: বলুন।
2: জেলা থেকে।
0: হুম বলুন।
2: নমস্কার জানাই, আর এই মুহূর্তে যারা শুনছেন এফএম গোল্ডে অনুষ্ঠান, সবাইকে নমস্কার। আর বিশেষ করে আজকের যে বিষয় আপনি রেখেছেন অনুষ্ঠানে, বিশেষ ভুল, ভুল, ভুল নিয়ে আলোচনা।
0: হ্যাঁ, জীবনে ভুল করলে জীবন যুদ্ধে পিছিয়ে পড়তে হয়।
2: ভুল মানুষ মাত্রই হয়, সেটা কি আর দেখতে হয় যে আমি যে ভুলটা করেছি সেটা যদি আমি সঙ্গে সঙ্গে দেখতে পারি তাহলে সেই ভুলটাকে সংশোধন করা হয়, আর যদি দেখতে পারি না সেটা দেখে দিই তাহলে কিন্তু সেই ভুলটা কিন্তু নিজের পায়ে নিজে পূরণ মরার সমান হয়ে যায়। তাই সেটাই আছে, ভুলটা আমার সবসময় যে কোনো একটা কাজ করতে হলে আমরা সেই কাজ করার পর আমরা যদি দেখতে হবে সেটা ভুল করছি না শুদ্ধ করছি সেটা কি ভাবতে হবে, আর যদি না পাবে তাহলে তো আমি দেখতে পারবো না, ঠিক না? আর পরবর্তীতে দেখবে যদি দেখি না আমার ভুল হয়েছে সে ভুলটা কিন্তু কোনো লাভ হবে না আমার থেকে, আমার ক্ষতি।
0: কুন্তল ভট্টাচার্য লিখছেন যাদবপুর থেকে, তিনি লিখছেন, ভুল মানে নয় হার, নয় তো পিছু টান, ভুল তো শেখার সিঁড়ি, এগিয়ে চলার গান, যে পড়ে গিয়ে ওঠে সাহস বুকে রাখে জীবনযুদ্ধে সেই তো জয়ের পতাকা আঁকে। সুন্দর লিখলেন। চলে যাব পরের মেসেজে। বৌলখালী বাউরিয়া থেকে শান্তনু ঘোষ ও কনক ঘোষ লিখছেন, ভুল করা মানে জীবনযুদ্ধে পিছিয়ে পড়া তো নয়, ভুল হলেই জীবন তবেই শিখতে পারবে ও জীবনযুদ্ধে এগিয়ে যেতে পারবে। এত গরমে আপনারা কেমন আছেন? খুবই খারাপ আছি, গরমে মানুষ যেমন থাকে আর কি। চলে যাব পরের হোয়াটসঅ্যাপ মেসেজের দিকে, আবারও একটু তাকিয়ে নি কে লিখেছেন দেখে নেব। সুভাষ চক্রবর্তী উত্তর বাবালি থেকে লিখছেন, জীবন মানেই যুদ্ধ, যুদ্ধে ভুল হওয়া মানে পরাজয় মেনে নেওয়া, তবে মনে হয় কেউ পরাজয় চায় না তাই ভুল করতে চায় না, কিন্তু ভুল করতে না চাইলেও ভুল হতেই থাকে। এতদিন জানতাম ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তীকালে আর ভুল না করে সফল হওয়া যায়, সফল হওয়া গেলেও অনেকের থেকে পিছিয়ে থাকতে হয়, তাই জীবনযুদ্ধে ভুলের বহর নইব নইব চ। বেশ, চলে যাব পরের ফোনে, দেখে নেব কে আছেন। হ্যালো,
3: হ্যালো,
0: হ্যালো,
3: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার,
3: আমি বুদ্ধচক মাঝপাড়া রাজবলহা ঠুগলি থেকে শেখ তাহের আদি বলছি।
0: বলুন।
3: ভুল হওয়া মানে যে হেরে যাওয়া জীবন যুদ্ধে কোনোদিনই নয়, আমি মোশনের বিপক্ষে বলবো।
0: বলুন।
3: ভুল হওয়া মানে কিন্তু তার একটা নতুন পথ নিদর্শক, একটা পথ আর একটা সুন্দর তার বেরিয়ে আসা। মানুষ সৃষ্টির সেরা মানুষ, সেই মানুষেরই ভুল হয়, ভুল হওয়াটা কোনো ব্যাপার নয়, ভুলটা হওয়া স্বাভাবিক ব্যাপার। তো আলোর পাশে যেমন অন্ধকার হলে তবে সেই আলোটার কদর হয়, তো সেই রকম ভুল হলে, মানুষের ভুল হলে তার একটা যে সুপথ, তার ভালো নির্দেশ যে জিনিসটা, তবে সে মানুষ বুঝতে পারে যে হ্যাঁ আমার ভুল হয়েছে, ওই জন্য আমি সেই ভালো নির্দেশটা, ভালো পথটা আমি খুঁজে পাবো। তো মানুষের ভুল হওয়াটা স্বাভাবিক ব্যাপার, আর ভুল হলেই তবে সে সুপথের প্রতীক যে রাস্তাটা সেটা কিন্তু সে খুঁজে পায়। ভুল হলে কোনোদিনই যে আলোর দিশা হারিয়ে যাবে এটা কোনোদিনই নয়। নমস্কার।

0: ভালো থাকবেন, সুন্দর বললেন। চলে যাব হোয়াটসঅ্যাপের ফেসবুকের পরের মেসেজে। মোহাম্মদ সাবেদ আলী বিশ্বাস লিখছেন, কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে। আহা, কি লিখছেন শুনে নেব। এত দূরের লিসনার আমাদের, বাংলাদেশ থেকে কেউ এখনও যখন কিছু লিখে পাঠান, আমাদের মনে হয় যে সত্যি আমাদের পড়শি দেশ, সেখানেও আমাদের অনুষ্ঠান কেউ না কেউ শুনছেন। ভুল করা মানেই মানে তিনি লিখছেন, ভুল করা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য, এটি জীবনযুদ্ধে পিছিয়ে পড়া নয়, ব্যর্থতার শেষ নয়। জীবনের পথে চলতে গেলে ভুল থেকে মানুষ সবচেয়ে বেশি শিক্ষা নেয়। যে মানুষ কখনো ভুল করে না, সে নতুন কিছু করার সাহসও পায় না। ভুল মানুষকে নিজের দুর্বলতা চিনতে সাহায্য করে। একটি ভুল ভবিষ্যতের সঠিক সিদ্ধান্ত নেওয়ার পথ তৈরি করতে পারে। তাই ভুল করা মানেই পিছিয়ে পড়া নয়, বরং জীবনযুদ্ধে পিছিয়ে পড়ে সেই যে ভুল থেকে শিক্ষা নিতে চায় না। সফল মানুষের জীবনেও অসংখ্য ভুল ও ব্যর্থতার গল্প থাকে। ধৈর্য, আত্মবিশ্বাস ও চেষ্টা ভুলকে সাফল্যের রূপ দেয়। ভুলকে ভয় না পেয়ে তা শুধরে নেওয়ার মানসিকতা তৈরি করা উচিত। বেশ, তাই ভুল করা মানেই জীবনযুদ্ধে পিছিয়ে পড়া নয়, ভুলের পর হাল ছেড়ে দেওয়াই প্রকৃত পরাজয়। মোহাম্মদ সাবেদ আলী বিশ্বাস লিখছেন চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে। দেখে নেব ফোনে কে আছেন। হ্যালো
1: হ্যালো
0: হ্যালো হ্যাঁ বলুন।
1: হ্যাঁ দিদি ভাই, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল বলছি। দিদি ভাই
0: বলুন।
1: হ্যাঁ দিদি ভাই, দেখুন আমার জীবনে একটা ভুল, সেটাও সংশোধন পরে করেছি। একদিন ট্রেনে সফর করছি, আমি যাচ্ছি হাওড়া, তো আমি ট্রেনে যেতে যেতে ঘুমিয়ে পড়েছি, আমার ব্যাগটা কেটে মানে সব জিনিস বার করে নিয়েছি। আমি যখন মানে ঘুম থেকে ঘুম ভাঙছে, তখন দেখছি ব্যাগ ফাঁকা। তো এই যে সচেতন, আজ অব্দি আর সেই ভুলটা আর হয়নি জীবনে দিদি ভাই। এই যে ভুলটা থেকে আমি সব শিখতে পেরেছি যে ভুলটা কিভাবে সংশোধন করা যায়। এইটুকু বললাম দিদি ভাই, ভালো
0: বেশ। আপনিও চলে যাব পরের হোয়াটসঅ্যাপে। সপ্তর্ষি মজুমদার বরানগর থেকে লিখছেন, ভুল করা মানেই জীবনযুদ্ধে পিছিয়ে পড়া নয়, বরং এগিয়ে যাওয়া। জীবনযুদ্ধে জয়ী হতে আমরা নতুন কিছু করার চেষ্টা করি। প্রথমবার কোনো কিছুর করার চেষ্টা করা মানেই সেখানে ভুল হবে, এটাই স্বাভাবিক। সেই ভুলগুলো আমাদের কাছে আয়নার মতো কাজ করে, যেখানে নিজেদের দুর্বলতাগুলো কোথায় তা ধরা পড়ে। সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে অভিজ্ঞতা অর্জন করে নিজেকে সংশোধন করে এগিয়ে যাওয়া যায়। তবে কথাতেই আছে, ন্যাড়া একবারই বেলতলায় যায়, অর্থাৎ একই ভুল আমরা যেন বারবার না করি। লিখছেন সপ্তর্ষি মজুমদার বরানগর থেকে আপনার কথায়। চলে যাব পরের মেসেজে। পরের মেসেজ লিখছেন পায়েল বেলঘড়িয়া থেকে। পায়েল ব্যানার্জি লিখছেন, জীবন পথে চলতে গিয়ে কত ভুল করি, ভুলের পাতা উল্টাতে গিয়ে নিজেকে নিজেই গড়ি। ভুল থেকেই শিখি আমরা আলোর গানে গানে, জীবন এভাবেই বয়ে চলে জীবন স্রোতের টানে। মেঘের বুকে লুকিয়ে যেমন সূর্যের এই আলো, ভুল থেকে শিক্ষা নিয়েই সঠিক দিশা জালো। ভুলের পাশেই উঠবে গড়ে সঠিক পথের সিঁড়ি, আলোর পথ সামনেই যেন নেই তো আর দেরি। বেশ, পায়েল ব্যানার্জি লিখলেন বেলঘড়িয়া থেকে। চলে যাব পায়েলের পর আবারও একটু হোয়াটসঅ্যাপ মেসেজের দিকে চোখ রাখব। সপ্তর্ষি মজুমদারের মেসেজ আমরা পড়েছি, সপ্তর্ষির পর যে মেসেজের দিকে চোখ রাখার কথা, লিখছেন এস এন মণ্ডল বাপী কোড়াকাটি সন্দেশখালী থেকে। লিখছেন, জীবনে চলার পথ ভুল তো হবেই, যখন নতুন কথা বলতে বা হাঁটতে শিখেছিলাম তখনও ভুল হতো, আবার নতুন বর্ণ বা ভাষা শিখতে গিয়েও ভুল করেছি। স্কুলে যখন পড়াশুনো করতাম তখনও ভুল করতাম। শুধু মানুষ নয়, জীবজগতের প্রত্যেক প্রাণী ভুল করে। ভুল থেকে ব্যর্থতা যেমন আসে, তেমনই ভুলের শিক্ষা থেকে নতুন করে আসার আলো খোঁজে। ভুল করলেও কিন্তু মানুষের মধ্যে অনুশোচনার অনুভূতি সৃষ্টি করে, যদি তা না হয় তাহলে জীবনে বিপর্যয় নেমে আসে। সুতরাং ভুল করলেও ভেঙে পড়লে চলবে না, বরং সাহসিকতার সঙ্গে নিজেকে শুধরে নিতে হবে, তবেই জীবনযুদ্ধে জয় পাওয়া যাবে। লিখছেন এস এন মণ্ডল বাপী কোড়াকাটি থেকে। চলে যাব এর পরের ফোনের দিকে, দেখে নেব কে আছেন। হ্যালো
2: হ্যালো
0: হ্যালো
2: বেলগাঁও থেকে লক্ষ্মীজিদার বলছি।
0: হ্যাঁ লক্ষ্মীদি বলুন।
2: বলছি, ভুল তো মানুষ মাত্রে ভুল হয়, ভুল করলে পারে মানে নিজেকেই বোঝা যায় যে আমি এই এই জায়গাটায় ভুল করেছি। সত্যি সেই জায়গা আবার ভালো, মানে সঠিক জায়গায় আবার ফিরে আসা যায়।

0: না আমি ভুলের জায়গায় আমি ভুল করেছি, আবার সঠিক জায়গায় ফিরে এসে আমার ভুলটা আমি তখন বুঝতে পারি। এটুকু বললাম, নমস্কার নেবেন, ভালো থাকবেন।
1: বেশ, ভালো থাকবেন আপনিও। চলে যাব পরের ফেসবুক মেসেজে। শীষ মোহাম্মদ লিখছেন পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে, লিখছেন, ফেলিওর ইজ আ পিলার অফ সাকসেস, বারবার একই রকম ভুল তুমি করো, জীবনযুদ্ধে তুমি তখন পিছিয়ে পড়ো, কোথায় তোমার ভুল হচ্ছে যদি ধরতে পারো সঠিক পথে তুমি তখন এগিয়ে যাবে আরও। বারে বারে ভুল মানুষকে শিক্ষা দেয়, অধ্যাবসায় নিষ্ঠা মানুষকে সাফল্য এনে দেয়। ফেলিওর ইজ আ পিলার অফ সাকসেস, দেওয়ালে পিঠ ঠেকে যাক, লড়াই করো ফেস টু ফেস, বাঁচতে গেলে লড়তে হবে, জীবনযুদ্ধে জিততে হবে, হোক না ভুল শুধরে নাও, জীবনের বাজি জিতে নাও। সুন্দর কবিতার ছড়ায় তিনি লিখলেন। চলে যাব পরের হোয়াটসঅ্যাপের দিকে। পরের হোয়াটসঅ্যাপ লিখছেন গোলাপ ঘোষাল প্রসাদপুর ভগবতীতলা থেকে, লিখছেন, যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়ি এলাম, এবারে নিয়মকানুন একদম আলাদা। বাপের বাড়িতে আমি 7-8 পর্যন্ত শুয়ে থাকতাম, শ্বশুরবাড়িতে ভোর 4 উঠতে হতো। বাপরে, লিখছেন, কিছুতেই পারতাম না প্রথম প্রথম, এই নিয়ে অশান্তি হতো, প্রতিদিন বলতাম কাল থেকে 4 সময় উঠব। এখন কিন্তু আর অসুবিধে হয় না, রান্নাবান্না ভুল করে ফেলতাম, নুন বেশি দিয়ে দিতাম, বারবার ভুল হতো, এখন কিন্তু অনেক রান্না শিখে গেছি, আর ভুল হয় না। আমি এখন আমার বৌমাদের ভুল ধরি না, ভুল ধরবেন না, ভুল যেহেতু মানুষ করতে করতেই শেখে, তাই বৌমাদেরও ওপর ছেড়ে দিন, ওরাও নিজেরাই নিজেদের মতন করে শিখে যাবে। আর 4 সময় ওঠা, 7-8 ওঠা, এগুলো কোথাও মাস্ট নয়। আপনি উঠতেন, আপনার শ্বশুরবাড়ির নিয়ম মেনেছেন, ঠিক আছে। অনেকেই আছে যারা রাত জেগে পড়াশুনো করে বা রাত জেগে অন্যরকম লেখালেখি করতে পছন্দ করে, তারা হয়তো একটু বেলা করে ওঠে, তাতে অসুবিধে কিছু নেই। ভালোবেসে দুজন, মানে প্রত্যেকটা মানুষের মধ্যে ভালোবাসা থাকলেই যথেষ্ট, সেখানে খুব নিয়মের নিগড় চলে না। সবাই মিলে ভালো থাকুন, বৌমাদের ভুল না ধরে একেবারেই, তাদের যা যা ভুলচুক হচ্ছে সেগুলো একদম নিজের মায়ের মতন করে গড়ে পেটে নিন না, তারাও ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন। চলে যাব পরের হোয়াটসঅ্যাপের দিকে আবারও। সূর্যকিরণ সোম মালুম্বা পূর্ব বর্ধমান থেকে লিখছেন, ভুল আমাদের ঠিকঠাক শেখায়, কিন্তু কেউ যদি পরে ভুলটা বুঝতে পেরে ঠিকঠাকই স্বীকার করতে পারে, তার থেকে আনন্দের কিছু নেই। ভুলের বশবর্তী হয়ে অনেকে এমন অনেক সিদ্ধান্ত নেয় যে তা পরে স্বীকার করতে লজ্জা পায়, যেমন আমার স্ত্রী, আপনার হচ্ছে, একসঙ্গে কি রেডিওটা দেখ শুনছেন নাকি? স্ত্রী শুনছেন না, সেটাই আপনার ভরসা? দাঁড়ান, আমি বৌদির নাম্বার জোগাড় করে বলছি আপনি এসব লিখছেন। চলে যাব পরের ফোনে, কে আছেন? হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
2: আশিস রায় কথা বলছি,
1: বলুন।
2: ওড়িয়া থেকে,
1: হুম বলুন।
2: হ্যাঁ, আমি এই মোশেদের বিরুদ্ধে কথা বলতে চাই,
1: বলুন।
2: বেসিক্যালি দেখুন, ভুল কাদের হয়, ভুল আমরা যারা কাজ করতে যাই বা যারা চেষ্টা করি তাদের ভুল হবে। এরকম আজ পর্যন্ত ভুল কারো হয়নি যে করতে যায়নি, করতে গেলেই ভুল হবে। এবং আমরা যদি আবুল কালাম মাননীয় আমাদের রাষ্ট্রপতি ছিলেন, তার একটা কথা, মানে ভুল করা মানেই তো ফেল, আমি ফেল হলাম, উনি ফেলটাকে ডিফাইন করেছিলেন ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং। কত সুন্দর একটা কথা। তো এই ভুল মানে আমরা ওই, আমি ওইভাবেই দেখি যে ঠিক আছে, এটা তো ফেল করেছি এবং ফেল মানে লার্নিং, আমাকে শিখতে সাহায্য করছে আমার ভুলটা, এবং আগামী দিনে চলার পথে এই ভুলটাই আমাকে এগিয়ে নিয়ে যাবে। থ্যাংক ইউ,
1: থ্যাংক ইউ, সুন্দর করে বললেন। চলে যাব পরের মেসেজে। কাজী আবু জাফর মেসেজ করেছেন আত্রাই বাংলাদেশ থেকে, লিখছেন, ভুল হতেই পারে, তার মানে জীবনযুদ্ধে পিছিয়ে পড়া নয়, পৃথিবী অনেক দূর এগিয়ে গেছে, অতএব জীবনযুদ্ধে একটু পিছিয়ে পড়লে ভেঙে পড়ার কিছু নেই। অনেক শিল্পীর একটি গান বা একটি ছবি হিট হয়ে গেলে তাকে আর পিছন ফিরে চাইতে হয় না, জীবনের মোড় ঘুরে যায়, এসব নিয়ে একটু ভাবতে হবে। কবিগুরুর অনেক কবিতায় দেখেছি অনেক কাটাকুটি, একজন মহাকবির লেখায় যদি ভুল সংশোধনের ব্যাপার থাকে তাহলে আপনি আমি তো সাধারণ মানুষ। আবার দেখুন, মাকুশার জাল ছিঁড়ে গেলে সে কি ভেঙে পড়ে, তাই ভয় নয়, এগিয়ে চলাই জীবন। আত্রাই থেকে কাজী আবু জাফর। চলে যাব পরের ফোনে, দেখে নেব কে আছেন। হ্যালো,
3: হ্যালো,
1: হ্যাঁ বলুন, বাইরে এলেন? হ্যাঁ নমস্কার, বলুন বলুন, বলুন।
3: দেখুন, আমি জীবনে অনেক ভুল করেছি, ভুল করে না এবং সেইগুলো শুধরে আজ আমি ঠিক জায়গায় এসেছি, এটাই হলো। ভুল করবো তবে না শিক্ষাটা হবে, মানে আমরা যখন থেকে কাজ করছি তখন অনেক কাজ করেছি।

0: ঘুরে যায়, তারটা নয়, কিন্তু পরবর্তীকালে আর সেই ভুলগুলো হয়নি। নমস্কার দিদি।
1: নমস্কার, ভালো থাকুন। কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? বেশ, চলে যাব পরের মেসেজের দিকে, তবে তার আগে আবারও কি শুনছেন আর কি অনুষ্ঠান শুনে নেই।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold, আপনার কথা 100.1 FM Gold.
1: ফিরে এলাম আপনার কথাতে, আবারও শুনছি আপনার কথা, রয়েছেন আপনি আমাদের সঙ্গে। চলে যাব আবারও তপন সেন হালতুবাজার কসবা থেকে, কি লিখছেন তার মেসেজের দিকে। লিখছেন, ভুল সবই ভুল, জীবনের পাতায় পাতায় যা লেখা তা ভুল, বিখ্যাত স্বর্ণযুগের গানের সুর এখনো শুনতে পাই। জীবনের শিক্ষা যদি ভুল হয়, অর্থাৎ সঠিকভাবে শিক্ষাক্রম না করলে আমরা পিছিয়ে পড়ি, বড়দের ভুল নির্বাচন একজন ছাত্রছাত্রীর ভবিষ্যৎ আত্মহত্যা করে এমন ঘটনাও ঘটেছে। ইচ্ছের বিরুদ্ধে বাবা মা বড়রা জোর করে টাকা খরচ করে ডাক্তারি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করছেন, অথচ সে ইচ্ছুক নয়, এই ভুল অনেক হচ্ছে। সুতরাং জীবনযুদ্ধে পরাজিত অনেকেই হয়। চলচ্চিত্র থ্রি ইডিয়েটস মনে করিয়ে দেয় সেসব কথা। ওয়াইল্ড ফটোগ্রাফারকে ইঞ্জিনিয়ার করতে চেয়েছিলেন তার বাবা, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হবে। ছোটদের ভুল বড়দের ঠিক করে দেওয়া উচিত, কোনটা সঠিক কোনটা ভুল তারাই শেখাবেন। নমস্কার, তপন সেন লিখছেন কসবা থেকে, ধন্যবাদ আপনাকেও। চলে যাব ফোনে, কে আছেন? হ্যালো,
3: হ্যালো,
1: হ্যাঁ হ্যালো,
3: নমস্কার মনীষা দি।
1: হ্যাঁ বলুন। নমস্কার,
3: আমি শঙ্কর বলছি হুগলি থেকে।
1: বলুন।
3: দেখুন, ভুল পড়লে, ভুল করা তো পিছিয়ে পড়া নাই, ভুল করতে করতেই আমরা তো অবশ্যই শিখছি। যেমন আমরা কাজের ক্ষেত্রে অনেক সময় ভুল অনেকবারই হয়ে যায়, ভুল করতে করতে অনেকবার ভুল করেছি, ভুল করতে করতে দেখলাম না যতটা চেষ্টা করবো ভুল করতে করতেই আমরা শিখব, তাই ভুল করতেই মানে পিছিয়ে পড়া নাই, ভুল করলে আমরা শুধরে নিয়া। নমস্কার।
1: নমস্কার, চলে যাব আবারও এর পরের, দেখে নেব কে আছেন আমাদের, হোয়াটসঅ্যাপ করেছেন বা মেসেজ করেছেন এরকম কে আছেন একবার একটু দেখে নি। মেসেজ অনেকক্ষণ দেখা হয়নি, আবার একটু মেসেজের দিকে এলাম। শিপ্রা কাড়ার মালিকপাড়া লেন থেকে, বেতর হাওড়া থেকে লিখছেন, না ভুল করা মানে জীবনযুদ্ধে পিছিয়ে পড়া নয়, ভুল থেকেই অভিজ্ঞতা লাভ হয়। তবে এটাও বলি, একই কাজ যদি সে বারবার করে আর বলে আমার ভুল হয়েছে, ক্ষমা করো, তাহলে সে তাকে ভুল বলে না, সেটা তখন অন্যায় বলে। তাই না জেনে একবার ভুল করো, এই রকম ক্ষেত্রে একটা নীতিগল্পের কথা মনে হলো, রাখাল বালকের মিথ্যা কথা, বাঘ নিয়ে বারবার বলার পর কি হয়েছিল আমরা সবাই জানি। তাই সবশেষে বলি, জীবনে সময় নষ্ট না করে, শেক্সপিয়ারের কথায় বলি, অতীতের ভুল থেকে সংশোধন করে নাও, সামনের দিকে এগিয়ে চলো। বেশ, চলে যাই পরের মেসেজে। সুবীর বোধক খালনা হাওড়া থেকে লিখছেন, ভুল করলে জীবনযুদ্ধে পিছিয়ে পড়া কথাটা ঠিক নয়, ভুল থেকে শিক্ষা নিয়ে সাফল্য অর্জন করা যায়। ভুল সেই করে যে কাজ করে, হামাগুড়ি দিতে দিতে শিশুরা বারবার দাঁড়ানোর চেষ্টা করে বারবার পড়ে যায়, পড়তে পড়তেই সে হাঁটা চলা শেখে। নেপোলিয়ন বোনাপার্ট যুদ্ধে হেরে গিয়ে যখন পাহাড়ের গুহায় লুকিয়ে থাকাকালীন লক্ষ্য করেন একটি সরীসৃপ বারবার পাহাড়ের দেয়াল বেয়ে উপরে ওঠার চেষ্টা করছে, সে সফল হয় শেষ পর্যন্ত। তখন তিনি ভাবেন, সেভাবে সরীসৃপ যদি পারে আমি কেন পারবো না। তারপরে যুদ্ধে জয়লাভ করেন। ঠিকই, আমরা রবার্ট ব্রুসের গল্পটাও জানি, রবার্ট ব্রুসও কিন্তু একই রকমভাবে সাফল্য অর্জন করেছিলেন। দেখে নেব হোয়াটসঅ্যাপে কে আছেন, এরপর হোয়াটসঅ্যাপটা কার দেখে নেব। পরমামিত্র ভবানীপুর থেকে লিখছেন, ভুল করা মানেই জীবনযুদ্ধে পিছিয়ে পড়া, কথাটা পুরোপুরি সত্যি নয়, ভুল মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য, চলতে চলতে ভুল হবেই, আর সেই ভুল থেকেই আসবে শিক্ষা। যে মানুষ কখনো ভুল করেনি সে হয়তো নতুন কিছু করার চেষ্টাই করেনি। জীবনে হার জিতের হিসেব শুধু নয়, আচ্ছা হার জিতের হিসেব শুধু ভুল দিয়ে নয়, বরং ভুলের পর মানুষকে কীভাবে নিজেকে গড়ে তোলে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভুল আমাদের থামিয়ে দিতে পারে, আবার সেই ভুল নতুন পথও দেখাতে পারে। তাই ভুল করা পিছিয়ে পড়া নয়, ভুল থেকে শিক্ষা না নেওয়াটাই আসলে পিছিয়ে পড়া। ঠিকই, আমরা তো সবাই তাই জানি মনে মনে। চলে যাব আবারও একটি মেসেজের দিকে মেসেজ করছেন সৌমাভ নাথ কসবা থেকে। তিনি লিখছেন, মানুষ মাত্রই ভুল করে, ভুল মানেই জীবনযুদ্ধ থেকে পিছিয়ে পড়া নয়, তবে একই ভুল বারবার করলে অবশ্যই জীবনযুদ্ধ থেকে পিছিয়ে পড়তে হয়। ছোট্ট করে সুন্দর একদম দু তিন লাইনে ক্রিস্পি একটা মেসেজ তিনি করেছেন, যাতে সমস্ত মনের ভাবটা তিনি প্রকাশ করেছেন এবং খুব টু দি পয়েন্ট কথা বলেছেন। চলে যাব ফোনে, কে আছেন দেখব। হ্যালো, হ্যাঁ
4: হ্যাঁ নমস্কার, আমি এশিয়ান ব্যানার্জি রোড থেকে নীলাঞ্জন দেবমান্না বলছি।
1: বলুন।
4: হ্যাঁ বলছি যে দেখুন, আমি ভুল করে মিষ্টি খাওয়ার জন্য ধরুন আমার সুগার হয়ে গেছে।
1: মিষ্টি খেলে তো সুগার হয় না, সুগার হলে মিষ্টি খেতে নেই।
4: এই অভিজ্ঞতার জন্য আমি এখন মিষ্টি খাওয়া তো একদম মানে ছেড়ে দিয়েছি, এখন বুঝতে পারছি যে কত ভুল করেছি।
1: চলে যাব পরের একটা হোয়াটসঅ্যাপে। লিখছেন প্রণব কুমার কলকাতা 18 থেকে, তিনি ইংরেজিতে হোয়াটসঅ্যাপটা করেছেন, ইংরেজিটি আগে বলে নিই তারপর তার বাংলা করে দিচ্ছি। তিনি লিখেছেন, কমিটিং রং মেক্স এ পার্সন করেক্টেড অ্যান্ড ইট মে প্রডিউস সাকসেস। বলছেন ভুল করলেই একটা মানুষ সংশোধন করার সুযোগ পায় এবং এই সংশোধনই তাকে সাফল্য এনে দেয়। প্রণব কুমার লিখলেন কলকাতা 18 থেকে। আমরা শুনছি আপনার কথা, আপনি লিখছেন আমাদের আপনার মনের কথা, যা যা বলতে চান এই আপনার কথা অনুষ্ঠানে এসে সেই সব। আর আবারও ফোনে রয়েছেন লিসনার। হ্যালো,
5: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
5: হ্যাঁ দিদি, আমি পায়েল বলছিলাম বেলঘরিয়া থেকে।
1: পায়েল বলছিলেন বেলঘরিয়া থেকে? পায়েল টেক্সট করেছিলেন না? পায়েল নিশ্চয়ই অনুষ্ঠান শুনবে এবং অবশ্যই পায়েলের মেসেজ আমরা পড়েছি। মৌসুমী ভৌমিক রইল আপনার জন্য, এরপর ফিরে এসে আবারও কোন লিসনারের ফোন কিংবা হোয়াটসঅ্যাপে শুনছেন আপনার কথা।

0: ফিরে এলাম আপনার কথায়। আপনার কথা নিয়ে ফিরে আসার পরে দেখে নেব নতুন কি মেসেজ এলো। সৌভিক সরকার ঢাকুরিয়া থেকে সৌভিক মেসেজ করেছেন, দেখিনি সৌভিক কি লিখছেন। সৌভিক লিখছেন, ভুল করা মানেই জীবনযুদ্ধে পিছিয়ে পড়া নয়, বরং ভুলই মানুষকে নতুন করে শেখায় পথ চলার অর্থ। যে মানুষ কখনো ভুল করেনি সে আসলে নতুন কিছু করার সাহসও দেখায়নি। জীবনের প্রতিটি ভুল এক একটি অভিজ্ঞতা যা ভবিষ্যতের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাই ভুলকে ভয় না পেয়ে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই প্রকৃত জীবনের পরিচয়। জীবনযুদ্ধের ময়দানে হার যে মানে না সে হয় যে ভুল আচ্ছা জীবনযুদ্ধের ময়দানে হার মানে সে নয় যে ভুল করে, হার মানে সে যে ভুলের পরে উঠে দাঁড়াতে পারে না। একটি ভুল হয়তো সাময়িকভাবে পথ আটকে দিতে পারে, কিন্তু ইচ্ছাশক্তি ও আত্মবিশ্বাস থাকলে সেই ভুল একদিন সফলতার সিঁড়ি হয়ে ওঠে। তাই ভুলকে দুর্বলতা নয়, নিজের উন্নতির একটি ধাপ হিসেবে গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ। সৌভিক ঢাকুরিয়া থেকে লিখলেন। সৌভিকের মেসেজ দিয়েই আমাদের আজকের এই পথ চলা হয়তো শেষ হবে। একটা ফোন আছে, আমি চট করে দেখে নেব কে, খুব ছোট্ট করে যদি বলতে পারেন। হ্যালো হ্যালো, হ্যাঁ খুব দ্রুত বলুন, খুব দ্রুত।
1: বলছি আমি হরিণের সমীর দাস বলছি।
0: বলুন।
1: বলছি দেখুন, ভুল তো মানুষ মাত্র করে, ভুল থেকে মানুষের শিক্ষা নাই, এটা ঠিকই, কিন্তু এমন কিছু ভুল আছে

0: আকাশবাণী FM গোল্ড খাঁটি সোনা।
1: রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে
2: শুনছেন হিয়ার মাঝে। আর হিয়ার মাঝেতে আজ মনীষা রয়েছে আপনার সঙ্গে। আর হিয়ার মাঝে মানেই রবীন্দ্রনাথ নিয়ে কথা। রবীন্দ্রনাথের লেখা, তার গান, তার জীবন, তার মত, দর্শন সব কিছু নিয়েই হিয়ার মাঝের মঞ্চ প্রস্তুত থাকে। আজ কথা বলবো এমন একটা বিষয় নিয়ে, জানিয়ে মানুষের কৌতূহল প্রচুর থাকলেও চর্চা কম হয়েছে। জানাবো কী নিয়ে কথা হবে। তার আগে পরপর দুটো গান রইল আপনার জন্য।

0: मोदी हर परिवार को घर में बिजली बनाकर वही बिजली बेचकर कमाई का एक और साधन देना चाहता है।
1: ভারতের প্রধানমন্ত্রী ভারতে যে সূর্য বিপ্লবের কথা বলেছিলেন তার সুবিধা এখন স্পষ্ট হচ্ছে। ভারতে এক এক করে 30 লক্ষের বেশি পরিবারের ছাদে ব্যক্তিগত সোলার প্যানেল লেগে গেছে। আপনিও এই শক্তি বিপ্লবের অংশ হন। পিএম সূর্যঘর মোফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM Gold-এ হিয়ার মাঝে, হিয়ার মাঝে।
3: শুনছেন হিয়ার মাঝে, আর বলেছিলাম ফিরে এসে বলবো সেই কথা, যে কথা আজ রবীন্দ্রনাথের এই অনুষ্ঠানে আমরা বেছে নিয়েছি আলোচনা করার জন্য। আপনি জানেন যে রবীন্দ্রনাথের বেশ কিছু পছন্দ, তার মত, তার দীক্ষা, তার বীক্ষণ উঠে আসে হিয়ার মাঝেতে। আজ কথা বলবো খাদ্যরসিক রবীন্দ্রনাথকে নিয়ে। কী কী ভালোবাসতেন, তার খাদ্যপ্রীতি কী কী ছিল সেসব নিয়ে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দীর্ঘ সময় পার করে বাঙালির মন ও মননে আজও তিনি একই জায়গায় রয়েছেন। কবিগুরুকে নিয়ে শুধু বাঙালি নয়, আপামর বিশ্ববাসীর কৌতূহলের অন্ত নেই। রবীন্দ্রনাথের নামের সঙ্গে জুড়ে রয়েছে খাদ্যরসিক শব্দটি। যদিও কবিগুরু কোন খাবারটি পছন্দ করতেন সে নিয়ে বিস্তর বাদানুবাদ আছে, তবু তিনি যে খাবারের বিষয়ে বেশ সচেতন ছিলেন তা তার বিভিন্ন লেখনীতে ফুটে উঠেছে। রবীন্দ্রনাথ কিন্তু নানা ধরনের খাবার ভালোবাসতেন। কখনো তিনি নিজ হাতে রান্না করতেন, কখনো পদের নাম রাখতেন। তবে সাদামাটা নয়, বিভিন্ন ধরনের খাবার নিয়ে, বিশেষ করে মাছ আর মিষ্টির ফিউশন পদ নিয়ে তার নানা পরীক্ষা নিরীক্ষা ছিল। যেমন তার খুব প্রিয় একটি খাবারের কথা প্রথমেই বলি, সুরথি মিঠা কাবাব। এটা এক ধরনের মিষ্টি মুরগির মাংসের পদ, চিনি, কিশমিশ, ছোট করে কাটা আমন্ড, জাফরান দিয়ে তৈরি হয়। আমিষ মিষ্টির এই পদটি রবীন্দ্রনাথের খুব প্রিয় ছিল। ভালোবাসতেন ডিম দিয়ে ছোলার ডাল কারি। পরিচিত ছোলার ডাল দিয়ে এই অনুবদ্য পদ তিনি রান্নাও করতে জানতেন। মশলাদার ডাল আর ডিম এই কারির প্রধান উপকরণ, এতে কিছুটা মিষ্টির ছোঁয়াচও থাকত। রবীন্দ্রনাথের এরকমই বেশ কিছু পছন্দের খাবার, তার প্রিয় টিফিন, তার অন্যান্য খাবারের দিকে ন্যাক, সব কিছু নিয়ে কথা হবে আজ। তবে আবার পরপর দুটি গানের পর

রবীন্দ্রনাথের খাদ্য রসিকতা নিয়ে মনীষা রয়েছে আপনার সঙ্গে হিয়ার মাঝেতে। বলছিলাম, কি কি খাবার খেতে রবীন্দ্রনাথ ভালোবাসেন? ভালোবাসেন নারকেল চিংড়ি খেতে। নারকেল এবং চিংড়ির মিলমিশের কথা আমরা সবাই জানি। নারকেলের দুধে পোস্ত ও সর্ষে বাটার সঙ্গে চিংড়ির এই পদ বরাবর ভালোবাসতেন রবীন্দ্রনাথ। খেতে ভালোবাসতেন চন্দ্রপুলি। ঠাকুমা দিদিমারা বাড়িতেই বানাতেন চন্দ্রপুলি, তবে এখন দোকানের মিষ্টিই ভরসা বাঙালির। বিশ্বকবির কিন্তু এই চাঁদ আকৃতির মিষ্টিই পছন্দের তালিকায় ছিল। নারকেল কুড়িয়ে খোয়া ক্ষীর, গুঁড়ো চিনি ও কর্পূর দিয়ে তৈরি এই মিষ্টি খুব ভালোবাসতেন তিনি। পছন্দ করতেন ভাপা ইলিশ। মাছের পদকে কখনো পিছনে রাখতেন না রবীন্দ্রনাথ। বিশেষ করে ইলিশের যে কোনো পদ, যেমন ইলিশের ঝোল, ভাপা ইলিশ, এসবই তার প্রিয় খাবার ছিল। মাছ খেতে ভালোবাসতেন বাঙালির রবি ঠাকুর। মেছো বাঙালি, মাছে ভাতে বাঙালির আইকন যে মাছ খেতে ভালোবাসবেন, এই তো জানা কথাই। রবীন্দ্রনাথের কথা শুনছি, তার গান শুনছি, আর শুনছি তিনি কি ভালোবাসতেন খেতে। সেই সব গল্প নিয়েই আজ মনীষা রয়েছি আপনার সঙ্গে। ব্যাক টু ব্যাক দুটো গান, আবারও ফিরছি আরও মজার মজার পদ নিয়ে।

ফিরছি সংবাদ বিরতির পর ঠিক দশটা বেজে দশ মিনিটে। শুনছেন হিয়ার মাঝে, মনীষা রয়েছে আপনার সঙ্গে। আজ রবীন্দ্রনাথের খাদ্যরসিকতা নিয়ে কথা হবে। ঠিক দশটা বেজে দশ মিনিটে আবারও ফিরব আপনার সঙ্গে কথা বলতে।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 66 জনকে 2026 পদ্ম পুরস্কারে সম্মানিত করেছেন। শিল্পক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওলকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পশ্চিম এশিয়া সংকটের মধ্যেই দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে জ্বালানি, সার এবং বিদেশি মুদ্রা ভাণ্ডারের ওপর অধিকতর গুরুত্ব আরোপের আহ্বান জানিয়েছেন। সরকার আজ তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস যোগান ও সরবরাহ নীতি সংক্রান্ত 2026 সালে সংশোধিত নির্দেশের বিজ্ঞপ্তি জারি করেছে। জম্মু কাশ্মীরে উত্তর বারামুলা জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় 300 পর্যটককে উদ্ধার করা হয়েছে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক আগামীকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। অনূর্ধ্ব-23 এশিয়ান কুস্তি প্রতিযোগিতায় ভারত আজ 2টি স্বর্ণপদক জিতেছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এক বিশেষ অনুষ্ঠানে পদ্ম পুরস্কার প্রদান করেছেন। পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পাওয়া 131 জনের মধ্যে আজ 66 জনের হাতে এই সম্মান তুলে দেওয়া হয়। তাদের মধ্যে 2 জনকে পদ্মবিভূষণ, 6 জনকে পদ্মভূষণ এবং 58 জনকে বিশিষ্ট পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। শিল্পক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওলকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করা হয়। অভিনেতার স্ত্রী এবং লোকসভার সাংসদ হেমা মালিনী এই পুরস্কার গ্রহণ করেন। ভারতের কিংবদন্তী বেহালা বাদক ডক্টর এন রাজামকেও পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। পদ্মভূষণ বিভাগে জনসেবা বা জনজীবন ক্ষেত্রে অবদানের জন্য উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারিকে এই পুরস্কারে

0: করা হয়েছে। যেসব বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর বুল্লার এবং শিল্পক্ষেত্রে অবদানের জন্য টাগা রামভিল। পশ্চিমবঙ্গের ছজন আজ সম্মান গ্রহণ করেন। বিশিষ্ট কাঁথা সেলাই শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়, উদ্ভিদ শিক্ষা ও পরিবেশবিদ প্রফেসর গম্ভীর সিং ইয়ানজন, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর সরোজ মণ্ডল, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং বেনারস ঘরানার তবলা শিল্পী কুমার বোসকে আজ সম্মানিত করা হয়। এরা সকলেই পদ্মশ্রী প্রাপক। এছাড়াও আজকের অনুষ্ঠানে প্রখ্যাত নাট্য পরিচালক, নাট্যকার ও অভিনেতা হরিমাধব মুখোপাধ্যায়কে মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পশ্চিম এশিয়া সংকটের মধ্যেই দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে জ্বালানি সার এবং বিদেশি মুদ্রা ভাণ্ডারের ওপর অধিকতর গুরুত্ব আরোপের আহ্বান জানিয়েছেন। মুম্বাইতে আজ ক্ষুদ্র শিল্পোন্নয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার 37তম বর্ষপূর্তিতে শ্রীমতী সীতারামন এমএসএমই ক্ষেত্রের পরিমণ্ডল জোরদার করতে একগুচ্ছ কৌশলগত প্রকল্পের উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও ভারতের নীতিগত সিদ্ধান্ত অভ্যন্তরীণ বিকাশকে সুরক্ষিত রেখেছে।
1: The West Asia crisis not only is a diplomatic or a geopolitical issue. For businesses and common people, it can mean higher fuel cost, delayed cargo, costlier shipping, shortage of inputs, pressure on working capital and uncertainty in export orders. All of them coming together, it's a big challenge. India's domestic economic situation remains positive and resilient even today.
0: সরকার আজ তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস যোগান ও সরবরাহ নীতি সংক্রান্ত 2026 সালের সংশোধিত নির্দেশের বিজ্ঞপ্তি জারি করেছে। এর ফলে গৃহস্থালির এলপিজি উপভোক্তারা অতিরিক্ত ছাড় পাবেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, এর অধীনে পাইপবাহিত গ্যাস বা পিএনজি সংযোগ পাওয়ার 30 দিনের মধ্যে উপভোক্তারা এলপিজি সংযোগ ছিন্ন করার জন্য আবেদন জানাতে পারবেন। পিএনজি চালু নেই এমন এলাকায় গ্রাহকরা ভবিষ্যতে এলপিজি সংযোগ পুনরায় চালু করার ব্যাপারে একটি ট্রান্সফার ভাউচার পাবেন। এই সংস্থানে মূলত বদলিযোগ্য চাকরিজীবী, ভাড়াটিয়া, শিক্ষার্থী বা বসবাসের স্থান বদল করতে হয় এমন ব্যক্তিদের জন্য সহায়ক হবে। দেশে পেট্রোলিয়াম পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রক ব্রিফিংয়ে বক্তব্য পেশ করার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশে এলপিজি শোধনাগার উৎপাদন দৈনিক 50,000 টনে উন্নীত করা হয়েছে। গত মার্চ মাস থেকে 800,000-এরও বেশি পিএনজি সংযোগে গ্যাস সরবরাহ চালু করা হয়েছে এবং আরও 2,87,000 সংযোগের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হয়েছে। গত 4 দিনে সারা দেশে প্রায় 1,72,00,000 গার্হস্থ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হয়েছে বলে শ্রীমতী শর্মা জানান।
2: रिफाइनरी प्रोडक्शन एलपीजी का इंक्रीज किया गया है एंड इट इज टचिंग अराउंड 50,000 टन पर डे नाउ। एलपीजी घरेलू कुकिंग गैस की सप्लाई के लिए लगभग पिछले 4 दिनों में 1.72 करोड़ सिलेंडर्स की डिलीवरी की गई है और 95% जो डिलीवरी हुई है वो डिलीवरी ऑथेंटिकेशन कोड के साथ की गई है। 5 किलो के सिलेंडर पिछले 4 दिनों में लगभग 1,96,000 सेल हुए हैं।
0: বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বিদেশে বসবাসরত ভারতীয় নাগরিকদের সার্বিক মঙ্গল ও সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কনসুলেটগুলো তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে। সার বিভাগের অতিরিক্ত সচিব অপর্ণা শর্মা জানান, দেশে সারের সামগ্রিক মজুত পরিস্থিতি বর্তমানে বেশ ভালো অবস্থায় রয়েছে। পশ্চিম এশিয়ার সংঘাত মেটানো নিয়ে আপাতত এখন আলোচনা চলছে এবং পরমাণু সংক্রান্ত বিষয়গুলি এই আলোচনার পরিসরে নেই বলে জানিয়েছেন ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকের। তেহরানের তরফে আরও জানানো হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলি থেকে টোল আদায়ের কথা তারা ভাবছে না, বরং জাহাজগুলি যাতায়াত নির্বিঘ্ন করার বিষয়ে ওমানের সঙ্গে কথা চলছে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বর্তমানে অজ্ঞাত জায়গায় অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বসবাস করছেন বলে মার্কিন গোয়েন্দা দপ্তরের আধিকারিকদের অনুমান। তার সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অর্কেস্ট্রা, ড্যান্স বার, বিভিন্ন নাচের গ্রুপ, অশ্লীল নাচ গানের অনুষ্ঠান, ম্যাসেজ পার্লার, স্পা এবং বিভিন্ন সেলুনে শিশুদের কাজে লাগানো অবিলম্বে নিষিদ্ধ করার দাবিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নোটিশ জারি করেছে। এ ব্যাপারে জাস্টিস রাইটস ফর চিলড্রেন্স অ্যালায়েন্স নামক এক সংগঠন শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, 2 বিচারপতি জয়মাল্য বাগচি ও বিপুল এম পাঞ্জলির বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছে বিষয়টি অত্যন্ত গুরুতর। পশ্চিমবঙ্গের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক আধিকারিক হয়েছেন নিলাম মিনা। ১৯৯৮ ব্যাচের আইএএস আধিকারিক

মিনা মনোজ কুমার আগরওয়ালের স্থলাভিষিক্ত হলেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জম্মু কাশ্মীরে উত্তর বারামুলা জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় 300 পর্যটককে উদ্ধার করা হয়েছে।

0: সকালে কারিগরি ত্রুটির কারণে গন্ডোলা কেবল কার খারাপ হয়ে যায়। মাঝ আকাশেই 65টি কেবল কারে আটকে পড়েন প্রায় 300 পর্যটক। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক আগামীকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী মোতিকি তোশিমিৎসু এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে কোয়াডের সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে মত বিনিময় করা হবে। জাপানের বিদেশমন্ত্রী মোতেকি তোশিমিৎসু আজ কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে দুদিনের ভারত সফরে নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। তিনি আজ বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে অংশ নিয়ে জয়শঙ্কর বলেন, ভারত ও জাপানের মধ্যে এক বিশেষ কৌশলগত ও আন্তর্জাতিক অংশীদারিত্ব রয়েছে।
1: Between India and Japan, of course, we have a special strategic and global partnership, and that signals that our ties have a larger implication, importance, impact. Today, I look forward to discussing our bilateral cooperation, to discussing global and regional issues, particularly in this current situation, and West Asia is important.
0: শ্রীলঙ্কায় তুমুল ঝড় বৃষ্টিতে প্রায় 80,000 মানুষ ক্ষতিগ্রস্ত, একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। দুর্যোগ আরও বাড়তে পারে বলে সেদেশের আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে। উগান্ডায় আরও 2 ইবোলা আক্রান্তের সন্ধান মিলেছে, এই নিয়ে আক্রান্তের সংখ্যা হল 7। কঙ্গোতে ইবোলা সংক্রমণের বাড়বাড়ন্তের ফলে প্রতিবেশী এই দেশে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে উগান্ডার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে কঙ্গোর পূর্বাঞ্চলে ইবোলা আক্রান্তের সংখ্যা 900 পেরিয়েছে। ভিয়েতনামের দানাঙে অনূর্ধ্ব 23 এশিয়ান কুস্তি প্রতিযোগিতায় ভারত আজ 2 স্বর্ণপদক জিতেছে। 57 কেজি ফ্রিস্টাইল বিভাগে অক্ষয় তানাজি ধীরে ইয়াল্লামান আমাঙ্গেলদিয়েভকে 4-2 ব্যবধানে পরাজিত করে শীর্ষস্থান দখল করেন। এদিকে 97 কেজি ফ্রিস্টাইল বিভাগে ভিকিও সেরজত প্রণবের বিরুদ্ধে 7-5 ব্যবধানে জিতে স্বর্ণপদক জয় করেন। গোয়ার মারগাওয়ে আজ সন্ধ্যায় মহিলাদের সাফ কাপ ফুটবলে ভারত 11-0 গোলে মালদ্বীপকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 66 জনকে 2026 পদ্ম পুরস্কারে সম্মানিত করেছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পশ্চিম এশিয়া সংকটের মধ্যেই দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে জ্বালানি, সার এবং বিদেশি মুদ্রা ভাণ্ডারের উপর অধিকতর গুরুত্ব আরোপের আহ্বান জানিয়েছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হল।
2: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM Gold.
3: শুনছেন হিয়ার মাঝে, মনীষা রয়েছে স্টুডিওর এ প্রান্তে, আর কথা হচ্ছে রবীন্দ্রনাথের খাদ্যপ্রীতি নিয়ে। ফিরে আসবো আবারও 2 গানের পর।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM Gold, হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে।
1: পার্সোনাল লোন অফার স্যার,
2: আবার এক্ষুনি ব্লক করছি।
1: দুবাইয়ে ফ্রি ট্রিপ,
2: এটাকেও ব্লক করছি। আর কতগুলো নাম্বার ব্লক করব?
3: শুধুমাত্র ফোনে ব্লক করলে স্প্যাম কল আটকানো যাবে না, কারণ প্রতিবার সেটা আসে একটা নতুন ফোন নাম্বার থেকে।
2: তাহলে
3: কলটা আনসার করে ট্রাই DND অ্যাপে রিপোর্ট করুন। ব্যাংকিং, ট্রাভেল, ইন্স্যুরেন্স থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। আর এই পুরো কাজটা করতে মাত্র কয়েক সেকেন্ড লাগবে।
2: এর ফলে কি সবার জন্য স্প্যাম কল কমে যাবে?
3: হ্যাঁ, রিপোর্ট পাওয়া মাত্রই অ্যাকশন নেওয়া হবে। শুধু ব্লক না, রিপোর্ট করুন। ট্রাই DND অ্যাপ আজকেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং রিপোর্ট করতে শুরু করুন।
0: রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM Gold-এ, হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে।
4: রবীন্দ্রনাথের খাদ্যপ্রীতি নিয়ে কথা হচ্ছে, মনীষা রয়েছি আপনার সঙ্গে আজ হিয়ার মাঝেতে। বলেছিলাম বেশ কিছু পদের কথা, এবার বলবো আরও কিছু পদের কথা। কাঁচা আম দিয়ে মাংস, কাঁচা আমের সঙ্গে দই ও পাঁঠার মাংসের সঙ্গে বিভিন্ন মশলার কারসাজিতে তৈরি হয় এই পদ। ঠাকুরবাড়ির রান্নায় এই পদ রয়েছে। রবীন্দ্রনাথ গরমকালে এই কাঁচা আমের সঙ্গে পাঁঠার মাংসের এই পদ খেতে খুব পছন্দ করতেন। এছাড়া ভালোবাসতেন আইরিশ স্টু। দেশ বিদেশে তিনি প্রচুর ঘুরেছেন আমরা জানি, আর দেশ বিদেশে যাতায়াতের সময় এই পদটি তিনি জাহাজে বা রাস্তাঘাটে খেতে পছন্দ করতেন। পেট খারাপের ভয় ছিল না, হালকা রান্না হওয়ায়, স্টু হওয়ায় হজম হতো তাড়াতাড়ি। আলু ও পেঁয়াজের সঙ্গে ল্যাম্ব কিংবা মাটন দিয়ে তৈরি করা হতো। এছাড়া ভালোবাসতেন পনির দিয়ে বেকড ম্যাকারনি। ঠাকুরবাড়ির সদস্যরা অনেকে, ম্যাকারনি এক ধরনের মিষ্টি, ঠিক মিষ্টি বলবো না, এক ধরনের ডেজার্ট, মানে এখন দেখবেন বাচ্চারা ওই কেকের দোকানে ম্যাকারনি কেনে, বিভিন্ন রকমের কালারফুল দেখতে হয়, কোনোটা গোলাপি, কোনোটা সবুজ, কোনোটা লাল, বিস্কিট আর একটা মিষ্টি মিষ্টি ডেজার্ট মেলানো, ভেতরে জেলি দেওয়া থাকে, সেটাকে ম্যাকারনি বলা হয়। ঠাকুরবাড়ির সদস্যরা অনেকে পাশ্চাত্য পদ বেশ উপভোগ

করতেন। তার মধ্যে পনিরও মশলা দেওয়া বেকড পাস্তা ছিল। এই বেকড পাস্তা বা বেকড ম্যাকারনি এটা রবীন্দ্রনাথ পছন্দ করতেন। এই পদটা কিন্তু পূর্ণিমা ঠাকুরের রেসিপিতেও রয়েছে। ভালোবাসতেন ফ্রুট সালাড খেতে। বিভিন্ন দেশের প্রভাব রয়েছে ঠাকুরবাড়ির সালাড তৈরিতে। শোনা যায় বাড়ির সবাইকে নিয়ে জমিয়ে বসে মধ্যাহ্নভোজের পর এই ফ্রুট সালাড খেতে খুব ভালোবাসতেন তিনি। আরও একটি খাবার ভালোবাসতেন রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবীর হাতের এক বিশেষ পদ, যাকে এলোঝেলু বলা হতো। গজার মতো দেখতেই মিষ্টি, ময়দা ও চিনির সিরাপ দিয়ে তৈরি, ডিপ ফ্রাই করা হতো, অনেকটা এখনকার দর্শনের মতন। আমরা এখন অনেকে দর্শন খাই না বিভিন্ন রেস্তোরাঁয়, এই দর্শনের মতো দেখতে ছিল। তার নাম দিয়েছিলেন পরিবন্ধু। রবীন্দ্রনাথ আমাদের এমন একজন প্রাণ যার খাদ্যপ্রীতিও বাঙালিকে অবাক করে। আমাদের মনে হয় যে তার যে খাদ্য রসিকতা সেটাও একটা কোথাও শৈল্পিক হয়ে রয়েছে বাঙালির মনে। সাগরপাড়ে বসেও রবীন্দ্রনাথ ভাবতেন যে কিভাবে স্বাস্থ্যকর খাওয়া দাওয়া এবং স্বাদু খাওয়া দাওয়া করা যায়। তার টিফিনের অভ্যেস কেমন ছিল, তিনি কেন ভাবতেন যে আমাদের বাঙালিদের অনেকটা পরিচয় লুকিয়ে আছে তার খাবার মধ্যে, আসবো সেসব কথায়। আবারও দুটো গান পরপর, তারপর ফিরছি আপনার কাছে।

মংপুর সুরেল, শেষ এপ্রিলের এক বিকেল। রবীন্দ্রনাথ লিখেছেন, গদ্য জাতীয় ভোজ্য কিছু দিও, পদ্যে তাদের মিল খুঁজে পাওয়া দায়, তা হোক তবু লেখকের তারা প্রিয়, যেন বাসনার সেরা বাসা রসনায়। লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মংপুর সেই এপ্রিলের বিকেলে সমতলের লোকজন যখন বৈশাখের দাবদাহে রোস্ট হচ্ছে, মংপুর পাহাড় তখন মনোরম আবহাওয়ায়। এমন সুন্দর পাহাড়ি বিকেলেও মৈত্রী দেবীর একটুও ফুরসত নেই, কি ব্যাপার? তবে কি সেদিন রবীন্দ্রনাথের আসার কথা? তিনি তো এ বাড়িতে উঠেছেন সপ্তাহখানেক আগেই, তবে এমন ব্যস্ততা কিসের? কারণ রবিবাবুর হঠাৎ করেই ছেলে মানুষগুলো নতুন করে উস্কে উঠেছে, আর সেসব ছেলে মানুষের সমস্ত আবদার মেটাতে হয় মৈত্রেয়ী দেবীকেই। তা কি আবদার করেছেন রবিবাবু? না তিনি মারমালেড দিয়ে ছাতু মেখে সবাইকে খাওয়াবেন, এমন আবদার শুনে সবাই প্রায় আঁতকে উঠল। এমন কিম্ভূত কিমাকার রেসিপি কশিনকালেও কেউ চেখে দেখেনি। চেখে দেখা তো দূর, সবাই অবাক হয়ে বলল, মারমালেড দিয়ে ছাতু? রবিবাবু অবশ্য এসব প্রশ্নে কোনো হেলদোল নেই, তিনি শিশুর মতো সারুল্যে উত্তর দিলেন, নয় তো কি, অতি উপাদেয় সুখাদ্য, আনাও না ছাতু, এক সময় ভালো ছাতু মাখিয়ে বলে আমার নাম ছিল, হ্যাঁ, মেজদার টেবিলে মারমালের দিয়ে ছাতু মাখতুম। অতএব খোঁজ শুরু হলো ছাতুর, কিন্তু বন পাহাড় এসবের দেশে জবের ছাতু মিলল না, শেষে মুড়ির ছাতুর একটা ব্যবস্থা করা হলো। রবীন্দ্রনাথ বললেন, বেশ তাতেই হবে। তারপর মারমালেড, গোল্ডেন সিরাপ, আদার রস, দুধ, কলা, মাখন দিয়ে প্রায় আধ ঘন্টা ধরে ছাতু মাখতে লাগলেন রবিবাবু। মৈত্রেয়ী দেবী এসব দেখে রসিকতা জুড়লেন, বললেন, আপনার রসুনটাই বা বাদ যায় কেন, দিয়ে দিন ওতে, একটু পেঁয়াজের রসও পড়ুক। রবীন্দ্রনাথ ওসব ঠাট্টা গায়ে না মেখে বললেন, বটে, খেয়ে দেখো একবার। সন্ধেবেলা ছাতু মাখা শেষ হল, এবার তা সবার মধ্যে ভাগ করে দেওয়ার পালা। রবিবাবুই দায়িত্ব নিলেন, প্লেটে প্লেটে ভাগ হলো সেই মারমালেড মাখা ছাতু। কিন্তু সবাই মুখে তুলে বুঝল, এই স্বাদ মোটেই সুখকর নয়। মৈত্রী দেবীকে জিজ্ঞেস করলেন রবীন্দ্রনাথ, কিরকম? মৈত্রী দেবী হেঁয়ালি করে উত্তর দিলেন, হ্যাঁ চমৎকার, এ তো রোজ খেলেই হয়। এমন স্ত্রী সুলভ চাতুরি সহজেই ধরতে পারলেন রবীন্দ্রনাথ। ব্যাস, তারপর ছেলে মানুষের মতো সমস্ত দোষ ছাপিয়ে দিলেন ছাতুর উপর, বললেন, তোমাদের ছাতুর দোষ গো, ছাতুর দোষ, তা না হলে ভালো না হয়ে যাই না। অতএব পরের দিন রবিবাবুর ফরমেয়াশ মতন জব ভেজে গুঁড়ো করে ছাতু বানানো হলো। আবার সে সন্ধ্যায় ছাতু মাখতে বসলেন রবীন্দ্রনাথ, যদিও ছাতু পাল্টালেও স্বাদ বিশেষ পাল্টায়নি। খাওয়া দাওয়ার এমনই এক এক্সপেরিমেন্ট তিনি করেছিলেন যে তা কাব্যরসে নিমজ্জিত খাদ্যরস হয়ে উঠেছিল। এ আসলে ঠাকুর পরিবারের রক্তে আছে। তার এক কবিতা আছে, আমসত্ত্ব দুধে ফেলি তাহাতে কদলী দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাতে হাপুস হুপুস শব্দ চারিদিক নিস্তব্ধ, পিপিরা কাঁদিয়া যায় পাতে। এই কবিতার সঙ্গে আমরা সবাই পরিচিত কম বেশি। রবীন্দ্রনাথ তার ছোটবেলায় এই কবিতা লিখেছিলেন। এমন কাব্যরস সৃষ্টিতে রবীন্দ্রনাথ ঠাকুর তার বাড়ির পথিকৃৎ, তা তো বটেই, এগুণের অধিকারী ছিলেন রবিবাবুর বর্দা দ্বিজেন্দ্র।

রবীন্দ্রনাথ। লুম্ফ আক্রমণ কাব্যের দ্বিতীয় সর্গে দ্বিজেন্দ্রনাথ লিখছেন, চর্বচস্য লেজ্জ পেয় অতিমাত্র উপাদেয়, ভুঞ্জে লোক দুঃখে শোক ভুলি। তারপর লিখছেন, মশাল কোটার চেটে চোটে হামান্দিস্তায় ওঠে ঠুংঠাং শব্দ অবিরল, সৌরভ তথায় কিবা বিচরিছে রাত্রি দিবা, মনোভৃঙ্গে করয়ে পাগল, একপ্রস্থ ভাজাভুজি সম্মুখে হইল পুঁজি, আর তাহা ফিরিয়া না যায়, তারপরে উপনীত লুচি মন্ডা মনোনীত ফলমূল পরের দফায়, বৃহৎ রূপার থালে পাচক ব্রাহ্মণ ঢালে মাংসের পোলাও গাদা গাদা, কি গুণ পাঠার হারে অম্বলের তার বাড়ে, কে বুঝিবে ইহার মর্যাদা। রবীন্দ্রনাথের অন্দরম হলে মহিলারা দুপুরে খাওয়া দাওয়ার পর যেসব গল্প করতেন তার মধ্যেও খাবারের অংশ থাকত। দেখা যেত কোনো কোনো কোণে রোদে কেটে রাখা আছে জারক লেবু, দু চারজন মেয়ে বউ গামলা ভরা কলাই বাটা থেকে বড়ি বানিয়ে রোদে দিচ্ছে, এক কোণে কাঁচা আম ফালি করে কেটে আমশি করতে দেওয়া হচ্ছে, ছোট বড় নানা আকারের কাজ করা পাথরের ছাঁচে জমিয়ে রাখা হচ্ছে আমের রস, রোদ খাওয়া সর্ষের তেলে মজে উঠছে এঁচুড়ের আচার, তৈরি হচ্ছে কেয়া খয়ের। ঠাকুরবাড়ির এমন নানা রান্নার গল্প বলব আজ, তার সঙ্গে রবীন্দ্রনাথের প্রিয় খাবার দাবারের কথা, আবারও দুটো গানের ওপারে।

প্রচন্ড গর্জনই কি আসছে জানি না, তবে এই মুহূর্তে আমার কাছে যে আবহাওয়ার খবরটি এসেছে তাতে দেখা যাচ্ছে যে কিছুটা অংশ নদিয়া হুগলি ও উত্তর চব্বিশ পরগনার জেলার কিছুটা অংশ এই আগামী দু তিন ঘন্টার মধ্যে একটা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে যাবে। আবহাওয়া সেখানে একটু ঠান্ডা হবে বলেই আমরা আশা করছি, সুতরাং একটু বৃষ্টির কাতর চাহিদা আমাদের সকলেরই রয়েছে। এই গরমে, এই প্রবল গরমে আমাদের বৃষ্টির হাত থেকে যেন নিস্তার না মিলে আমরা এটাই চাইছি। রবীন্দ্রনাথের খাওয়া দাওয়া, তার খাদ্যপ্রীতি, এই কথা বলতে বলতে বলেছিলাম ফিরে এসে একটা রবি ঠাকুরের বাড়ির গল্প বলব। যতীন্দ্রনাথের বিয়ে হলো, সেবার বাড়িতে এলেন রবীন্দ্রনাথের বউ ঠাকুরন কাদম্বরী। কাদম্বরী যে ভালো রাঁধতে পারতেন সে কথা স্বীকার করেছেন স্বয়ং রবীন্দ্রনাথ। আর বউ ঠাকুরনের রান্না করার রবির প্রিয়তম পদ কোনটা ছিল? চিংড়ি মাছের চচ্চড়ি, সঙ্গে লঙ্কা দিয়ে মাখা পান্তা। রবীন্দ্রনাথ যখন বিয়ে করলেন মৃণালিনীকে, স্ত্রীর কাছেই তার বিচিত্র রান্নার আবতারের খাতা খুলে গেল। মানকচুর জিলিপি, দইয়ের মালপোয়া, পাকা আম দিয়ে তৈরি মিষ্টি, ছিঁড়ের পুলি, সবই মৃণালিনী বানালেন রবীন্দ্রনাথের আবদারে। একবার মৃণালিনী পয়লা বৈশাখের দিন তৈরি করলেন এক ধরনের মিষ্টি, নাম তার এলো ঝেলো। রবীন্দ্রনাথের বেশ লাগলো এটি, কিন্তু এমন সুখাদ্য মিষ্টির এমন বিশ্রী নাম কেন? রবীন্দ্রনাথ দিলেন তার নাম পাল্টে, নতুন নাম হল পরিবন্ধ। এলো ঝেলো এখনকার মিষ্টির দোকানে চোখে পড়ে না, তবে এটা একটু ঝালঝাল জিভে গজার মতো। আমি দর্শনের কথা বলছিলাম, এই দর্শনের মতনই দেখতে, একটু ঝাল হয়, তাকেই বলে পরিবন্ধ। পুরনো একটা রান্নার বইয়ে এলোঝেলোর রেসিপি রয়েছে, একদম ছোট্ট রেসিপি, ছোট করেই বলে ফেলি। দু কাপ চিনি দেড় কাপ জলে ফুটিয়ে তিন চারটে ছোট এলাচের গুঁড়ো মিশিয়ে দিতে হবে। একটা পাত্রে নুন, ময়দা, সাদা তেল, কালো জিরে মিশিয়ে ভালো করে রেখে দিতে হবে। এবার মাখা ময়দার তাল থেকে পাতলা করে ছুরি দিয়ে কেটে নিতে হবে। তারপর হাত দিয়ে চেপে নির্দিষ্ট শেপে নিয়ে আসুন। তারপর কড়াইয়ে সাদা তেল দিয়ে ভেজে নিন গরম শিরায়, চিনির শিরায় কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। তাহলেই তৈরি এই এলো ঝেলো। দামোদর শেঠের কবিতাটা ভাবুন, রবীন্দ্রনাথ সেখানেও কিন্তু বেশ একটা বড় সড়ো খাওয়ার ফিরিস্তি দিয়েছেন, আর সেটা দিয়েছেন বলেই আমরা দামোদর শেঠকে চিনতে পারি রবীন্দ্রনাথের আর এক খাবারের অনুষঙ্গ দিয়ে। ফিরব পরপর দুটো গানের পর আবারও।

0: ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে
1: শুনছেন হিয়ার মাঝে। মনীষা রয়েছে আপনার সঙ্গে, আর হিয়ার মাঝেতে আজকে রবীন্দ্রনাথের খাওয়া দাওয়া নিয়ে কথা হচ্ছে। রবীন্দ্রনাথের খাওয়া দাওয়া নিয়ে কথা হবে, অথচ তার ঠাকুরবাড়ির খাবার খাদ্যপ্রীতি সেসব নিয়ে কথা হবে না, এমন কি হতে পারে বলুন? ফিরব সেসব কথায়। তার আগে শ্রাবণী সেন এবং জয়তী চক্রবর্তী রইলেন আপনার জন্য।

কার প্রেমে কলঙ্কভাগী হয়েছিলেন জানি না, তবে খাওয়ার প্রেমে রবীন্দ্রনাথ বরাবরই এগিয়েছিলেন। একবার লেখক মনুফুল সপরিবার গিয়েছেন রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে শান্তিনিকেতনে বসন্ত উৎসবের সময়। সঙ্গে নিয়ে গিয়েছেন স্ত্রীর বানানো সন্দেশ। রবীন্দ্রনাথ মনুফুলের হাতে সন্দেশের বাক্স দেখে বললেন, এটি কি? মনুফুল বললেন, সন্দেশ। তিনি কৌটোটি খুলে রবীন্দ্রনাথের সামনে রাখলেন। রবীন্দ্রনাথও একটি সন্দেশ মুখে দিয়ে বিমোহিত হয়ে গেলেন। সন্দেশ খেতে খেতে বললেন, বাংলাদেশে তো দুটি মাত্র রসস্রষ্টা আছে, প্রথম দারিক, দ্বিতীয় রবীন্দ্রনাথ ঠাকুর। এ যে তৃতীয় লোকের আবির্ভাব হলো দেখছি হে। এই একই সাক্ষাৎকারে রবীন্দ্রনাথ বনফুলকে বিকেলে দেখা করতে বললেন। বললেন, তোমার লেখা পড়ে মনে হয় তুমি ঝাল খেতে ভালোবাসো, বিকেলে বড় বড় কাবলে মটরের ঘুগনি করলে কেমন হয়? ঘুগনির মাঝখানে একটা লাল লঙ্কা গুঁজা থাকবে, কি বলো? এমনই খাদ্যরসিক রবীন্দ্রনাথ বিভিন্ন লেখকের স্মৃতি কথায় জীবনীতে তার খাওয়া দাওয়া নিয়ে নানা কিছু কথা লিখেছেন। কিন্তু বনফুল রবীন্দ্রনাথের এই খাওয়া দাওয়ার দিকটি সবচেয়ে বড় করে তুলে ধরেছেন। তার লেখা থেকে জানা যায় রবীন্দ্রনাথ খেতে এবং খাওয়াতে ভালোবাসতেন। পুত্র রথীন্দ্রনাথও সে কথা লিখছেন। ইন্দিরা দেবীও মোটামুটি কাছাকাছি কথাই লিখেছেন, তবে তার খাদ্য দর্শনটি ধরতে পেরেছিলেন রথীন্দ্রনাথ। কেমন সেই দর্শন আসব, তার আগে আবারও দুটি গান রইল আপনার জন্য।

0: ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে
1: শুনছেন হিয়ার মাঝে। মনীষা রয়েছে আপনার সঙ্গে, আর রবীন্দ্রনাথের খাদ্য রসিকতা নিয়ে কথা হচ্ছে। শুধু সাহিত্য বা শিল্পকলা নয়, খাদ্য রসিকতায় রবীন্দ্রনাথ ছিলেন অনবদ্য। ঠাকুরবাড়ির হেসেল একটা সময় বাংলার রান্নার যে ঘরানা, সেই ঘরানাটাই বদলে দিয়েছিল, একটা নতুন ট্রেন্ড সেট করে দিয়েছিল। রবীন্দ্রনাথও নিজের পছন্দের কিছু খাবার সেই হেসেলে চালু করেছিলেন। সোনামুগের ডাল, তাতে থাকতে হবে সজনে ডাঁটা। রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের জীবনে অনেকেই তার জন্য বিভিন্ন সুস্বাদু খাবার রান্না করে আনতেন। শুধু জোড়াসাঁকো ঠাকুরবাড়ির খাবারের স্বাদ ভুলতে পারতেন না রবীন্দ্রনাথ। সেখানে গেলেই সোনামুগের ডাল খেতেন তিনি, তাতে চাই সজনে ডাঁটা। সজনে ডাঁটা ছাড়া রবি ঠাকুর সোনামুগের ডাল মোটেই পছন্দ করতেন না। ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথ এমন এক পরিবারে মানুষ হয়েছেন যেখানে স্পেন, ইতালি, ইংল্যান্ড, ইউরোপের রান্নার প্রভাব ছিল। ঠাকুরবাড়ির রান্নায় বাঙালির চেনা ঘরানার সঙ্গে মিশে থাকত বিদেশের বহু রান্নার প্রভাব। সেই ফিউশন খাবার রবীন্দ্রনাথ ছোট থেকেই চেখে এসেছেন। তার জীবনে চার শরবতের একটা বিরাট রোল ছিল। কি সেই রোল বলবো আবারও দুটো গানের পর, ফিরছি আপনার কাছে।

বলছিলাম রবীন্দ্রনাথের চা আর শরবত প্রীতির কথা। রবীন্দ্রনাথের প্রিয় পানীয়ের মধ্যে চা বিশেষ জায়গা করে নিয়েছিল। তবে জাপানের চায়ের প্রতি কবিগুরুর আকর্ষণ অনেক বেশি ছিল। অন্যদিকে শরবতের রকম ফের নিয়ে ব্যস্ত থাকতেন রবীন্দ্রনাথ, আর সে কারণেই নিমের শরবতের উদ্ভাবন হয়। তবে আমসত্ত্ব, দুধ আর সন্দেশ মাখাও তার প্রিয় পদ ছিল। বিদেশ সফরে রবীন্দ্রনাথ যখনই যেতেন, তখনই তার কোনো না কোনো বেক ফুড খেতে ইচ্ছে করত। আর তার প্রিয় খাবারের তালিকায় ছিল চিকেন কাবাব নোসি, টার্কি কাবাব, সুরতি মিঠা কাবাব, যার রেসিপি আমি একটু আগেই আপনাদের বলেছিলাম একদম প্রথমে। মাংসের মধ্যে যখন কাবাবে তার মন ছুঁয়ে যেত, তখন মাছের পদকেও তিনি আলাদা রাখতেন না। কাঁচা ইলিশের ঝোল, চিতল মাছের মুইঠা, নারকেল চিড়ে আদা দিয়ে মাছের ঝোল ছিল তার প্রিয় খাবার। আরও একটা খাবার ঠাকুরবাড়িতে বিখ্যাত ছিল, ভাতের কোফতা, যার হদিশ মেলে ঠাকুরবাড়ির মেয়ে প্রজ্ঞাসুন্দরী দেবীর লেখা বইয়ে। আমিষ ও নিরামিষ আহার এই বইতে তিনি লিখেছেন, এ রেসিপি শুনতে যেমন ভিন্ন, স্বাদেও ভিন্ন। রবীন্দ্রনাথের প্রিয় খাবারগুলোর মধ্যে ছিল এই ভাতের কোফতা। বাসি ভাত বিভিন্ন সবজি দিয়ে তেলে নেড়ে ভেজে একটা কোফতা করে সেটাকে আবার ভাজা হতো। এই ভাতের কোফতা খেতে খুব ভালোবাসতেন তিনি। চিংড়ির কাটলেট তার অভাবনীয় প্রিয় ছিল। বিদেশ থেকে আসে ঠাকুরবাড়িতে এই পদ, এই পদের রেসিপি। এছাড়া হ্যাম প্যাটি সহ একাধিক খাবার ছিল প্রিয়। বাঙালি রান্নার পদ যেমন ছুঁয়ে নিত, তা তো খেতেনি, ভালোবাসতেন ফিউশন এবং বিদেশের খাবারও। এঁচোড়, মাংস, ছানার চপ, এগুলো তার প্রিয় খাদ্য ছিল। এছাড়া নিরামিষ রান্নার মধ্যে পাঁচ ফোড়নের রান্না ছিল তার আরও পছন্দের। তারই পছন্দ নিয়ে ফিরব আবার, তার আগে আবারও দুটো গান রইল আপনার জন্য।

বনফুল তার লেখায় রবীন্দ্রনাথের জল খাবার নিয়ে একটা মস্ত বর্ণনা দিয়েছেন। 78 বছর বয়সী রবীন্দ্রনাথের প্রাতরাস, নীলমণি খাবার নিয়ে প্রবেশ করল। দেখলাম প্রকাণ্ড একটি কাঁসার থালার মাঝখানে রূপোর বাটি দিয়ে কি যেন একটা ঢাকা, আর তার চারপাশে তরকারির মতো কি যেন সাজানো রয়েছে সব। কোনোটাই পরিমাণে বেশি নয়, কিন্তু মনে হলো সংখ্যায় অনেকগুলো, প্রায় 12-14 রকমের। বাটিটা তুলতেই বেরিয়ে পড়ল অনেকখানি ক্রিম, অন্য জিনিসগুলো নানা রকমের ডাল আর ফল ভেজানো। বনফুল লিখছেন, লক্ষ্য করে দেখলাম মুগের ডাল, ছোলা, বাদাম, পেস্তা, কিশমিস, আখরোট তো আছেই, আরও নানা রকমের কি আছে, একটা তো উচ্ছের বীজের মতন দেখাচ্ছিল। নীলমণি দুটো কাঁচা ডিম ভেঙে একটা ডিশে দিয়ে গেল। রবীন্দ্রনাথ নিজে তাতে গোলমরিচের গুঁড়ো আর নুন নিয়ে নিলেন। নীলমণি দুটুকরো মাখন মাখানো রুটিও আনল। রবীন্দ্রনাথ প্রথমেই ডিশে চুমুক দিয়ে ডিমটা খেয়ে নিলেন, তারপর টেবিলের ড্রয়ার থেকে দুটো শিশি বের করলেন। একটা দেখলাম মার্কের গ্লুকোজ আর একটা স্যান্টোজেন, দুটো থেকে দু চামচ করে মেশালেন ক্রিমের সঙ্গে, তারপর কিশমিস পেস্তা সহযোগে খেতে লাগলেন সেটা। পরক্ষণেই কফি এলো, কাপে নয়, কেটলিতে। কফি ব্রু করার জন্য যে বিশেষ ধরনের কেটলি থাকে তাতে। এরপর রুটি দুখানায় পড়ল মধু। বনফুল দেখলেন সেটা অস্ট্রেলিয়া থেকে আমদানি। বনফুল লিখছেন, মুখ মিষ্টি হয়ে গেছে বলে এলো মুড়ি আর কুসুম বীজ ভাজা, তারপর টাটকা খেজুর রস। এত কিছু খাবার তার 78 বছর বয়সের জল খাবারে, কিন্তু অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি ছিল না। বনফুলের জন্য প্রাতরাশের মেনুতে ছিল লুচি, আলুর ছেঁচকি, গরম সিঙ্গারা, কচুরি, সন্দেশ, সামান্য বিদেশি আঙ্গিকে কেক, বিস্কুট, আপেল, কলা, সঙ্গে চায়ের সরঞ্জাম। রবীন্দ্রনাথের খাদ্যপ্রীতি নিয়ে কথা বলতে গেলে শেষ হয় না, যেমন রবীন্দ্রনাথের জীবন নিয়ে কথা বলতে গেলে শেষ হয় না, এও তেমন। আবারও অন্য কোনো সোমবার হিয়ার মাঝে নিয়ে আসব, আমি আবারও আপনার সঙ্গে কথা বলব রবীন্দ্রনাথের কোনো একটি বিশেষ দিক নিয়ে জীবনের। ততক্ষণ ভালো থাকুন, শুনতে থাকুন 100.1 FM গোল্ড। শুভরাত্রি।

আধুনিক গান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এরপর হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে পরপর কয়েকটি গান।

রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুমঝুম।

তাদেরই মধ্যে আমিও যে মরি বাঁচি তাই তো চলেছি। দীনপঞ্জিকা লিখে বিদ্রোহ আজ, বিপ্লব চারিদিকে বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ, আমি যাই তারই দীনপঞ্জিকা লিখে বিদ্রোহ।

আধুনিক গান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। হেমন্ত মুখোপাধ্যায়ের পর সন্ধ্যা মুখোপাধ্যায়, তার কণ্ঠে পরপর কয়েকটি গান শুনুন।

পরিষেবা এতক্ষণ আধুনিক গান শুনছিলেন, এখন বাংলা ছায়াছবির গান শুনবেন। পিতা পুত্র ছায়াছবি থেকে পরপর কয়েকটি গান। প্রথম গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, তারপর হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে

ছিহায় চলে বুকের মাঝে আর সে তোরে টানলো না। সারাটি দিন ধরে চেয়ে আছি সরে তোর মনের কথা তবু তো কেউ জানলো না। একলা বসে ঘাটে বেলা যে তোর

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 107 মেগাহার্টজ FM রেইনবো। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীতে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী সুনীল চ্যাটার্জি, শুনবেন রাগ গুর্জারি টোড়ি, তবলায় কিংসুক মুখার্জি, হারমোনিয়ামে সনাতন গোস্বামী। গুর্জারি টোড়ি রাগে, খেয়াল পরিবেশনায় সুনীল চ্যাটার্জি।

এতক্ষণ শুনছিলেন খেয়াল, সুনীল চ্যাটার্জির পরিবেশনায় শুনছিলেন রাগ গুর্জারি টোড়ি। প্রভাতীতে এরপর শুনবেন বাঁশি শিল্পী পাঞ্চজন্য দে, শুনবেন রাগ আহির ভৈরব, তবলায় অনির্বাণ দাশগুপ্ত। আহির ভৈরব রাগে, বাঁশি পরিবেশনায় পাঞ্চজন্য দে।

0: এতক্ষণ শুনলেন বাঁশি আহির ভৈরব রাগে পরিবেশনায় পাঞ্চজন্য দে। এর সাথেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

ভোর 5টা বেজে 40 মিনিট, সময় রবীন্দ্রনাথের গানের, আজকের 107 মেগাহার্টজ FM রেইনবোয়ে আনন্দধ্বনি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারতি। আজকের আনন্দধ্বনির প্রথম শিল্পী শ্রীকান্ত আচার্য।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: রবীন্দ্রনাথের গান আপনাদের সাথে স্টুডিওতে আমি তপরতি। আজকের অনুষ্ঠানের প্রায় অর্ধেক সময় পৌঁছিয়ে গেছি। এরপরের শিল্পী, প্রথমে শুনব গান শ্রাবণী সেনের কণ্ঠে, তারপরে দেবব্রত বিশ্বাস।